0: টাইম চেক, এখন সময় সকাল সাতটা।
1: আসসালামু আলাইকুম, সকাল সাতটা। আজ রবিবার, সাতই আষাঢ়, পাঁচই মহরম, একুশে জুন। বাংলাদেশ বেতার, খবর পড়ছি লতিফা জামান। শুরুতেই শিরোনাম। দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া ও চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিংয়ের সঙ্গে 17টি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা। প্রাথমিক বিদ্যালয় গোলকা ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করে শিক্ষার্থীদেরকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় পারদর্শী হয়ে দেশকে শক্তিশালী করে গড়ার আহ্বান জানালেন তারেক রহমান। দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফেরাতে প্রয়োজনীয় সব নথি সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা শরণার্থীদের টেকসই প্রত্যাবাসনে যুক্তরাজ্যকে অব্যাহত ভূমিকা রাখার আহ্বান পররাষ্ট্রমন্ত্রী। বিতর্ক চর্চাকে শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। লেবাননে অব্যাহত ইসরায়েলি হামলার প্রেক্ষিতে হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা ইরানের। শান্তি চুক্তি এগিয়ে নিতে আজ সুইজারল্যান্ডে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তানকে হারালো বাংলাদেশ। আজ চট্টগ্রামে তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচে হোয়াইট ওয়াশ এড়াতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে নেদারল্যান্ডস সুইডেনকে 5-1 গোলে এবং জার্মানি আইভরি কোস্টকে 2-1 গোলে পরাজিত করেছে। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট বিশ্বকাপ

0: যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ থেকে 26 জুন পর্যন্ত মালয়েশিয়া ও চীন সফর করবেন তিনি। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকালে ঢাকা ও বেজিংয়ের মধ্যে 15-17 দ্বিপক্ষীয় দলিল সই হতে পারে। তিনি বলেন, সম্ভাব্য দলিলগুলোর মধ্যে রয়েছে 13 সমঝোতা স্মারক MOU, 2 চুক্তি, 1 কর্মপরিকল্পনা বা অ্যাকশন প্ল্যান এবং 1 প্রোটোকল। পররাষ্ট্র সচিব আরও বলেন, সফরকালে তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি জানান, মালয়েশিয়া ও চীন সফরে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দলের আকার তুলনামূলকভাবে ছোট রাখা হয়েছে। মালয়েশিয়া সফরে 27 জন এবং চীন সফরে 28 সদস্যের প্রতিনিধি দল থাকবেন। পররাষ্ট্র সচিব জানান, প্রধানমন্ত্রীর এই সফরকে বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আঞ্চলিক সংযোগ সম্প্রসারণের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। তিনি জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তারেক রহমান আজ বিকেলে কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। সেখান থেকে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর আমন্ত্রণে আগামীকাল বিকেলে তিনি চীনের উদ্দেশ্যে রওনা হবেন বলেও উল্লেখ করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। তিনি আরও জানান, চীন সফরকালে প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 17তম বার্ষিক নিউ চ্যাম্পিয়ন্স সম্মেলন সামার দাভোস ফোরাম 2026 অংশ নেবেন। চীনের উত্তর পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশের বন্দর নগরী দালিয়ানে 23-25 জুন এই ফোরাম অনুষ্ঠিত হবে। সফরসূচি অনুযায়ী 25 জুন চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া 26 জুন তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করবেন। সফর শেষে আগামী শুক্রবার রাতে প্রধানমন্ত্রী দেশে ফেরার কথা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বন্ধ ও লোকসানে থাকা রাষ্ট্রীয় মালিকানাধীন কারখানাগুলো পুনর্জীবিত করতে বিনিয়োগকারীদের পূর্ণ সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন। গতকাল রাজধানী তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে আয়োজিত এক রোড শোতে বিনিয়োগকারী ও ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্দেশ্যে বক্তৃতায় তিনি এই আশ্বাস দেন। শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। তারেক রহমান বলেন, রাজনৈতিক সরকারের প্রধান দায়িত্ব হল প্রতিবন্ধকতা দূর করা এবং প্রতিকূলতা মোকাবেলার পথ তৈরি করা। তবে কাজটি সরকারের একার পক্ষে করা সম্ভব নয় উল্লেখ করে তিনি পরিবর্তন আনার জন্য সকল অংশীজনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদেরকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় পারদর্শী হয়ে দেশকে শক্তিশালী করে গড়ার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফুটবলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই আহ্বান জানান। টুর্নামেন্টের বালক বিভাগের ফাইনালে বরিশালের বাকেরগঞ্জের দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় 1-0 ময়মনসিংহের দড়িরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। একই ভেন্যুতে বালিকা বিভাগের ফাইনালে ময়মনসিংহের নান্দাইলের আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে 4-2 পরাজিত করে চ্যাম্পিয়ন হয় পাবনার সাথিয়ার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: শুরু করলেন কিকঅফের মধ্য দিয়ে গোল, একবারেই গোল।
3: শিশুদের শারীরিক ও মানসিক সক্ষমতা বিকাশের পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে ভবিষ্যতের জন্য আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি এবং শিক্ষার্থীদের মাদকাসক্তি ও অতিরিক্ত মোবাইল ফোনের আসক্তি থেকে দূরে রাখতে সারাদেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ টুর্নামেন্টের আয়োজন করা হয়। গত 6 এপ্রিল শুরু হওয়া এই প্রতিযোগিতায় দেশের 65,342 সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে 11 লাখের বেশি ছাত্র এবং 11 লাখের বেশি ছাত্রী অংশগ্রহণ করে। গ্রাম পর্যায় থেকে শুরু হয়ে ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে 4টি দল জাতীয় পর্যায়ের ফাইনালে জায়গা করে নেয়।
2: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই টুর্নামেন্ট
3: শনিবার রাজধানীর বনানীতে অবস্থিত বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ দুটি অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচ দুটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি প্রথমে গ্যালারি এবং পরে মাঠের পাশে বসে কোমলমতি শিশুদের দৃষ্টিনন্দন ফুটবল ম্যাচ উপভোগ করেন। জাঁকজমকপূর্ণ এই ফাইনাল ম্যাচকে উৎসব মুখর করে তুলতে শিশুদের পরিবেশনায় মরক্কো সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করেন প্রধানমন্ত্রী। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদের উদ্দেশ্যে এ ধরনের প্রতিযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়ে আগামী বছর থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট চালুরও ঘোষণা দেন তিনি।
4: শুধু প্রাইমারি স্কুল না, এই একই গেমস আমরা সেকেন্ডারিতেও শুরু করব এবং ইনশাল্লাহ এই বছর সেকেন্ডারি থেকে এবং আগামী বছর প্রাইমারি থেকে আমরা প্রাইম মিনিস্টার্স কাপ ইন্ট্রোডিউস করব। কাজেই তোমাদেরকে এখন প্রিপেয়ার্ড হতে হবে, ওয়েল প্রিপেয়ার্ড হতে হবে তোমাদেরকে।
3: এ সময় তারেক রহমান শিশুদের উদ্দেশ্যে শুধু খেলাধুলা নয়, লেখাপড়া ও সংস্কৃতি সহ নানা বিষয়ে পারদর্শী হওয়ার পরামর্শ দেন।
4: তোমরা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ, আমি চাই তোমরা বাংলাদেশের, তোমরা যারা ভবিষ্যৎ, তোমাদের যত বন্ধু আছে তোমরা সবাই শুধু খেলাধুলা না, খেলাধুলার পাশাপাশি পড়ালেখা বলো, কালচার বলো, সবকিছুতে তোমাদেরকে পারদর্শী হতে হবে। পারবে? তোমরা যদি সবকিছুতে নিজেদেরকে পারদর্শী করতে পারো তাহলেই কিন্তু আমরা একটা সুন্দর বাংলাদেশ, একটা স্ট্রং বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো।
3: পরে প্রধানমন্ত্রী বিজয়ী দল ও খুদে কৃতী ফুটবলারদের মাঝে পুরস্কার বিতরণ করেন। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
1: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনাজির আহমেদকে ফেরাতে সংযুক্ত আরব আমিরাতকে প্রয়োজনীয় সব নথি পাঠানো হয়েছে। তিনি গতকাল সচিবালয়ে আইন শৃঙ্খলা রক্ষায় কৃতিত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।
5: সমস্ত কাগজপত্র, ওয়ারেন্ট, মামলার বিবরণী সহ এখানে অনেক কাগজ দিতে হয়, সেগুলো আবার আরবিতে ট্রান্সলেট করতে হয়। আমাদের অফিসাররা রাতে 9টা পর্যন্ত কাজ করেছে এবং সেই দিনেই পাঠিয়েছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে। ওই বিকেলেই তারা ডিপ্লোম্যাটিক ব্যাগে করে ইউএই গভর্নমেন্টের কাছে পাঠিয়েছে। আমরা আশা করি ইউএই গভর্নমেন্ট যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শীঘ্র তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবে।
1: প্রধানমন্ত্রীর নির্দেশনায় আগে যে কোনো সময়ের তুলনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্রুত গতিতে কাজ করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের জারি করা রেড নোটিশের প্রেক্ষিতে গত 12 জুন আবুধাবি সরকারের ফেডারেল পুলিশ বেনাজির আহমেদকে গ্রেফতার করে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিতে আন্তর্জাতিক প্রচেষ্টায় যুক্তরাজ্যকে অব্যাহত ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। এদিকে গতকাল ঢাকায় প্রাপ্ত এক বার্তায় বলা হয়, জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের ব্রিফিংয়ে রোহিঙ্গা শরণার্থীদের দ্রুত মিয়ানমারের প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরী। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন, বিতর্ক চর্চাকে শিক্ষা কারিকুলামে বাধ্যতামূলক হিসেবে অন্তর্ভুক্ত এবং সরকারি নীতিগত ও প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে এক বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে ও সমাপনী অনুষ্ঠানে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বিতর্ক কেবল মেধাগত বিনোদনই নয়, এটি একটি সৃজনশীল প্রক্রিয়া এবং সুস্থ সমাজ ও সভ্যতা বিনির্মাণের অন্যতম হাতিয়ার। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
0: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছি মীর মোহাম্মদ শহীদুল্লাহ। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছে, একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাস করে না। তিনি গতকাল মুন্সীগঞ্জের ইসলামপুরে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করে সাংবাদিকদের একথা বলেন। মন্ত্রী বলেন, বিএনপি একমাত্র দল যারা গত 50 বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করে এসেছে। রাজধানীর অন্যতম বিনোদন কেন্দ্র হাতিঝিল কিন্তু অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, দূষণ এবং সুয়ারেজের সংযোগের কারণে হারাতে বসেছে এর সৌন্দর্য। পরিস্থিতি বদলাতে হাতিঝিল এবং মিরপুরের মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দিয়েছেন দ্রুত সংস্কার এবং দখলমুক্ত করার নির্দেশনা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
7: দীর্ঘদিন ধরে পরিচ্ছন্নতা, দূষণ এবং পয় নিষ্কাশন ব্যবস্থার নানা সমস্যায় সমালোচনার মুখে থাকা হাতিরঝিল পরিদর্শনে যান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পরিদর্শন শেষে তিনি জানান, হাতিরঝিলের হারানো সৌন্দর্য পুনরুদ্ধারে দ্রুত কার্যক্রম চলছে। ঝিলে বর্জ্য ও দূষণ কমানোর পাশাপাশি সুয়ারেজ লাইনের সমস্যাও সমাধান করা হবে। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের মাধ্যমে আনসার সদস্য মোতায়েনের পরিকল্পনার কথাও জানান তিনি।
8: পরিষ্কার পরিচ্ছন্ন শেষ করে আমরা রাস্তার দুই পাশে ফুলের গাছ লাগিয়ে লাইটিং করে সিসি ক্যামেরা থাকবে এবং এখানে অনেক ছিনতাইয়ের অভিযোগ থাকে রাতের বেলায়। এই বিষয়গুলোর জন্য এখানে রাজুকের পক্ষ থেকে আমাদের আনসার নিয়োগের সিদ্ধান্ত আছে।
7: এ সময় রাজুক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম বলেন, হাতিরঝিলের পরিচ্ছন্নতা বজায় রাখতে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে।
9: সুয়ারেজ লাইন সেটা দাসেকান্দিতে যাবে, এটা একটু লং টাইমের ব্যাপার, 2 বছরের মতো সময় লাগবে। তার আগে আমরা কিছু পরিকল্পনা নিয়েছি যাতে এটা ভাসমান যে আবর্জনা ময়লা সেটা যেন না থাকে।
7: পরে মিরপুরের মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল আলম খান। জনগণকে সঙ্গে নিয়ে আধুনিক ও পরিচ্ছন্ন নগরী উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন মোহাম্মদ শফিকুল আলম খান।
10: আপনারা এই খালের আগের চিত্র দেখেছেন, বর্তমান চিত্র দেখছেন। আপনাদের মাধ্যমে আমি প্রিয় নগরবাসীর কাছে আহ্বান করব, আমরা আপনাদেরকে নিয়ে আগামী এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে আধুনিক, দুর্গন্ধমুক্ত একটি নগর উপহার দিতে চাই।
7: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নগরবাসীকে নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলার আহ্বান জানান, অন্যথায় আইনি ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দেন।
8: নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলাবেন, সিটি কর্পোরেশন লোকজন ময়লা সংগ্রহ করে নিয়ে যাবে। এরপরে যদি কোনো বাড়ির মানুষ তার বাড়ির সামনে খালের উপরে বা মধ্যে যদি ময়লা আবর্জনা ফেলে, আমাদের নির্দেশনা দেওয়া আছে, সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহেব আসবেন এবং বিধি মোতাবেক তাদের জরিমানা করা হবে।
7: সংশ্লিষ্টরা জানান, রাজধানীর খালগুলোর সীমানা নির্ধারণের কাজ শেষ করে দ্রুতই অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু হবে, পাশাপাশি খালে ময়লা আবর্জনা ফেললে নেওয়া হবে আইনি ব্যবস্থা। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
6: নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ পালিত হচ্ছে বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য সামুদ্রিক তথ্য আদান প্রদানের ধারণায় আমূল পরিবর্তন। মহাসাগর, সমুদ্র এবং নৌপথ সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করা এবং সমুদ্রের তলদেশে ও নৌ মানচিত্রে গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা তৈরি করা এই দিবসের লক্ষ্য। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। এদিকে আজ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে বিশ্ব সংগীত দিবস। পৃথিবীতে শান্তি ও ইতিবাচক চিন্তা ছড়িয়ে দেয় এ দিবসের উদ্দেশ্য।
11: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
12: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
11: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
6: এবার আন্তর্জাতিক সংবাদ। সুইজারল্যান্ডের বুর্গেনস্টক শহরে আজ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি বাস্তবায়ন নিয়ে বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা শুরু হবে। ইরানের প্রতিনিধি দল ইতিমধ্যে সুইজারল্যান্ড পৌঁছেছে। অপরদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সুইজারল্যান্ডের পথে রয়েছেন। ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাব ইরানের মিনাবে মার্কিন হামলার কথা স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি সুইজারল্যান্ডে পৌঁছার কথা ঘোষণা করেন। এদিকে ইরানের বিপ্লবী বাহিনী আইআরজিসি বলেছে, গতকাল ভোর থেকে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় 32 জন নিহতের কারণে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ গ্রহণ না করা পর্যন্ত এই জলপথ দিয়ে যাতায়াতকারী জাহাজকে কোন প্রকার টোল দিতে হবে না। গাজা উপত্যকা ইসরায়েলি হামলায় এক শিশু ও আল জাজিরার এক সাংবাদিক সহ অন্তত 9 জন নিহত হয়েছেন। স্বাস্থ্য কর্মকর্তা উদ্ধারকারীরা জানান, গাজা সিটির একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় 2 নারী ও 1 শিশু সহ 4 জন ফিলিস্তিনি নিহত হন। পৃথক ঘটনায় উত্তরাঞ্চলের বেইত এলাহিয়া শহরে 1 নারীকে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী। খেলা খবর ক্রিকেট। সাউদাম্পটনে নারী টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে 23 রানে পরাজিত করেছে বাংলাদেশ। গতকাল টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 123 রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে পাকিস্তান 20 ওভারে 8 উইকেট হারিয়ে 100 রান করতে সক্ষম হয়। আগামী 25 জুন ম্যানচেস্টারে বাংলাদেশ ভারতের মুখোমুখি হবে। এদিকে চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার 3 ম্যাচ টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের তৃতীয় শেষ ম্যাচটি আজ অনুষ্ঠিত হবে। বেলা 2টায় খেলাটি শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারাবিবরণী প্রচার করবে। 2-0 এগিয়ে থেকে ইতিমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। হোয়াইট ওয়াশ এড়াতে বাংলাদেশের সামনে এই ম্যাচে জয়ের বিকল্প নেই। এবারে বিশ্বকাপ ফুটবলের খবর। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে ফিফা বিশ্বকাপ ফুটবলে ইকুয়েডর এখন কুরাসাওয়ের মোকাবেলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত খেলাটি গোলশূন্যভাবে এগিয়ে চলেছে। এর আগে গতরাত 2টায় কানাডার টরন্টোতে জার্মানি আইভরি কোস্টকে 2-1 এবং রাত 11টায় যুক্তরাষ্ট্রের হিউস্টনে নেদারল্যান্ডস 5-1 বিশাল ব্যবধানে হারায় সুইডেনকে। এদিকে আজ সকাল 10টায় বিশ্বকাপ ইতিহাসের 1000তম ম্যাচে জাপান তিউনিশিয়ার মুখোমুখি হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত ময়মনসিংহ সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্ধ সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5টা 12 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা বেজে 49 মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া ও চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিং এর সঙ্গে 17টি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা। প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করে শিক্ষার্থীদেরকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় পারদর্শী হয়ে দেশকে শক্তিশালী করে গড়ে তোলার আহ্বান জানালেন তারেক রহমান। দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফেরাতে প্রয়োজনীয় সব নথি সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা শরণার্থীদের টেকসই প্রত্যাবাসনে যুক্তরাজ্যকে অব্যাহত ভূমিকা রাখার আহ্বান পররাষ্ট্রমন্ত্রী। আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তানকে হারালো বাংলাদেশ। আজ চট্টগ্রামে তৃতীয় শেষ টি টোয়েন্টি ম্যাচে হোয়াইট ওয়াশ এড়াতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে নেদারল্যান্ডস সুইডেনকে 5-1 এবং জার্মানি আইভরি কোস্টকে 2-1 পরাজিত করেছে।
13: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: 90.4 FM.
1: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
2: এই লন।
1: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
2: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সমাজ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আমবারাইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আমবারাইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আমবারাইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুজা তামাত।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো, চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: Destination, Ag Station.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমিও অনেক বেশি ভালো আছি এবং একটু লেট করে ফেলেছি। আই থিঙ্ক আমাকে যারা শুনেন বা আমাকে যারা ভালোবাসেন তারা এই ব্যাপারটা একটু কনসিডার করবেন, বাট আই এম সো মাচ সরি লেট হয়ে গেল। বাট এইটার জন্য মন খারাপ করার কোনো কারণ নেই। অনেক বেশি আড্ডা দিব, অনেক আনন্দ করব, অনেক মজার মজার গসিপ শেয়ার করব আপনাদের সাথে। কারণ এই গত দুই দিনে আমার কাছে কিন্তু মানে ভুরি ভুরি হচ্ছে গসিপ জমা হয়েছে। সব কিছু নিয়ে আলোচনা করব, আড্ডা দিব। আসলে আমি কিন্তু আসলে এমন একটা মানুষ, সারা দিনই আমি গল্প করতে পছন্দ করি, আড্ডা দিতে পছন্দ করি, কথা বলতে পছন্দ করি। কিন্তু যেহেতু সময় স্বল্পতা থাকে এবং সারাদিন তো আর একটা মানুষ, মানে আমি যদি আড্ডা দিই আপনাদেরও ভালো লাগবে না, তাই না? তো সেই কারণে কিন্তু মাঝখানে একটু ব্রেক নিয়ে আসি বা আমি চলে যাই, কিন্তু আমার মন কিন্তু পড়ে থাকে আপনাদের কাছে। যাই হোক, মর্নিং মাইকে আপনাদেরকে স্বাগতম। আমি তানহা আছি, আপনাদের সাথে থাকবো সকাল এগারোটা পর্যন্ত এবং প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। সো আজকেও আছি এবং গল্প করব, আড্ডা দিব, গসিপ শেয়ার করবো, একটু আগে বললাম। তো চলুন আমরা মর্নিং মাইক শুরু করি, তবে তার আগে একটা ব্রেক নিব। ব্রেক থেকে ফিরবো একটু পরে, তো সাথেই থাকুন।
5: উফ, শান্তি নাই রে।
6: আছে।
5: কই?
6: ঢাকা FM টিউন করেন,
5: তারপর
6: পাবেন
5: কি?
6: শান্তি
5: আশেপাশে নয়েজ থেকে গান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সরে সরে।
7: Country's first full HD FM station, Dhaka FM 90.4.

0: Morning Mike.
1: Welcome back to Morning Mike with Tanha. আপনারা শুনছেন ঢাকা FM 90.4. মর্নিং মাইকের একটা ফেসবুক পোস্ট কিন্তু আপলোড হয়ে গেছে অলরেডি। আজকে কিন্তু বাবা দিবস, তো বাবাকে উপলক্ষ করে কিছু যদি বলতে চান বা বাবাকে যদি এখন একটাবার বাবা দিবসের মানে উইশটা করা যায় তাহলে কিন্তু ভালোই হয়, তাই না? সো আমি আপনাদের সবার হয়ে প্রত্যেক বাবাকে জানাই বাবা দিবসের অনেক অনেক শুভেচ্ছা, এবং প্রত্যেকটা বাবার অনেক বেশি আয়ু হোক এবং অনেক অনেক বছর আমাদের জীবনে থাকুক, আমাদের জীবনে বেঁচে থাকুক। আসলে বাবা নামটার সাথে সব থেকে মানে মানে কোন একটা শব্দ আছে যেটার সাথে খুব বেশি যায়। আমার কাছে মনে হয় যে বাবা এবং ছায়া এ দুটো একদম একসাথে যায়, কারণ ছায়া যেমন আপনার সঙ্গ সাথী কখনোই ছাড়ে না, ঠিক তেমনি কিন্তু বাবাও আপনার সঙ্গসাথী কখনোই ছাড়বে না। বাবা মানে পৃথিবীতে সবাই খারাপ হতে পারে, এটি কথাই আছে না যে পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে কিন্তু একটাও খারাপ বাবা বা খারাপ মা নেই। সো প্রত্যেকেই কিন্তু আমাদের প্রত্যেকের কাছে প্রত্যেকের বাবা এবং মা অনেক বেশি প্রিয় এবং অনেক বেশি ভালোবাসার একটি মানুষ। তো যাই হোক, আজকে যেহেতু বাবা দিবস, তো সকল বাবাকে জানাই অনেক অনেক শুভকামনা এবং অনেক দোয়া রইল আসলে আমার আমার পক্ষ থেকে, এবং যারা যারা আমাকে শুনছে তাদের সবাইকে বলছি অবশ্যই নিজের বাবার পাশাপাশি প্রত্যেকের বাবার জন্য দোয়া করতে হবে। আর যারা, আমি আসলে এটা বলতে গিয়ে আমার খুব খারাপ লাগছে যে যাদের বাবা নেই এখন আর দুনিয়াতে বেঁচে নেই, তাদের মতো আসলে কষ্ট বা দুঃখী হয়তো বা আর কেউ নেই। কারণ আপনি দেখেন আজকে আপনার বাবা আছে, হাজারটা বিপদে আপনি পড়েন, আপনি দৌড়ে আপনার বাবার কাছে ছুটে যেতে পারেন, কিন্তু যাদের বাবা নেই তাদের কি অবস্থা হয়, তাদের কতটা কষ্ট হয় যখন একদম বিপদে পড়ে যায় বা দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন তাদের কারো কাছে যাওয়ার থাকে না। এই ব্যাপারটা কিন্তু আসলেই অনেক বেশি কষ্টের। আমি এই কথাগুলো বলতে যেয়েও আমার কিন্তু চোখে পানি চলে এসেছে। যাই হোক, আমি ইমোশনাল হওয়া চলবে না। যাই হোক, বাবা দিবস উপলক্ষে আমি কিন্তু অলওয়েজ কিন্তু ফান করতে পছন্দ করি। তো সেই ফানি একটা পোস্ট কিন্তু করেছি ফেসবুকে, যে আমি একটা ডায়লগ বলেছি যে আমি তো বাবা, আমি কেন সাউন্ড কমিয়ে টিভি দেখবো। আমাদের অনেকেই বাবারাই কিন্তু ঘরের মধ্যে সাউন্ড বাড়িয়ে টিভি দেখা পছন্দ করে এবং সাউন্ড কমাতেও তারা চায় না, এবং তারা জানে যে টিভিটা সাউন্ড বাড়িয়েই দেখতে হবে, এমন একটা জেদ ধরে বসে থাকে, তাই না? সো আমি কিন্তু সেই ডায়লগটা দিয়েছি। তো আপনারাও বলে আমাকে বলে দেন বা আমাকে মেসেজ করেন বা কমেন্ট করে জানান যে এরকম বাবাদের কিছু কমন ডায়লগ, যেমন এই ধরুন লাইক যখন আমরা ফ্যানের সুইচ বা কারেন্টের সুইচ অযথা ছেড়ে রাখি তখন কিন্তু বাবা এসে কি বকুনি দেয় যে এই তোর এই কারেন্টের বিল কি তোর বাবা দেবে। সো এরকম কোন কমন ডায়লগ বাবাদের যেটা থাকে সেই ডায়লগগুলো আমাকে পাঠিয়ে দিন SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। এছাড়াও ওই যে ফেসবুকে কমেন্ট করতে পারবেন বা পোস্টে কি বলে আমার ফেসবুকে ইনবক্স করতে পারবেন, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveThakaFM। তো আপনারা কমেন্ট করতে থাকুন এবং মেসেজ করতে থাকুন। আজকে আপনাদের কমেন্ট এবং মেসেজ, মজা মজার SMS গুলো পড়বো লাইভে এবং মজা মজার গসিপও শেয়ার করবো। তো চলুন এখন আবার একটা ব্রেক নিয়ে আসি, গান শুনবো এবং ব্রেক নিব, আবার নেক্সট আওয়ারে ফিরে আসবো। সো স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

চলে এলাম আবারও গল্প করতে, হাঁটা দিতে, মজার মজার গসিপ শেয়ার করতে। বলেছি যে আজকে কিন্তু অনেক বেশি বেশি গসিপ শেয়ার করব, কারণ গত দুই দিনে আমার কাছে প্রচুর গল্প জমা হয়েছে। তবে তার আগে একটু বলে দিই, এটা যদিও একটু পুরনো হয়ে গেছে গল্পটা, হয়তো বা অনেকেই এর মধ্যে জেনে গেছেন, বাট তারপরও আমি বলে দিতে চাচ্ছি। 7 বছর আগে একটা সিনেমা রিলিজ হয়েছিল, সেই সিনেমার নাম ছিল নডরাই। এটা একটা মেয়ের মানে একটা নারী কেন্দ্রিক সিনেমাই ছিল। সেখানে অভিনয় করেছিল সুনেহরা এবং তার সাথে অভিনয় করেছিলেন আমাদের শরীফুল রাজ। সো সেই সিনেমার মাধ্যমে কিন্তু সুনেহরা এবং শরীফুল রাজ অনেক বেশি জনপ্রিয়তা কামিয়েছিলেন, এবং সেই সাথে এই সিনেমার যে ডিরেক্টর ছিলেন সেই ডিরেক্টরও কিন্তু খুব ভালোই একটা মানে ফেমাস হয়ে গিয়েছিলেন, এবং আমরা কিন্তু অনেক ওয়েট করছিলাম যে তার আবার সিনেমা কবে আসবে। তার নাম হচ্ছে তানিম রহমান অংশু। মোটামুটি নডরায়ের পরে তাকে আর কোনো সিনেমাতে কাজ করতে বা সিনেমা নিয়ে কাজ করতে দেখা যায়নি, প্রায় 7 বছর চলে গেছে। এই 7 বছর পর তার আবার মনে হয়েছে যে না, এবার আবারও নতুন কিছু একটা করা যাক। এবার তিনি যেটা করেছেন, মহাকাশের গল্প নিয়ে নতুন সিনেমা বানাচ্ছেন। সেই সিনেমার নাম অলরেডি হচ্ছে মানে ঘোষণা করে দিয়েছেন, সেই সিনেমার নাম দিয়েছেন লিম্বো, লিম্বো। এবং অলরেডি তার একটা পোস্টার কিন্তু মানে কি বলে এটাকে মানে আপলোড হয়ে গেছে বা ভাইরাল হয়ে গেছে। একটি মেয়ের হাত, লাইক একটু মেহেদি পরানো একটা মেয়ের হাত, আংটি আছে হাতে, সেই হাতটা দিয়ে সে মহাকাশের কোনো নভোচারীকে হাত দিয়ে ধরার চেষ্টা করছে, এমন একটা ব্যাপার আছে। এবং গ্লাসের অপর সাইডে আরেকটা আমি ধরে নিচ্ছি কোনো পুরুষেরই হাত, কারণ দেখতে অনেকটা পুরুষের হাতের মতোই লাগছে। সো ব্যাপারটা কিন্তু অনেক বেশি মানে এই প্রথম আমাদের বাংলাদেশে কেউ মহাকাশ নিয়ে সিনেমা করছেন। মানে আমরা তো দেখি সবসময় যে হলিউডে, বলিউডে, দেন বিভিন্ন জায়গায় কিন্তু মহাকাশ নিয়ে অনেক কৌতূহল এবং অনেক ধরনের সিনেমা কিন্তু আছে। এবং আমার কিন্তু মহাকাশ নিয়ে সিনেমাগুলো খুব বেশি ভালো লাগে, বিশেষ করে যেগুলোতে দেখানো হয় যে কোনো একটা ভয়ঙ্কর প্রাণী চলে এসেছে, কোন একটা ভয়ঙ্কর মানে রহস্য উন্মোচন হচ্ছে, এই ধরনের সিনেমা কিন্তু আমার খুব পছন্দ হয়। তো দেখা যাক আমাদের এই বাংলাদেশে প্রথমবারের মতো মহাকাশ নিয়ে যে সিনেমা তৈরি করা হচ্ছে সেই সিনেমায় কিরকম থাকে, রহস্য থাকে নাকি রোমান্টিক নাকি লাইক সায়েন্স ফিকশন নাকি কেমন, মানে লাইক কি টাইপের হয় এটা কিন্তু এখনো বলা যায়নি। যাই হোক আমরা অবশ্যই সামনে জেনে যাব। যাই হোক আমরা এটা নিয়ে আরো অনেক গল্প করব। তার মধ্যে ফেসবুকে খুব একটা মানে আমাদের ভাইরাল হয়ে গেছেন আমাদের আরো একজন অভিনেতা, যদিও উনি একজন ভাইরাল অভিনেতাই, বাট তারপরও তিনি কিন্তু আরো একবার ভাইরাল হয়ে গেছেন। মেসির একটি ছবি এঁকে, মানে এত নিখুঁতভাবে ছবি এঁকেছেন যে তাকে নিয়ে আবার সবাই খুব আলোচনা সমালোচনা করছেন। এবং তার নাম কি জানেন, সে অভিনেতার নাম হচ্ছে চঞ্চল চৌধুরী। আমি জানি চঞ্চল চৌধুরী কিন্তু আমাদের বাংলাদেশের প্রায় অনেকেরই পছন্দের অভিনেতা। আমার তার অভিনয় করা পছন্দের সিনেমা, যদি ওটা সিনেমা নয় টেলিফিল্ম ছিল, আমার টেলিভিশন টেলিফিল্মটি অনেক বেশি পছন্দের ছিল। আমি জানি না কেন আমার খুবই ভালো লেগেছিল সেই টেলিফিল্মটি। যাই হোক তার, এবং তাছাড়া তার অন্যান্য কাজগুলো কিন্তু আমার অনেক বেশি পছন্দের। সবগুলো কাজই তার ভালো লাগে, বাট আমার টেলিভিশন টেলিফিল্মটি বেশি পছন্দের ছিল। যাই হোক আপনাদের সাথে আরও একটি ইনফরমেশন শেয়ার করে দিই। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আমার একটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পাস অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে। এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আমার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। সো আই হোপ এই সার্ভিসটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং আপনারা এই সার্ভিসটি নিয়ে নেবেন। ওকে তো চলুন এখন আবার একটা ব্রেকে যাই, ব্রেক থেকে ফিরবো একটু পরে। সো স্টে টিউনড।

0: মুকুল।
1: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
2: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
1: মুকুল টি স্টল,
3: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সপ্তাহের শুরু আজকে, আজকে কিন্তু সকাল থেকেই আকাশটা মেঘলা হয়ে আছে। যদিও মেঘলা হয়ে থাকলেও বাইরে কিন্তু ভালোই গরম, মানে লাইক রাস্তায় বের হলে গরমটা টের পাওয়া যায় এরকম আর কি। এবং সকাল থেকে উঠেই কিন্তু প্রচুর ঘামছিলাম আমি জানি না কেন। আর এটা কিন্তু মানে হয় যে বৃষ্টির আগে বা একটু তুফান বা ঝড় হওয়ার আগে প্রচণ্ড গরম লাগে আর কি। যাই হোক, গতকালকে কিন্তু নারায়ণগঞ্জের দিকে বৃষ্টি হয়েছে অনেক আমি শুনেছি, এবং তার কারণে কিন্তু কারেন্টের সমস্যা এবং নেটওয়ার্কের সমস্যা কিন্তু অনেক বেশি হয়েছে। আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সেটা কিন্তু আমাকে জানিয়ে দিবেন SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, এবং ফেসবুকেও চাইলে ইনবক্স করতে পারেন বা পোস্ট কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। আজকে যেহেতু বাবা দিবস, তাই সেই উপলক্ষে একটা বাবা নিয়ে খুব মজার একটা পোস্ট করেছি। বাবার একটা কমন ডায়লগ জানতে চেয়েছি এবং আমিও কিন্তু নিজেও একটা কমন ডায়লগ শেয়ার করেছি। সো আপনারাও শেয়ার করে দিন আপনাদের পছন্দের বাবা, মানে পছন্দের বাবাদের একটা কমন ডায়লগ। ওকে, তো তার আগে আমি আপনাদের যে কমেন্ট SMS মেসেজগুলো পড়বো এবং আরও অনেক গসিপ শেয়ার করবো। অনেক অনেক গসিপ পেটের মধ্যে গুড়গুড় গুড়গুড় করছে, মানে না বলতে না পারলে ভালো লাগবে না আর কি। তো সেগুলো শেয়ার করব। তবে তার আগে একটা ইনফরমেশন শেয়ার করে দেয়, একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছে আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো আই হোপ এই সার্ভিসটি আপনারা নিয়ে নেবেন এবং এই সার্ভিসটি আপনাদের জন্য একদম পারফেক্ট হবে। তো চলুন এখন আপনাদের সাথে আরো একটি মজার গসিপ শেয়ার করে দিই। অলরেডি একটু আগে শেয়ার করেছি একটা মজার গল্প যে বাবা দিবস নিয়ে, এবং চঞ্চল চৌধুরী যে মেসিকে নিয়ে একটা নিখুঁত চিত্রকর্ম এঁকেছেন এবং সেটা নিয়ে সে কিন্তু খুবই ভাইরাল হয়ে গেছেন, সেটা কিন্তু শেয়ার করেছি আপনাদের সাথে। তাছাড়াও নডরাইয়ের যে পরিচালক ছিলেন তানিম রহমান অংশু, তার নতুন সিনেমা আসছে 7 বছর পর, লিম্বো। এবং আরও একটি মজার ইনফরমেশন আপনাদের শেয়ার করে দিই, যেহেতু বিশ্বকাপ চলছে এবং বিশ্বকাপ রিলেটেড গল্প শুনতেই আপনাদের বেশি ভালো লাগার কথা, তাই না? তো আর্জেন্টিনা যারা ভক্তরা আছেন তারা কিন্তু একজন প্লেয়ারকে অনেক বেশি মিস করছেন, স্পেশালি মেয়ে ভক্তরা, তাই না? কারণ আর্জেন্টিনার প্লেয়ার দিবালা কিন্তু অনেক বেশি ফেমাস মেয়েদের মধ্যে, মানে আমাদের বাংলাদেশের মেয়েদের মধ্যে বা আর্জেন্টিনা যারা মেয়ে ভক্ত আছে তাদের মধ্যে, তাই না? কারণ মাত্র 17 বছর বয়সে 2022 সালে সে কিন্তু প্রথম বিশ্বকাপ পেয়েছিলেন, মানে 2022 সালে যেই আর্জেন্টিনা কাপ জিতেছিল সেখানে কিন্তু দিবালা প্লে করেছিলেন, খেলেছিলেন। এবং বলা হচ্ছে যে মেসির পরে যদি কেউ মানে মেসির জায়গা নিতে পারে সেটা হচ্ছে দিবালা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি জানেন, 2022 সালে সেই দিবালা কিন্তু খেলতে পারছেন না তার একটা ইঞ্জুরির কারণে। ইঞ্জুরি কি হয়েছে সেটা আমরা মানে পরবর্তীতে আরো গল্পে জানবো। যতটুকু আমি জেনেছি যে তার রিহার্সাল ম্যাচে এবং তার এই ফিফার আগে যেই ম্যাচগুলো হয়েছিল সেই ম্যাচগুলোতে হচ্ছে সে কোনো কারণে তার পায়ে একটা ইঞ্জুরি হয়েছে, এবং সেখান থেকে তাকে মানে চিন্তা ভাবনা করা হচ্ছে যে 2026 সালের এই বিশ্বকাপে তাকে দিয়ে মানে তাকে প্লে করানো হবে না, তাকে নামানো হবে না মাঠে। এটা নিয়ে কিন্তু নারী ভক্তদের মধ্যে একটা ক্ষোভ বা একটু কষ্ট কিন্তু দেখতে পাচ্ছি আমি, এবং এখন যারা আমার মাধ্যমে জানলেন তারাও হয়তো মনে মনে কষ্ট পাচ্ছে। তবে কষ্ট পাওয়ার কোনো কারণ নেই, আমরা চাইবো দিবালা আবার মাঠে ফিরে আসুক এবং দিবালা আগামী ফিফা এবং আগামী সব খেলাতে দিবালা খেলুক। এবং মেসির জায়গাটা যদি দিবালা নিতে পারে তাহলে কিন্তু সব থেকে বেশি আমি খুশি হব। যাই হোক, অনেক অনেক শুভকামনা রইল দিবালার জন্য এবং দোয়াও রইল কারণ যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং মাঠে নামতে পারে। ওকে, তো চলুন আমরা আবারও একটা ব্রেক নিয়ে আসি, ব্রেক থেকে ফিরবো একটু পরে, মানে নেক্সট আওয়ারে ফিরবো। সো স্টে টিউনড।
2: হ্যালো,
3: হ্যাঁ বলো।
2: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
3: আচ্ছা নেটে কল দাও তো।
2: আহা, এখানে কি
4: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
5: আচ্ছা,
4: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
0: এই কথা তো চলো এখনই।
4: কিভাবে?
0: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
5: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড।
1: Activate refreshing mode and enjoy the moment. Listen, Dhaka Metro 9040. Let's talk more music. How hot is music?
2: Tuesday to Wednesday from 5 p.m.

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। গল্প করতে করতে লাস্ট আওয়ারে চলে এসেছি। বেশিক্ষণ সময় কিন্তু আর হাতে নেই, মানে 11টা পর্যন্ত থাকবো বলেছি এবং অনেক গল্প শেয়ার করবো বলেছি। অলরেডি কিন্তু অনেক বেশি গল্প শেয়ার করে ফেলেছি। যারা মিস করে ফেলেছেন তাদের জন্য কিন্তু একটা খুব গুড নিউজ বলা যায়, আবার বলা যায় যে ওই যে থাকে না ক্লাসের বাঙ্ক করে যারা, বা ঠিক সময়ে ক্লাসে আসে না, নোটগুলো মিস হয়ে যায়, তখন কিন্তু যেটা হয় যে আলাদা করে ওদের জন্য একটা সাজেশন করে বা একটা আলাদা ছোট একটা নোট করে টিচাররা হচ্ছে দেয় পরীক্ষার আগের দিন, যাতে পরীক্ষায় হচ্ছে অ্যাটলিস্ট পাস করতে পারে। সো আমি কিন্তু বেসিক্যালি সেই টিচারটা, ঠিক আছে? আপনারা যারা মিস করে ফেলেছেন আজকের মর্নিং মাইকের আড্ডা এবং গসিপ, তারা কিন্তু মর্নিং মাইক উইথ যে তানহার ফেসবুক পেজে পেয়ে যাবেন যে আজকে কি কি ইনফরমেশন আমি দিয়েছি এবং গল্প কি কি শেয়ার করেছে। ওকে, সো সেখানে আপনারা ফলো দিয়ে রাখবেন এবং অলওয়েজ আপডেট থাকবে সেটা। এছাড়াও ঢাকা FM 90.4 এর ফেসবুক পেজেও আমি একটা মর্নিং মাইক এর পোস্ট শেয়ার করেছি। আজ যেহেতু বাবা দিবস, তো বাবাকে নিয়ে একটা পোস্ট শেয়ার করেছি যে একটা কমন ডায়লগ বলে যান আপনার বাবার, যে ডায়লগটা সবসময় আপনার বাবা দেয় বা আমাদের সবার বাবারাই দেয়, এরকম একটা ডায়লগ জানতে চেয়েছি। তো যাই হোক, আপনারা কিন্তু আমাকে অনেকে SMS করছেন এবং হোয়াটসঅ্যাপ করছেন। আজকে আমি সময় স্বল্পতার কারণে কিন্তু SMS কমেন্টগুলো পড়তে পারছি না, তবে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। এবং যারা যারা আমার সাথে সকাল থেকে যুক্ত হয়ে আছেন এবং আমাকে শুনছেন, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা এবং শুভকামনা। ওকে, তো আমরা আশা করি আপনারা একদম শেষ পর্যন্ত থাকবেন এবং ঢাকা FM 90.4 সারাদিন টিউনড করে থাকবেন। ওকে, তো আমি এখন আপনাদের সাথে আরও একটি ইনফরমেশন শেয়ার করে দেই। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আমার একটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আমার একটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarity.com.pt। আমার একটি আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো আই হোপ এই সার্ভিসটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং আপনারা এই সার্ভিসটি নিয়ে নেবেন। ওকে, তো চলুন এখন আপনাদের সাথে আরো একটি মজার গল্প শেয়ার করে দেই। একটি মারাঠি সিনেমা যেটার নাম ছিল দেউল ব্যান্ড 2, সেই সিনেমাটি প্রায় অনেক দিন ধরে, অনেক বছর ধরে, সরি অনেক বছর না, অনেক দিন ধরে আটকে ছিল টাকার অভাবে। মানে একটা সিনেমা করতে গেলে কিন্তু একটা বাজেটের দরকার হয় এবং এই সিনেমার জন্য পরিচালক প্রবীণ তারডে যেই বাজেট করেছিলেন, দেখা গেছে সেই সিনেমার পোস্ট প্রোডাকশনে এসে এবং রিলিজ করার জন্য সব মিলিয়ে যে টাকাটা বা যে বাজেটটা দরকার ছিল সেই বাজেটটা মিলাতে পারেননি এবং সেটার কারণে সিনেমাটা আটকে ছিল। এবং সেই খবরটা কে পেয়েছেন জানেন? সেই খবরটা পেয়েছে আমাদের বলিউড সুপারস্টার কিং খান, খ্যাত শাহরুখ খান। এবং শাহরুখ খানের প্রোডাকশন হাউসে এই নিউজটি যায় এবং তখন সেই সিনেমাটি সম্পর্কে একটু মানে কি বলে রিসার্চ করেন যে এটা কি সিনেমা এবং কি গল্প। ওকে ফাইন, যখন তিনি দেখেন যে সিনেমাটার গল্প এবং সবকিছু মিলিয়ে অনেক অসাধারণ একটি গল্প হতে যাচ্ছে, তখন কিন্তু সে তার সাহায্যের হাত বাড়িয়ে দেন। অর্থাৎ সে কিন্তু এই সিনেমাটা রিলিজ করার জন্য, মানে যেই টাকাটুকের জন্য আটকে ছিল, সে টাকাটা দিয়ে সাহায্য করেন এবং সেই সিনেমাটা রিলিজ হন। এই সিনেমার রিলিজ মানে প্রমোশন করতে যেয়ে সে ডিরেক্টর কিন্তু একটি ইন্টারভিউতে এই ঘটনাটি শেয়ার করে এবং সে শাহরুখ খানকে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছেন। তাহলে আপনি বুঝতে পারছেন শাহরুখ খান কিন্তু শুধু পর্দাতেই সুপারস্টার না, সে কিন্তু বাস্তব জীবনেও সুপারস্টার। তো আপনার এই ঘটনার সম্পর্কে আপনার মতামত কি সেটা কিন্তু জানিয়ে দিবেন আমাদেরকে SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904 এই নম্বরে। ফেসবুকেও চাইলে ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveThakaFM। তো চলুন আজকে এখন আবারও একটা ব্রেক নিয়ে আসি, গান শুনবো। গান শুনতে শুনতে আবার একটু পরে ব্যাক করবো, সো স্টে টিউনড।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আছে
4: কই?
3: ঢাকা FM টিউন করেন,
4: তারপর
3: পাবেন
4: কি
3: শান্তি।
5: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটো কাটো আর গান সরে সরে।
6: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

0: Mike.
1: So, কথা বলতে বলতে গল্প করতে করতে যাওয়ার সময় হয়ে গেছে। যাওয়ার আগে আগে কিন্তু আপনাদের জন্য একটা গুড নিউজ দিয়ে যাব। গুড নিউজটা হচ্ছে, যারা অ্যাভেঞ্জার্স লাভার্স আছেন, মানে অ্যাভেঞ্জার্স এর যেই ওয়ার্ল্ডটাকে ভালোবাসেন, অ্যাভেঞ্জার্স এর প্রত্যেকটা সিরিজ, প্রত্যেকটা সিকুয়েল যারা দেখে ফেলেছেন, আই মিন স্পাইডারম্যান, আয়রন ম্যান এবং আরো যারা যারা যেসব ক্যারেক্টার গুলো সবগুলোর সিনেমা যারা দেখে ফেলেছেন, আমি নিজেও অ্যাভেঞ্জার্স এর অনেক বড় একটা ফ্যান এবং অ্যাভেঞ্জার্স ডুমসডে এর জন্য কিন্তু আমি অধীর আগ্রহে ওয়েট করছি। আমরা জানি যে অ্যাভেঞ্জার্স ডুমসডে তে, মানে লাস্ট যে অ্যাভেঞ্জার্স হয়েছিল সেখানে কিন্তু আয়রন ম্যান মানে টনি স্টার্ক কিন্তু মারা গিয়েছিলেন, কিন্তু আমরা জানতে পারছি যে অ্যাভেঞ্জার্স ডুমসডে তে টনি স্টার্ক ক্যারেক্টার থাকবে, মানে সে প্লে করবে অন্য একটা ক্যারেক্টার, ডুমসডে ডুমস এর মেবি ক্যারেক্টার এটা প্লে করবে, কিন্তু সেটা অন্য একটা ইউনিভার্সে, মানে অন্য একটা ইউনিভার্সে সে হচ্ছে আয়রন ম্যান না, সে ভিলেন থাকে। মানে বেসিক্যালি এবার অ্যাভেঞ্জার্স এর সবাই ভিলেন, মানে ভিলেন হিসেবে টনি স্টার্ক এর সাথে লড়বে। সো দেখা যাক, এই সিনেমা নিয়ে তো অনেক বেশি হাইপ অলরেডি রয়েছে এবং মানুষ তো ওয়েট করছে টনি স্টার্ক এর আবার রি এন্ট্রির জন্য। কিন্তু এখানে একটা মানে প্লট টুইস্ট আছে। প্লট টুইস্টটা হচ্ছে, যারা ডুন সিনেমা দেখেছেন, মানে DUNE ডুন যারা যারা দেখেছেন, তারা তো হচ্ছে মানে ত্রিমথির এবং জ্যান্ডেয়ার অভিনয় করা এই সিনেমাটি অনেকেই পছন্দ করেছেন এবং অনেকে উইশ লিস্টে আছেন এই সিনেমাটি। তবে দুঃখের বিষয় এবং খুশির বিষয় দুটোই বলা যায় যে এই দুটো সিনেমাই কিন্তু ডিসেম্বরের 18 তারিখে রিলিজ হচ্ছে, মানে এই বছরের 18 তারিখে, ডিসেম্বরের 18 তারিখে রিলিজ হচ্ছে। সো এই দুটো সিনেমা মানে এই হাড্ডাহাড্ডির লড়াই হবে, মানে বুঝতে পারছেন ব্যাপারটা তো। অনেকেই কিন্তু এই দুটো সিনেমার নাম মিল রেখে একটা নাম, নতুন নাম তৈরি করেছেন, সেই নামটা হচ্ছে অ্যাভেঞ্জার্স ডুনসডে, নট ডুমসডে, ডুনসডে নাম দিয়েছে। তো এই ব্যাপারে আপনাদের মতামত কি? যাই হোক, আপনারা SMS, কমেন্ট এবং আমাদেরকে পোস্টে ইনবক্স করে জানাতে পারেন। আপনারা, আমি কিন্তু অলওয়েজ না থাকলেও ঢাকা FM 90.4 তো অলওয়েজ আপনাদের সাথে আছে। তো চলুন এখন আমি বিদায় নিব। আশা করি সবার আজকের আড্ডা, গল্প এবং মর্নিং মাইক অনেক বেশি ভালো লেগেছে। আগামীকাল ঠিক এই সময় মানে সকাল 8টা বাজে আমি হাজির হয়ে যাব। সো আপনারাও কিন্তু হাজির হয়ে যাবেন আমার গল্প শুনতে, আড্ডা দিতে, এবং ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য ওয়েট করবেন এবং আমাকে অনেক বেশি মিস করবেন। ওকে, তো আজকে বাই বাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কিপ স্মাইলিং, কিপ লিসনিং।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে?
2: ধুর, আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
4: এই চলে এসেছে
3: রে। লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: ঠিকই আছে, আপনার মনে সুখ নাই? ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: Act Nation, Act Station.
1: আছেন তো ফিলে, মগর কত জন আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে জয়েন করলেন কিন্তু।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে?
2: আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
4: এই চলে এসেছে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারের কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Taka FM 90.4
1: সারা দেশে
3: সবার সাথে।

0: ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

أشهد أن محمدا رسول الله.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: টাইম চেক, এখন সময় দুপুর একটা।
1: সবার সাথে 90.4।

0: লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার, আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
0: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার, যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
0: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড অ্যান্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক
2: Tuesday to Wednesday from 5 p.m.

0: বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আছেন তো ফিলে, মগর কত জন্মা আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে, জয়েন করে লাইন কিন্তু।

চক্রবক্কর বাতচিত। আসসালামু আলাইকুম, হাই হ্যালো, স্বাগত জানাইতেছি ঢাকা এফএম 90.4 এ। শুরু হয়ে গেল চক্কর বক্কর বাতচিত। আপনি টিউন করে আছেন 90.4 আর একেবারে বিকাল পাঁচটা পর্যন্ত আপনার এই বন্ধু আপনার লগে কিন্তু চক্কর বক্কর বাতচিতে বাতচিত করে যাব। মাগার কথা লগে আছে কোনো এসএমএস না, আজকে লগে একটু ভিন্নই করি আমরা। যে আপনারা আমাদের কমেন্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপে লিখতে পারেন, এগুলো আমি আলবত পড়বো। তবে আজকে এসএমএস এর থেকে আর কি মাপ চেয়েছি, তো ওই ক্ষেত্রে আলবত কিন্তু আপনি আমাদের ফেসবুকে লিখবার পারেন, facebook.com/ilovedhakafm। এই অ্যাড্রেসে আমার একটা পোস্ট পাবেন, এই পোস্টের নিচে আপনি লিখবার পারেন কমেন্ট আকারে, অথবা আপনি আমার হোয়াটসঅ্যাপে লিখবার পারেন 01841904904 এই নম্বরটাতে, ঠিক আছে।

মুরসালিন, একটা দীর্ঘ সময় আপনার কিন্তু কোনো খোঁজ খবর নাই, আপনি কিন্তু জানাইবার পারতেন যজ্ঞা, সমস্যা নেই জানায়েন, এখন তো আছে বিকাল পাঁচটা পর্যন্ত, দিলের যত কথাবার্তা আছে বাতচিত আছে সুন্দর করে পাঠিয়ে দেন। কালকে কিন্তু জার্মানি অলরেডি ধরা খাইতে খাইতে বেঁচে গেছে, ঠিক আছে, আইভরি কোস্টের লোকে। তো যাই হোক, খেলাধুলা নিয়ে কথাবার্তা হইব, আরো যে যে কথাবার্তা আছে সুন্দর করে আমার কাছে পাঠিয়ে দেন। এখন যাবো গানে, যে গানটা পয়লা আপনার লেগে প্লে করতেছি কিং কর্তব্য বিমুর অ্যালবাম থেকে, বাংলা ব্যান্ডের গান ঘাটে লাগাইয়া ডিঙ্গা। তো ঘাটে লাগান ডিঙ্গা, তারপর আমরা বাতচিত শুরু করি আর কি, শুরু তো হয়ে গেছে গা বাতচিত আর কি, আমরা করতে থাকি বিকাল পাঁচটা পর্যন্ত, থাকে নামগুলো গিয়ে ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সমাজ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা এফএম 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
1: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
2: মুকুল টি স্টল,
3: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

ম্যাটেরিয়াল গার্ল বাই মেডোনা হুনতা ছিলেন, আপনার হুনতা ছিলেন ঢাকা এফএম 90.4 সিফাত আপনার লগে আছি। চক্কর বক্কর বাতচিত লে অনেক বন্ধুর দিলের ভিতরে কষ্ট পেয়ে গেছে, আয় হায় এস এম এস দিয়ে আজকে পড়বো না। আর সবসময় কি এস এম এস পড়লো নাকি? আজকে তো কয়েছি মাধ্যম তো আর বন্ধ করে দিইনি, একটা না একটা তো আছেই। মনে করেন এই যে এস এম এস আজকে না করছি, মাগার কয়ে দিচ্ছি কমেন্ট আর হোয়াটসঅ্যাপের মধ্যে, তো একটু কষ্ট করেন আজকে। ঠিক আছে, সিফাত আপনার লগে আছি, থাকবো বিকাল পাঁচটা পর্যন্ত। এদিকে যারা যারা আছেন আমার লগে, কথাবার্তা কোনো খেলাধুলা কেরা কি দেখতেছেন একটু গন্ত হাঁচা করে, মানে এরাই তো দুইটা তিনটা চারটা বাজে খেলা দেখেন কেউ? যদি দেখে থাকেন এটা আমার জানান। না না না, আপনার লগে আমি দেখবো না, মানে আমি ঘুমাবো আর কি। আপনার জাগ না থাকলে মানে সুবিধা আর কি। দেখা গেছে যে আমি তো কোয়ার পারবো যে আমার বন্ধু বান্ধব জাগ না আছে, পাহারা পোহারা দিতে হইব না, ঘুমায় জমকা। ঠিক আছে, আবার আপনি যদি না পাহারা দেন তাহলে আমিও ঘুমায় জম, কারণ আপনি পাহারা দিতেছেন, আমি পাহারা কি দিব? আচ্ছা, হোয়াটসঅ্যাপে যারা আছে আমগুলোকে আছে, সিওয়াদ ভাই আপনার গানের জন্য আমি রেডি, আপনি প্লে বাটনে চাপলে আমার ঘরে ভূমিকম্প শুরু। হ্যাঁ আচ্ছা, নামের ভূমিকম্প কি সঙ্গীব নামের ভূমিকম্প? আচ্ছা, মাত্রা 10 মাত্রার একটা কড়া গান বাজান, আজকে স্টুডিও কাঁপবে, ঢাকা দুলবে। ওকে, মৌলী বাজার ঢাকা থেকে আমগো বন্ধু সঞ্জীব। আর সঞ্জীব আপনার অনেক অনেক শুক্রিয়া বন্ধু, খুব সুন্দর করে লিখছে আমগো। এই যে গান ছাড়ম, গান যেগুলি হুনতাছেন আপনি, এটাই মনে করেন জোরে সাউন্ড দিয়ে দেখবেন কাইপা গেছে, কাইপা গেছে তো গেছে। পাশের পাশের থেকে দেখবেন একজনে যদি ঘাড়ে গর্তানে দেওয়া হয় ঘাড় শুদ্ধ কাইপা যাবো, ঠিক আছে? এরকম হয় কিন্তু, আর কিছু কাপুক আর না কাপুক আশেপাশে থেকে। এটা আপনি দেখবেন যে অনেক সময় বিচার আয়ে যায়, সাউন্ড কমাও সাউন্ড কমাও, পরে না শুনলে মাইন মুড় খাইতে হয় আর কি, এরম হয় আর কি। তো যাই হোক, আমরা আর কি ওরম গান বাজাই না, আমাকে যে গানটি এটি আপনি লাউড দিয়ে রাখবার পারেন, সব থেকে ভালো লাগবো আশা করি। অনেক অনেক শুক্রিয়া সঞ্জীব আপনারে। আচ্ছা, কে জিতবো, কে জিতবো আবার আর্জেন্টিনা? ইদ্রিস নিউজ, আই লাভ ম্যান ইদ্রিস, আমগো ইন্টারন্যাশনাল বন্ধু না? আশা তো করি আর্জেন্টিনা যদি জিতে ফাইন, আলহামদুলিল্লাহ। না জিতলে কোনো সমস্যা নেই, আমরা তো কাপ লয়ে গেছি। সব সময় যদি আমরা কাপ লয়ে যাই মাঝে কি করবো, খালি পিরিস লয়ে যাবো, এলে মাঝে মাঝে আমাকে ছাড়তে হয় আর কি, কিছু করার নেই। তারপরে দেখি এখন মেসি বস্ত্র কয়ে দেখবো কালকে খেললেন না ভালো মতো, একটু সময় দেন মানুষের, একটু সুযোগ করে দেন। হ্যাঁ দেখি উনি উনে কিনা আর কি। তো যেটা লোকের কথা, আসলে সবচেয়ে বড় এটা তো জোকসে পার্ট, কিন্তু সবচেয়ে বড় কথা লোকের খেলা কিন্তু অলরেডি সেই লেভেলের জমা গেছে গা। আর আপনি একটা জিনিস খেয়াল করছেন কিনা, যে ওয়ার্ল্ড কাপ লোকে এমন একটা টুর্নামেন্ট যে জায়গার ভিতরে আপনি 1 নম্বর 70 নম্বর র্যাঙ্কিংয়ে, তারপরে 60 নম্বর র্যাঙ্কিংয়ে, তারপরে ওই লোকে আপনার মনে করেন 30 নম্বর র্যাঙ্কিংয়ে, এই এই সব দল এমনি চিন্তা করে আসলে খেলা হয় না। আপনাকে একটু খেলার মাঠের খেলাগুলো দেখেন, মানে কিভাবে ব্লক করে, মানে একটা চ্যাম্পিয়ন দল রে অথবা দেখা গেছে খুব মানে এ গ্রেডের দল রে, একদম নতুন কোনো একটা দল যেমনি আঁকড়ায় ধরে, ওরে বাপরে, মানে সবাই এই জায়গায় জান প্রাণ দিয়ে লড়াই করে। ঠিক আছে, এই লিগে খেলাটা কিন্তু এত জমে। আর সবচেয়ে বড় কথা হলো একটা প্লেয়ারের উপরে আপনি প্রেশারটা একটু চিন্তা করেন, জনেরা মাঠে নামে, এক তো হচ্ছে স্টামিনা, 90 মিনিটে এদিক তো ওদিক দৌড়াইতে হয়, সবচেয়ে বেশি দৌড়ায় যদিও রেফারির সবচেয়ে স্টামিনা বেশি থাকে, কারণ মিডফিল্ডার বা ডিফেন্স যারাই থাকুক ওরা তো দেখা গেছে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত আপ ডাউন করে, আর রেফারি তো এই গোল কিপতে ওই গোল কিপ পর্যন্ত লড়াইতেই থাকে। আচ্ছা, এর কামটা কি? খালি দিয়ে মাঝে মাঝে হলুদ কার্ড লাল কার্ড দেয়, তামু নাই আমগো হলুদ কার্ড লাল কার্ড হ্যাঁ দেয় তুই বকির লেগে। আচ্ছা যাই হোক, এটাও জোকসে পারে, আয়া পরে আমি যতই ভদ্র কথা কইব যে আমার আয়া পড়বো দুষ্টামি। আচ্ছা, তার মধ্যে প্রেশারটাকে আপনি দেখেন, 70-80 হাজার দর্শক এরা সপ্তে চায় রয়েছে, এর মধ্যে পক্ষে আছে বিপক্ষে আছে, সপ্তে চিল্লাইতে আছে, এই প্রেশার লয়ে খেলা 2 মিনিটের মধ্যে আমি কাইতে হয়ে যেতাম গা, মনে করেন। তারপরে তো এই খেলাটা দেখে এলে আমরা আসলে মজা পাই, কারণ এই জায়গার ভিতরে সবার একেবারে জান প্রাণ দিয়ে লড়াই করে এই সম্মানটার লেগে যে আমরা ওয়ার্ল্ড কাপটা জিতবো। আর আজকে আচ্ছা, আমি অবসান তো যুক্ত হয়েছে কোয়েলি সিরাজ ভাই, শরীরটা ভালো নেই, ভালোই আছে বন্ধু। অবসান করতেছি, চট্টগ্রাম থেকে কুমিল্লা যেতেছি, অফিসের কামে যেতেছি, এইটা আবার কহন লাগেনি, কেথা আবার আর্জেন্টিনা জিতবো কহন, আমি না করলেও মানুষজন কোয়েলেন, আমি কি করবো, জনপ্রিয়তা এই জায়গায় লয়ে গেছে গা। হ্যাঁ, আপনারা তো কইবেন যে ভাই আপনি আর্জেন্টিনা সাপোর্ট করেন দেখে সবসময় এটি করেন, না আমি এটা করি না। আপনি অবস্থান গিয়ে জিগান ভাই যায় যে ওই কথা কইছেনি, ইদ্রিসে যায় জিগান নিউ ইয়র্কে যায় যে হ্যাঁ এই কথা কইছেনি, আর আমি কি করবো? আর্জেন্টিনা দল নিজের ইমেজই রাখছে প্রথম থেকে ওই জায়গাটার ভিতরে, হোয়াট ক্যান আই ডু, ও মাই গড, ইংলিশ কয়েলাইছি দি চামে দিয়া, দেন কি এক অবস্থা। সিওয়াদ ভাই শুনছি রংপুর থেকে সোহেল, আজ হ্যাপি ফাদার্স ডে, ইয়াস, এবং আজকে পৃথিবীর সকল বাবারে আসলে জানাই লগিয়া অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক শ্রদ্ধা, অনেক অনেক সম্মান। এই একটা মানে রিলেশন আমগো, এই একটা মানুষ যে আপনি দেখবেন কোনো কিছু খুব শো অফ করে না, কোনো কিছু কয় না, এত কষ্ট হয় এত কিছু হয় কোনো কিছু কয় না, শুধুমাত্র ফ্যামিলির দিকে চায় থাকে। তারপর অনেক সময় অনেক কথাবার্তা করে শুনতে হয় যে না কি করছো, বাইরে থাকে বাপেরা সবসময়, ঘরের কথা কে জানবো, এরা বাইরে না থাকলে আসলে এইটা সামলানোটা অনেক কঠিন হয়ে যেত। ঠিক আছে, এলেগা শুধু বাবা মা না,
পৃথিবীতে কোনো কাজই আসলে খুব বেশি সহজ না, যে যার দায়িত্বের জায়গা থেকে কাজগুলো করে। এই দায়িত্বের জায়গাগুলোর ভিতরে সবসময় সবার রেসপেক্ট থাকা উচিত। এটা ওই ব্যাপারে আমার বাবা, এটা ওই ব্যাপারে আমার মা, এটা ওই ব্যাপারে আমার চাচা, ওই ব্যাপারে আমার মামা, যখন যেই যেই রোলটা পালন করতেছে এর ওই রেসপেক্টটা দিতে হবে। আর বাবা মা আমি সবসময় কই এর লগে আমগো জিন্দগির ভিতরে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত, তো এইটারে অবহেলা করবেন না। আমরা প্রায় সময় সোশ্যাল মিডিয়া তারপর আরও বিভিন্ন জায়গার ভিতরে দিয়ে যে বাপের টর্চার করতেছে, মায়ের টর্চার করতেছে, এগুলো বৃদ্ধাশ্রমে দিয়ে দেওয়া হয়েছে, নতুন করে পোলাপান সংসার শুরু করছে, লেগে হ্যাঁ জায়গা নেই, এইটা খালি একটু চিন্তা করবেন যে আপনি যখন দুনিয়ার ভিতরে আইছিলেন তখন আসলে আপনি কি কোনো কিছু করার মতো ক্ষমতা যোগ্যতা আপনার আছিল? যদি আল্লাহ পাক উনার গো না পাঠাইতো আমগরে লালন পালনের লেগা, অবস্থাটা একটু চিন্তা করেন যে আপনার আমার অবস্থাটা কি হইত। যারা অতীত ভুলা যায়, হ্যাঁ, যারা নিজের অরিজিন মনে রাখে না, এগুলো কিন্তু সামনে অনেক বড় মানে বিপদ অপেক্ষা করতেছে। তো এই লেগে সুদ রেজান টাকা পয়সা সবসময় আইব, মানুষজন জিন্দগির ভিতরে আইতে থাকবো যাইতে থাকবো, কিন্তু আপনার যেটা সিকর এটা কোনো দিন ভুলবেন না। ওই ব্যাপারে এক একজনের এক একটা মেজাজের, অনেক বাবা অনেক রাগি হয়, অনেক বাবা অনেক ফ্রেন্ডলি হয়, কিন্তু বাবা বাবাই, আর কোনো বাবা কোনো দিন খারাপ হয় না। আর সকল খারাপ আপনি আবার বাবা কয়ে ডেকেন না। ধরেন একজন একটা ক্রাইম করছে, আপনি কইলেন যে এই যে বাপ তো খারাপ, নো, বাপের ওই জায়গাটা খালি সন্তান এর আছে এর লিগেই হ্যাঁ বাবা বিষয়টা এমন না। দায়িত্ব সম্পন্ন যে মানুষটা তিনি হলো বাবা, আর পৃথিবীর সকল বাবারে দিলের থেকে জানাই সম্মান শ্রদ্ধা। আল্লাহ পাকে করে হায়াত দারাজ করুক, এবং যা করে নিয়ে গেছে এগুলোকে অনেক অনেক দোয়া করি তারা যেন ভালো থাকে। আর এদিকে আমগুলোকে আর আছে লোকাম মারিয়া মাহি রংপুর থেকে, একদম শুরুতে বসে পড়ছি তোমার চক্কর বক্কর আড্ডা, যাই হোক শুক্রিয়া জানাতে হবে না, বিকজ উই আর ফ্রেন্ড। ওকে, পারলে আমার একটা ইংলিশ প্যারাগ্রাফ শুনো যে কোনো টপিকে। বেসিক্যালি গতকালকে আমার ক্রেগের শো গেছে, আপনি ওইটা হয়ে আচ্ছা, কারণ তোমার অস্থির ভয়েস ইংলিশ শুনতে জাস্ট বাবার অসম লাগে। থ্যাংক ইউ সুক্রিয়া বন্ধু। অ্যাকচুয়ালি ইটস ইংলিশ এরও আমি বন্ধু, আপনি এর চেয়ে বেশি আশা করেন না, ইংলিশে একটা ভাবটা বেশি আর কি বুঝানো হয়। ও রিয়েলি? তারপর আও দিয়ে বাকিটা শেষ হয়ে যায় মোটামুটি, বাংলাদেশের মতো না যে তারপর কি হচ্ছে শুনছো, তারপরে না ওই জায়গার মধ্যে না উয়ে না অরে না এটা না ওইটা করে এইগুলো করে না, সি সি সি এইটুক, আর আমরা কি করছি শেষ। সো অনেক পার্থক্য আমরা জানতে হইব, যাকে এইগুলো নিয়ে আমরা আরেকদিন ক্লাস করবো। আরেকজন বন্ধু লিখছিল লোকে অপেক্ষায় ছিলাম, নাম ঠিকানা কিছু দেন নাই কে বন্ধু, নামটা দিলে ভালোই তো। আচ্ছা, আরও আরও কথাবার্তা আছে, ওই কথাবার্তাটি পড়বো আজকে, কিন্তু সপ্তাহে হোয়াটসঅ্যাপ আর আমার ফেসবুকে কমেন্ট করবেন, ঠিক আছে? আজকে এসএমএস পড়বো না, এর লেগে এই দুই জায়গার মধ্যেই লিখবেন। আর এক বন্ধু লিখছিল যে লাউডে দেবে যে একটু চিল্লাচিল্লি বা একটু নাচানাচি করার লেগে, তো নাচানাচি করেন যে গান প্লে করে দিলাম প্রীতম অ্যান্ড জেফারের তান্ডব মুভি থেকে।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: சக்கரவக்கர்
1: சக்கரவக்கர்
0: சக்கரவக்கர் பாத்சீத் হুন্দাসান ঢাকা এফ এম 90.4 চক্কর বক্কর বাতচিত চলতেছে আর বিকাল পাঁচটা পর্যন্ত আপনার বন্ধু সিফাত আপনার লগেই থাকবো চক্কর বক্কর বাতচিত। এদিকে কিন্তু আমার খেলার অবস্থা কিন্তু আবার খারাপ ক্রিকেটের, যেটা অলরেডি 5 উইকেট আমরা হারাই ফেলাইছি। তো টি টোয়েন্টিতে আমাকে যেটা ওইটার লোক আমাকে একটু আরও অ্যাডভান্স হইতে হবে। আসলে 36 রান করে 8.9 মানে 9 ওভারের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ হইল গিয়া 37 রান 5 উইকেট গেছে কিন্তু অলরেডি। তো টি টোয়েন্টিতে আসলে আমাকে আরো অনেক বেশি পরিমাণ পরিশ্রম করতে হইব, এটা হয়ে যাবো ইনশাল্লাহ। আর যে জায়গায় বিপক্ষ টিমটা অস্ট্রেলিয়া, খুব স্বাভাবিকভাবেই একটু প্রেসার তো থাকবোই ওই জায়গার মধ্যে, কারণ অনেক অভিজ্ঞ একটা দল অস্ট্রেলিয়া। তো সেই ক্ষেত্রে দেখা যাক, আমরা আবার বোলিং করলে যে অনেক আমরা একটা মিনিমাম টার্গেট যদি আমরা ক্রস করতে পারতাম সবচেয়ে ভালো হতো, যদিও এই মুহূর্তে বিষয়টা ইম্পসিবল মনে হইতেছে, বাট ক্রিকেট ফুটবলের ভিতরে অনেক ইম্পসিবলই পসিবল হয়ে যায়। সো লেটস সি কি হয় না হয়। আর এদিকে আমার বন্ধু বান্ধব যে লিখে রাখতেছে, এটা যে পড়তেছি না, পরে তো এই হেন তাই ধরে লয়ে যাবো, তখন কে বাঁচাইবো আমারে বন্ধুরাই, ও হেরাই তো ধরে লয়ে যেতেছে, আবার কে বাঁচাইবো আমারে, এরম প্রশ্ন হয় আমার মনে। আচ্ছা আমাকে আফরোজা পলি কি লিখছে দেখি, সুবোধপুর সিফাত ভাইয়া এত টেনশনের কিছু নেই, বিশ্বকাপে যেই জিতুক না কেন তাতে তো আর আপনাকে ট্রিট দিবে না। না বন্ধু বান্ধব দিবার পারে। আচ্ছা যাই হোক, এবার আমার কথা শোনেন। প্রথমে আমি বলে রাখি যে আপনার মোটিভেশন বাণীতে আমার পড়াশোনার প্যারা কিছুটা হলেও কমেছে, যাক আলহামদুলিল্লাহ। তবে আমার আপনাকে বলার অনেক কথা বাকি আছে, যখন আমি আবার আপনার শো শুনতে পারবো তখন বলবো। এর মানে কি আনহুনতাছেন না? আচ্ছা আরও একটা কথা, এখন থেকে নিয়মিত চেষ্টা করবো যে ফেসবুকে কমেন্ট করার, এবং আপনি প্লিজ সম্পূর্ণ পরে তারপর রিপ্লাই দেবেন ইনশাআল্লাহ, অবশ্যই চেষ্টা করবো আমি। আসলে আমার অনেক বেশি মন খারাপ এবং আমি আপনার শো মিস করছি ভীষণ। কি লেগা মন খারাপ আপনার, কী ইচ্ছে মনের ভিতরে, কেথা আপনার দিলের ভিতরে আঘাত করছে, একটু কন আমারে মর্যালা আমারে না করলে কেমনে হইব, অথবা আমারে কইলি বা কি হইব, মানে আর কি যেটাই হোক তারপরে একটু কইলে তো শেয়ার করলে তো ভালো লাগে। এরপর থেকে আমার সকল ধরনের সমস্যা শেয়ার করা হবে আপনার সাথে, ইতি আপনার নতুন শ্রোতা জান্নাতুল জান্নাতারা জুথি, অনেক অনেক শুক্রিয়া জুথি। আপনি এখন আর নতুন নাই, আপনি পুরান হয়ে গেছেন গা, আপনি নিয়মিত আম করে লিখেন, এলে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এবং অনেক অনেক শুক্রিয়া বন্ধু। মন খারাপ করে রাখবেন না, মন তো মন যদি আপনারা নিয়ন্ত্রণ করে তাহলে কেমন হইব, যদি খুব অনেক ঘটনা ঘটে যেগুলো আসলে আমগো নিয়ন্ত্রণ থাকে না ওইটা আমগো নিয়ন্ত্রণ করে, কিন্তু তার মানে তো এই না যে সবটা কেউ একজন চুল ধরে টান দিচ্ছে, আপনার কথা বলতেছি না কিন্তু এটা আপনার থেকে মনে পড়লো আর কি। অনেকের দেখবেন মন খারাপের ধরন, কেউ উইয়ে কিন্তু থাপড়ায় এক একজনের মনে করেন গালমাল লাল করে লেগেছে, কিন্তু ওর চুল ধরে একটু কেউ টান দিচ্ছে, ও মা গো হ্যাঁ মনে করেন গোমরা ওয়া হ্যাঁ সাইড দিয়ে বলেছে পৃথিবী উল্টে গেছে আর কি, ঠিক আছে। এমন রাগ, এমন গুসা, এমন মন খারাপের, ঠিক আছে, এইসব মন খারাপের যেটা এগুলোরে পাত্তা দিবেন না খুব একটা, ঠিক আছে। আর বড় বড় যেগুলো আইব মন খারাপ করার মতো, যে বড় বড় কোনো ঘটনা ঘটছে, এটা বেশি করে দোয়া করবেন আর চেষ্টা করবেন যে ওইটারে ঠান্ডা মাথায় কিভাবে কতগুলো বই আছে ওইটারে সমাধান করানোর লিগা, ঠিক আছে। যদি অনেক অনেক শুভকামনা, আশা করি পাঁচটার মধ্যে আপনার দিল ভালো হয়ে যাবো। সঞ্জিদা আখিয়া সামগুলোকে সালাম জানাইছেন রংপুর থেকে। বৃষ্টি হইতেছে নাকি, বৃষ্টিরই মুদিছেন, আসলে বৃষ্টি হইতেছে অনেক দেখছ, হ্যাঁ রংপুরা বন্ধুরা, হম একা একা বৃষ্টি এনজয়, হ্যাঁ আরাম গোটা নাই ও সাপটা কইতে দিবেন। যাই হোক, সপ্তাহ মিললে যদি ফু দিত, মনে করেন যে ঢাকায় মোড়া রংপুরের সব থেকে ওদিক দিয়ে ফু দিল, ওই সাইড দিয়ে মনে করেন মেঘটা আয় পড়লো, এগুলো কিন্তু ট্রিক্স, যাক এগুলো নিয়ে আমরা সামনে কথাবার্তা কমো। আমাকে অমৃত বোস আয় পড়ছে কলকাতা ইন্ডিয়া, শুভ বিকাল বৃষ্টির, শুভ বৃষ্টি দুপুর হুন বৃষ্টি আছে, মানে আমরা এই পোড়াকো পাইলা আয় হায় শুভ দুপুর ইয়ে অমৃত বোস। আরো আছে আমাকে মোরসালিন শেখ, অনেকদিন পর যুক্ত হলাম ভাইয়া, কেমন আছেন, কি খবর? আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধু। মাইমা তাজনুর ভাইয়া কেমন আছেন, ভালো। উম্মে রায়হান শুভ দুপুর, ওকে। লামিয়া জান্নাত আছে, শুভ দুপুর ভাইয়া কেমন আছেন, আমিও যুক্ত হয়ে গেছি রংপুর থেকে, আপনার শো শুনবো বিকাল পাঁচটা পর্যন্ত, শুক্রিয়া বন্ধু। হুদা হুন লইব না, লিখতে বাচ্চা কিন্তু সব পড়তেছি কমেন্ট আর হোয়াটসঅ্যাপ। আচ্ছা উম্মে রায়হান লিখছে, সিফাত ভাইয়া যদি আপনার গানের তারিখে জেমসের বাবা গানটা থাকে বাজানোর চেষ্টা করেন। আলবত আমার প্লে লিস্টে কিন্তু আপনি ঢাকা এফএম প্লে লিস্টে আজকে বাবা রিলেটেড গানগুলো আলবত পাবেন, জেমসের গানও পাবেন ইনশাল্লাহ। আফরোজা পলি আরও লিখছিল, আজকে একই সাথে দুইটা দিবস, প্রথমত হলো বাবার দিবস, দ্বিতীয়টা হলো বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস। এই দ্বিতীয় দিবসটি প্রতিপাদ্য বিষয় হচ্ছে সামুদ্রিক তথ্য আদান প্রদানের ধারণায় আমূল পরিবর্তন বাংলাদেশ নৌবাহিনী। ওকে সিফাত ভাই, আপনাকে উভয় দিবসের শুভেচ্ছা রইল, আপনার এই বন্ধু জরুরি ভিত্তিতে রিপ্লাই দেয়া কমেন্ট প্লিজ, ইতি আপনার নতুন শ্রোতা জান্নাতারা জ্যোতি। নতুন বাদ দিবেন, নতুন কইতে কইতে পুরনো হয়ে গেছে গা, নতুন এমন কয় কি ভাই আর কতদিন পরে আমি পুরানো। মোরসান ইনসেক লিখছে, ভাই আমি জানি বাংলাদেশের রোনালদোর ফ্যান খুব কম, তার ভিতরে আমি একজন রোনালদো, যতদিন আমি আছি ততদিন রোনালদোর ফ্যান, রোনালদো যখন পর্তুগাল আর থাকবে না তখন আমি আর পর্তুগাল সাপোর্ট করবো না। রোনালদোকে ভালোবাসার অনেক কারণ আছে, সে কারণগুলো আমাকে মুগ্ধ করে ওইবারই পারে। এইটাকে কেউ কইছে আপনার যে ফ্যান থাকবার পারবেন না, আলবত থাকবেন, কিন্তু কিছু জিনিস আমার কাছে মানে যথাযোগ্য মনে হয়, এটা আমার ব্যক্তিগত এইটা বন্ধু হিসেবে শেয়ার করতেছি। যেমন ধরেন যে মেসির লগে তুলনা করা, এটা করা, ওই নিঃসন্দেহে রোনালদো বেস্ট প্লেয়ার, বেস্ট স্কোরার, ঠিক আছে, কিন্তু যদি আপনি দেখেন মেসি কিন্তু শুধুমাত্র গোলকরণের কারণে জনপ্রিয় না, হ্যাঁ, মেসির আরো বিভিন্ন ট্রিক্স টেকনিক সব কিছুর কারণে। তো রোনালদো মেসি এই যুগগুলো আমাকে সবসময় মনে থাকবো, আমাকে দিলের ভিতরে এই নামগুলা, ঠিক আছে, কিন্তু যদি কম্পারিজনের দিকে আসেন তাহলে ধারে কাছেও কেউ নেই, ঠিক আছে। অনেক ভালো প্লেয়ার আছে, রোনালদো নেইমার এগুলো আছে নিঃসন্দেহে ভালো, কিন্তু মেসি এমন একটা লেভেলে নিজের লয়ে গেছে ওই জায়গা, ওইটাতে ক্রস করা আসলে আমার মনে হয় না অ্যাটলিস্ট এই দুজনের পক্ষে সম্ভব, সামনে যদি কেউ আয়, ওইটা অন্য হিসাব। আর রোনালদোর খেলাতে আমি আসলে অনেক ডিসঅ্যাপয়েন্ট হয়েছি লাস্ট ম্যাচটাতে, যদিও অনেকে কইতেছে হ্যার পর্যন্ত বল যায় নাই, মেসি পর্যন্ত বল যায় না, লয়ে আইতে হয় বল। তো আপনি খারায় থাকলে যদি নিজের দলের ভিতরে যদি আপনার মানে একটা বন্ডিং না থাকে তাহলে ওই দলের ভিতরে যত ভালো প্লেয়ার থাকবে, এক এক দলই যদি নেইমার মেসি রোনালদো খেলে তারপরে লাভ হইব না কোনো, ঠিক আছে। তো এই এখন আপনি কইতে পারেন যে না দলীয়ভাবে সাপোর্ট তো দিতেছে না, দলীয়ভাবে সাপোর্টটা নিয়ে নিতে হয়। ভালোবাসার যে বিষয়টা আপনার প্রতি, আপনার টিমের বা আপনার প্রতি মানুষের যেই ভালোবাসাটা জন্মাবো, এটা আপনার বিহেভিয়ারের কারণে হইব। এন্ড রোনালদো এরকম কি বিহেভিয়ার করে যে কারণে এরা সাপোর্ট দেয় না, এটা তো রোনালদোই ভালো করে পারবো। তবে যতটুকু মাঠে আমরা দেখছি যে ওনার মধ্যে একটু একটু মানে সেলফিশনেস একটু কাজ করে, যেমন ধরেন যে আরেকজন বল গোল করবার যাইতেছে, হ্যাঁ মনে করেন যে মাঝখান দিয়ে লোয়া গোল করে দিল বা আশেপাশে খবর না রাখে, তো ওরাও হয়তো চিন্তা করছে যে হ্যার খবর আমরাও রাখবো না, ওইবার পারে। বাট এমন ওইবার পারে যে নেক্সট ম্যাচ থেকে রোনালদো একাই ফাটা লাগতেছে সবকিছু, ওইবারই পারে, কোনো কিছু ইম্পসিবল না, ঠিক আছে। তবে এই পর্যন্ত যতটুকু দেখছি আমার কাছে মনে হচ্ছে যে এক উইকেট রোনালদোর আগে অবসর নেওয়া উচিত ছিল, নইলে এইবার খেললে এর এই বর্তমান সময়ের সাথে তাল মিলায় খেলা উচিত, আদারওয়াইজ সামনে যায় আরো ট্রলের শিকার হইতে হইব। আচ্ছা আরো অনেক কথাবার্তা আছে, অনেক কথাই তো কয়ে লইলাম, আয় হায় হায় রে, আমি তো কি কমু, কেমনে থামামু নিজেরে নিজে। আমি যাই হোক না থামাই, গানে যাই, যে গানটা হুলমুটলে গেছে শিরোনামহীনের গান এই অবেলায়, শুনতে থাকেন, লগে থাকেন।

0: சக்கரவக்கர் சக்கரவக்கர் பாத்தியத்
1: নয় ঘন্টা শুরু হয়ে গেছে গা সিফাত এখনো আছি আপনার লোকে ক্রিকেট ফুটবল বন্ধু বান্ধবের খেলা সবকিছু মিলে আছি আর এমনি চলে আসলে জিন্দগি একটা জিনিস খেয়াল করবেন আমগো জিন্দগির ভিতরে যদি এগুলো না থাকতো আমগো জিন্দগির ভিতরে যদি খালি শুধুমাত্র আমরা যেটা পছন্দ করি ওইটাই যদি থাকতো ওই জিনিস আমগো কতদিন ভালো লাগতো এরকম মনে করেন আপনি একটা কোনো সি বিচে গেছেন অথবা কোনো পাহাড়ে গেছেন আপনি যাওয়ার পরে আপনি অনেক সুন্দর কিছু দেখলেন এই সুন্দর যদি আপনি কারোর লোকে শেয়ার করবার না পারেন তাহলে এই সুন্দর কতটুকু আপনার কাছে ভালো লাগবো এটা কোন মনে করেন আমি গেছি কক্সবাজারে গিয়া দেখলাম সমুদ্রটা দেখতে এত ভালো লাগতেছে আমার মাথার ভিতরে আইবো যেন আমি বন্ধু বান্ধবের একটু শেয়ার করবো কি কি এক্সপিরিয়েন্স হয়েছে আপনাদের লোকে শেয়ার করবো নয়তো আমার হয়তো বা ওয়ান টু ওয়ান কোনো বন্ধুর লোকে আমি শেয়ার করবো তখনই আমি মজা পাবো যে আরে বন্ধু তুই যদি যাইতি পানি যে কট্টা রে মাম্মা মনে করেন এই কথাটা যদি কইবার না পারি তাহলে লাভ কি করেন এর লাগে আমি কই বেশি বেশি করে শেয়ার করতে হবো কথা আমার লোকে শেয়ার করেন অথবা বন্ধু বান্ধবের লোকে শেয়ার করেন অথবা মা বাবার বাবা ভাই বোনের লোকে শেয়ার করেন এটা আপনার বিষয় কিন্তু শেয়ার করবেন ভিতরে চাইপা রাখবেন না চাইপা রাখতে রাখতে একটা ফুলে যাকে ভাই আমি তো পানি খেলো ফুলে যাই তা আপনি পেটে রাখেন গেলে কথা যাই হোক আতিকুল ইসলাম ভালোবাসা দিচ্ছে সাদা সাদা কালা কালা সামন্ত সাহানু শিবু ভাই আমার সিলেটে তো বৃষ্টি আফার চলে আসছে রেখাদের একটু বোতলে বইরা সিলেটে অবশ্য বেশিরভাগ সময় বৃষ্টি হয় সামন্ত সাহানু লিখছে শিবু ভাইয়া আপনার লগে গফ সফ করার লাগি কিতা খবর আছে নি ভালো আইজ আপনারে মনের এখন হতাক হইতাম।

আমি কাপড় ধুইতে তুমি বিধো তাহলে পারবো না, খুদে আড্ডা দিবার পারবো সানজিদা আখি। আচ্ছা ওই জায়গায় বৃষ্টি হইতেছে তো কইছি আমগো বন্ধু। এদিকে আরো যে যে বন্ধুরা আছে একটু দেখি আমি, অনেক বন্ধু তো, কোনটা থেকে কোনটা পড়বো। এরকম হয় কিন্তু অনেক সময় যে আসলে বলে এনিবে এই জায়গার মধ্যে আছে লোক আমাকে বন্ধু আরো কেটা। ওরে বাবা, হোয়াটসঅ্যাপে তো আজকে ফাটাই লাগছে আমার বন্ধুরা। কুসুম ফ্রম সিলেট পড়ছিলেন আমার আগের টেক্সট। আচ্ছা লিখছিল গিয়া আয়া পড়ছি, প্রতিদিন হুনু টেক্সট করি না, মোবাইল নাই, ছোট ফোন দিয়ে হুনু ভাইয়ের মোবাইল দিয়ে টেক্সট দিচ্ছি। রবিউল অনেক কুসুম আপনার অনেক অনেক শুক্রিয়া বন্ধু, যে এত কষ্ট করে আপনি হুই না যে আপনি জানান দিচ্ছেন যে আপনি আছেন, এটা তো অনেক বিশাল ব্যাপার। আর্জেন্টিনার মেসি না থাকলে তাদের উপর কোনো ভরসা নাই, আর আবার মনে হয় যে জার্মানি জিতবে, নাও জিততে পারে। রংপুর থেকে মাহিমা তাজনুর, ওকে এটা হলো মাহিমা তাজনুরের একটা থটস, কিন্তু আমার কাছে এটা মনে হয় না। আমার কাছে মনে হচ্ছে যে 2006 সাল থেকে 2022 আগ পর্যন্ত মেসির উপরে পুরোপুরি নির্ভরশীল আছিল। মেসি নিঃসন্দেহে সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট, সবচেয়ে বড় একটা লিডার, বাট মেসি ছাড়াও আর্জেন্টিনা একটা ভালো, মোটামুটি একটা ভালো টিম হয়েছে, এই কারণে কিন্তু মেসি একটা সাপোর্ট পাইতেছে, এটা হলো একটা বিষয়। তো যাই হোক, এটা এক একজনের একটা ব্যক্তিগতই থাকবারই পারে, তবে মেসির খেলা মিস করবো যদি উনি অবসর নেয় আর কি। সঞ্জীব লিখছে, সঞ্জীব বলছি ভাই আমার মেসেজ পড়ার পর রিক্টার স্কেল 7.5 উঠেছে নাকি? আমি আসলে ওইভাবে খেয়াল করি নি, রিক্টার স্কেলটা একটু আপনি দেখেন, আমি তো পড়ালেখার স্কেলও ঠিক মতো খবর রাখতে পারতাম না, বাইঙ্গা লইতাম। আচ্ছা বিনোদনের আরেক নাম ঢাকা FM এর কি জাদু করিলা, ঢাকা FM ছাড়া কিছু বুঝি না। আহা হা হা, সবাইকে বাবা দিবসের শুভেচ্ছা। ওই কি সবাই রে বাবা দিবসের শুভেচ্ছা, বাবাকে বাবা দিবসের শুভেচ্ছা দেন, সব তো ভাব বুঝে নিও। ভালো থাকো পৃথিবীর সকল বাবা মা, রায়হান সৈয়দপুর থেকে। ওকে আচ্ছা আগে হ্যালো ভাইয়া কি অবস্থা, অনেকদিন পর আসলাম ভাইয়া, অনেক মুড অফ ছিল, হঠাৎ মনে পড়লো আজকে রবিবার তাই এসে গেছি। আসলে ভাই আমার ফোন এখন FM শোনা যায় না, আমার ফোন লাগে তাই শুনতে পারি না, বাট আই রিয়েলি মিস ইউ অ্যান্ড আগে যখন আপনাদের সাথে টাইম কাটাতাম ওইটা আমার লাইফের বেস্ট টাইম, অনেক অনেক ভালো লাগলো বন্ধু। তবে শোনা যেহেতু যায় না, আপনি কিন্তু যেহেতু আপনার নতুন ফোন, আপনি তো ই করবার পারেন ওই যে অ্যাপটা ডাউনলোড করে পারেন প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে, আমাকে ঢাকা FM এর অ্যাপটা ডাউনলোড করে নিন, তারপরে বিন্দাস শুনেন, এনজয় করেন, কোনো সমস্যা নাই। এই জায়গায় লিখছে ভাইয়া কেমন আছো, আমি নুসাইবা, ইয়াস আমি নুসাইবা জয়েন করে ফেলেছে। ভাইয়া আপনি এত সুইট যে আমি আমার আম্মুর এক ডজন কথা শুনিও আপনাকে শুনি, আম্মুর কথা আরো বেশি সুইট যে এলাকা আম্মু ওটা করবেন আরো দুই ডজন শুনাইতে। কিন্তু ভাইয়া আপনি কি এখন থেকে আর SMS পড়ে না, এখন থেকে না আজকে পড়তেছি না আর কি, সামনে চেষ্টা করুন পড়ার লেখা। ভাইয়া আপনি কোশ্চেন করলেন কোন টিম উইন হবে, অবভিয়াসলি আর্জেন্টিনা, এটা আর বলতে হয় না, কারণ আমি টাকা দিয়ে নুসাইবারে কয়েছি, মাইন্ডসেট চাই আর্জেন্টিনা জিতবো, আমি কি করবো, আর্জেন্টিনাও মনে চায় না যে আর্জেন্টিনা জিতবো, কিন্তু মানুষ চাই। এটা এটারে কয় ইমেজ, ঠিক আছে এটারে ইমেজ কয়, হুদে হুদে আগে আগে পিছে ফাল পাইরা। আমারই এক কলিগ আছে ব্রাজিল উদিন 3 গোল দিচ্ছে হাইতিরে, দেওয়ার পরে আমি হেরে ডাকতেছে হুনেই নন, আমাকে দেখছেন অহংকারী, অহংকারী দেখছেন 3 গোল দিয়ে দেখছেন দেখ, যা তারপর আমাকে মিল হয়ে গেছে অবশ্য, কোনো সমস্যা নেই। এনিওয়ে অনেক কথা কয়ে ফেলাইলাম, আবার ফিরতেছি একটু পরেই। জেমসের গান আজকে যেহেতু বাবা দিবস, জেমসের এই গান সবার দিলের ভিতরে আছে আসলে, তো ওই ক্ষেত্রে আমরা জেমসের গানটা দিই। আর আপনারা কয়ে রাখি, আপনি লিখবার পারেন আমার ফেসবুকের ফ্যান পেজে facebook.com/ilovedhakafm এই এই অ্যাড্রেসে আয়া, অথবা আমার হোয়াটসঅ্যাপ করবার পারেন 01841904904 এই নম্বরটাতে। জেমসের গান বাবা, শুনতে থাকেন লগে থাকেন ঢাকা FM 90.4 এর।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: বাইজা বুজা তামা তামা
4: তো জানতো, মগর কি হুনতাছেন পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে?
5: ফিল করেন 90.4।

0: শুনছেন ঢাকা FM 90.4।
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।
3: চক্রবক্কর চক্রবক্কর বাতচিত
4: আইতাছে ঢাকায় বিয়ে আইতাছে। কত সুন্দর দি গাছ, মনে করেন একেবারে বাংলাদেশের কিছু নায়ক গাছিল দেখবেন, যে একদম মানে কারণে ওখানে তেরোয় থাকতো আর কি, ওরকম তেরোয় হইয়া পড়তেছে, মানে দৃষ্টি আইতাছে। আহুক আহুক, একটু দরকার আছে, কারণ একটু ব্যবসা একটা ব্যাপার হয়ে পড়ছিল। আসলে যদি একটা নির্দিষ্ট সময়ের পরে বৃষ্টিটা আসলে দিলে একটা শান্তি পাওয়া যায়। ওই যে আমি আগের বারও করেছিলাম যে আমরা না হয়তো বা বয়ে বয়ে আড্ডা দিতেছি, ঘরে বয়ে অফিসে বয়ে, অনেক মানুষ আছে যাকে আসলে কাজটাই থাকে লোকের রাস্তার মধ্যে, তো একো কি পরিমাণ কষ্ট হয় আপনি এবার একটু বুঝালেন। তো যাই হোক, যেটা লোকের কথা চক্করবক্কর বাতচিত চলতেছে ঢাকা FM 90.4 এ, আর থাকবো বিকাল 5টা পর্যন্ত। অলরেডি দ্বিতীয় ঘন্টায় কিন্তু আমরা আছি, আর এদিকে আমগুলোকে জয়েন করছে রাবেয়া মুমু। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম মুমু, আছেন কি বোন? আচ্ছা মুমুর পরে আমি অন্য বন্ধুকেটাও পড়বো, তার আগে একটু খেলার কথাটা কইলে, 8টা উইকেট কিন্তু হারা গেছে, আমি তো আমার সন্দেহ হইতেছে 100 করবো পারবো কিনা বাংলাদেশ। 17.2 ওভারের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ 86 রান, 86-87 এখন 17.3 ওভার শেষে, 87 রান 8 উইকেট হারায়া। ঠিক আছে, অস্ট্রেলিয়ার ব্যাট তো বাকিই আছে, এন্ড যদি বোলিং যদি আবার এক্সট্রাঅর্ডিনারি ভালো করে তাহলে অস্ট্রেলিয়ারও খবর হয়ে যাবো। তো দেখা যাক, কারণ মাঠটা তো আমার মধ্যে আছে, তো ওই জায়গার মধ্যে আমাকে প্লেয়ারকে একটু বেশি চেনা জানা থাকাটাই স্বাভাবিক। আর এদিকে যার কথার উপর আমি আমাকে মাহিমা তাজ রয়েছে, যারা খেলা বুঝে শুধু তারাই আর্জেন্টিনা সাপোর্ট করে, এটা আসলে আমাকে ওই বন্ধুর ব্যক্তিগত, আপনি আমার মনে করেন না বন্ধুর সাপোর্ট দিতেছি, এনে এক হইতেছে হাজার হাজার কোটি কোটি মানুষ কইতেছে হোয়াট ক্যান আই ডু, আবার কইলেছি সেম ইংলিশ, ও মাই গড, উইদাউট মিস্টেক। ওকে সামান্তা সানুর, শিবু ভাই ও শিবু ভাই, আপনি তো আমার মতো নন স্টপ বলেন, আপনার শোনার মতো বন্ধু বান্ধবী আছে কিন্তু আমার কথা শোনার মতো কেউ নাই, আর কথা বলে সবাই বলে আমি রেডিও থেকে বেশি কথা বলি। ভাই ভাই আপনার পিএ বানায় নেন, দরকার পড়লে আমি আপনাকে ফ্রিতে রান্না করে খাবো, মানে আপনার রান্না খাওয়ানোর লেগে আমার চাকরি ছেড়ে দিতে হবে, কারণ আপনি যেভাবে আপনার নিজের ইমেজ বানাইছেন, যেভাবে সবাই আপনাদের চিনে, ওইভাবে তো আপনার আমি রাখলে আপনি আমার চাকরিও খাই দেবেন অবশ্য। যদিও আমিও আপনার মানে এই আর্জিং করার আগে অথবা এমনি আড্ডা দেওয়ার আগে মনে করতাম যে যে এরকম কথা কইলি বুঝে আসলে হয়ে যায়, কিন্তু বিষয়টা আসলে এরকম না, খালি কথা কইলি যদি অতিরিক্ত কথা যারা কইতে থাকে ওইটারে মানে বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে কয়, কেউ কয় বাচাল, কেউ কয় মানে কি কয় এটারে অনেক টকেটিভ, এবার অনেকভাবে কয়, কিন্তু এই যে এই প্রফেশনটার ভিতরে যারা যারা আছেন, এই যে আর যে অন্যান্য যারা আরও আছেন, এরা আসলে খুব ভালো মতো জানে, শুধুমাত্র কথা কইলে আর যাওয়া যায় না, এটার পিছনে অনেক আসলে কিছু করতে হয়, এই যেগুলো যদিও আমি ওগুলো কিছুই পারি না, আপনি মনে করেন না আমি অনেক জানি না বিজ্ঞ গমন্ত করি, আমি আসলে কিছুই পারি না সত্য বড় কথা লোক এটা, কিন্তু আমি জানি যে এই জিনিসগুলো আসলে মেনটেন করতে হয়। ঠিক আছে, এলাকা উদা, এই যে যেমন ধরেন চিন্তা করলে ওইটার একটা বাউন্ডারি থাকতে হয়, বা ওই চিন্তা করলে ওইটার একটা নিয়ন্ত্রণ থাকতে হয়, তেমনি মনে করেন যে এই এই প্রফেশন বা টেলিভিশনে যারা আছে, যারা ধরেন সামনে ক্যামেরার সামনে যারা থাকে, বা আমরা ওজন ক্যামেরার সামনে কাজ করি, তখন আমগো একটা বাউন্ডারি থাকে, ওই বাউন্ডারি ওই নিয়ন্ত্রণটা যখন আপনি করতে পারবেন তখন দেখবেন আর কেউ বিরক্ত হবো না। নিশ্চয়ই আপনি এমন কিছু করেন, মনে করেন আমার এক ইয়া ছিল, আমি একটু এক্সাম্পল দিই, আমার এক পরিচিত বড় ভাইয়া ছিল, তো আমরা যখন নামাজ পড়তে যেতাম তখন বাইরানের পরে উনারে দেখে ফার্স্টে তো রেসপেক্ট করতাম, কিন্তু উনার একটা অভ্যাস ছিল কি, মনে করেন সালাম দেওয়ানোর পরে ওয়ালাইকুম সালামকে এই যে আর ধরতো, এটা মনে করেন জোহরের সময় ধরছে, মাগরিবের আগে ছাড়তো না। ঠিক আছে, কথা কিন্তু ওরম না, মানে এমন না যেটা খুব ইম্পর্টেন্ট কোনো কথা হতো, কোনো ইম্পর্টেন্ট হুদা খাও যাই না আল্লাহ আর কি। ঠিক আছে, তো এরপরের থেকে উনার লগে দেখা হইলে মুখে সালাম দিয়ে আর থাকতো পিছিয়ে আমগো। ঠিক আছে, কোনোভাবে, আর ছাদের উপরে থাকা অবস্থা যদি হেল লগে দেখা হইতো মাথা নিচে করে বয়ে থাকতাম। তো এটার ভিতর বিষয়টা কি, এইটা দিক দিয়ে দুইটা জিনিস, হ্যাঁ মনে করতেছে যে আমি তো সবার খোঁজ খবর নেই, আমি তো সবার লগে অনেক কথাবার্তা কই, আমি মনে অনেক ভালো, কিন্তু উনি কিন্তু একবারও চিন্তা করতেছে না যে এর কথাটা দিয়ে আরেকজন বিরক্ত হইতেছে কিনা, আমরা কিন্তু বিরক্ত হইতাম উনারটাতে। ঠিক আছে, তো এরকম যেই যেই বন্ধুরা আছেন আর কি, যে খালি কথা কয়েই যান কয়েই যান কিন্তু বুঝেন না সামনের জন বিরক্ত হইতেছে কিনা, এটা কিন্তু আরেকটা বদগুণ মানে বেগুন। তো ওই এই জায়গাটা হিক তৈব যে না, আমি কথা খালি কইলে হইব না, কথাটার ভিতরে তো ওই অ্যাট্রাকশন থাকতে হইব, আমার ওই কথাটা হুনার লেগা মানুষ, আমি যে এই যে আমি সিফাত আপনার লোকের কথা কইতেছি, আমার কথা আপনার ভালো নাই লাগবার পারে, ঠিক আছে, আবার দু একজনের ভালো লাগবার পারে কথাটা। ঠিক আছে, তো ওই কথাটা কতটুকু অ্যাট্রাকটিভ, কতটুকু মনে করেন যে আপনার মানে হ্যাঁ মন আপনি জয় করবার পারতেছেন, কতটুকু হ্যাঁ আকর্ষণ বোধ করতেছে, ওই জিনিসটা খেয়াল করাটাও একটা দায়িত্ব। আর আপনার কথা আপনি কুয়েই যেতেছেন গা, আপনি মনে করেন এত সুন্দর গান গাইতেছেন, পাসুরি গাইতেছেন, নাহলে লং ডিস্টেন্স লাভ গাইতেছেন, সব গাইতেছেন, আপনি তো আপনার মতো গাই যেতেছেন, সামনে যে গাইতে মানে হুনতাছে হ্যাঁ তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ওইটা আপনি দেখবেন না লেগা। সামান্তা সাহানুর, আমি জানি আপনি অনেক সুন্দর করে কথা কন, আপনি এই সুন্দর করে কথাটা কয়া যান এবং ওইটার ভিতরে নিয়ন্ত্রণ লয়েন, এবং যারা বিরক্ত হয় এগোর লগে ওই কথা কইবার যাবেন না, এটাও একটা গুণ, ঠিক আছে? যারা আপনার কথা শোনার লেগে ইন্টারেস্টেড তাকে কাছে আপনি কথা কন, এমন যদি কন যে না কেউই আমার কথা শুনতে ইন্টারেস্টেড না, তাহলে আপনার কথার ধরনই চেঞ্জ করলাম, তাহলে ওইটা যেহেতু ম্যাক্সিমাম মানুষই পছন্দ করতেছে না, দ্যাট মিনস কথার ধরনের ঝামেলা আছে, ঠিক আছে? যাই হোক, তারপর আমি বিশ্বাস করি সামান্তা সাহানুর, এটা তো আপনি জাস্ট সামান্তা সাহানুরের কথার উপর বেস করে এত বড় লেকচার দিলাম, বাট আমি জানি আমার প্রত্যেকটা ফ্রেন্ড অনেক স্মার্ট। আতিকুল ইসলাম আছে আমগুলোকে, আরও আছে আমগো যে যে বন্ধুরা দেখি হোয়াটসঅ্যাপে আছে আমগো বন্ধু, আচ্ছা তার আগে দেখে গেছে কেন বাকি যে দুইটা আছে, ও না আছে এখনো, ও আচ্ছা 98 গেছে কেন, আর দুই রান হলে 100 আর কি, ওকে না কোন জানেন তো ক্রিকেট খেলে দেন না, আপনি মনে করেন পানি খাইতে আইতে বাকিটি নেই গেছে গা, এর আগে পানি খেতেছে। আচ্ছা হোয়াটসঅ্যাপে দেখবো বলতে সবাই ভুলে গেছো চাচাতো বোন, ইয়াস ঠিক আছে এটা চাচাতো বোন, হ্যাঁ একটা কাহিনী আপনাকে কই আমি চাচাতো বোনের, মনে করেন আজকে যে কয়ে গেল না, তারপর আগামী দুই মাসের মধ্যে হেরে পাবেন না, তারপর আত খাইব আউনের পরে কব ভুলে গেছো, তা মনে রাখার মতো কি আপনি টাকা দিচ্ছেন আমাকে, আপনার মনে রাখবো, আপনার টাকা ছাড়া যদি মনে রাখাইতে চান নিয়মিত আমাকে লিখতে হবো চাচাতো বোন, কত যে কইলাম তারপরেও লিখবো না, আর এক মাস পর পর ডায়লগটা দিব, হ্যাঁ বুঝলে গেছি এবার। আচ্ছা অবশ্য চাচাতো বোন জিগাইছে যে ফাতেমা সালিহ রাবেয়া খুশি নিজু আর বাকি সব বন্ধুরা কেমন আছে চাচাতো বোন, ফাতেমা তো আপাতত দেখতেছি না আছে যেহেতু SMS নেই, সালিহুরও তেমন ভাবে পাই নাই, ফাতিমা হয়তো বা কোনো কাজে ব্যস্ত, রাবেয়ারও পাই নাই, খুশি আয়ে আলবত, আর নিজু নিজু নিজু মাঝখানে অনেক গ্যাপ আছে, ইদানিং হ্যার মনে হয়েছে যে একটা কিছু করতে যেতেছে, তখন আজকে মনে হয়েছে যে নামগুলোকে হ্যাঁ যোগাযোগ করবো, আবার যোগাযোগ করছে, ঠিক আছে আবার মনে ভুলে গেছে। আচ্ছা যাই হোক, আরও বাকি সব বন্ধুরা কী মনে আছে, সবচেয়ে ভালো আছে বন্ধু আলহামদুলিল্লাহ, আপনি আছেন কি মনে এটা কোন? আচ্ছা বাবা ছাড়া কোনো কিছুতেই ভালো লাগে না, বাবা দূরে থাকলে বোঝা যায় যে বাবা থাকলে দিনগুলো কত শান্তির হতো, আগে বাবা দেশে ছিল কত আনন্দে দিন কাটাইছি, আর এখন বাড়ি যেতেই মন চায় না, মনে হয় বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। ইয়াস এই যে আপনি আস্তে আস্তে বুঝতেছেন, আর এবং এটা আপনি যত বয়স হয় মানুষের ধরেন আমাকে সন্তান যত যত বয়স হয় তত আমরা ওই জায়গাগুলো বুঝি, যেমন ধরেন একটা সন্তান জন হয় তখন মনে হয় বাপে খালি শাসন করে, যখন হ্যাঁ নিজে বাবা হয় তখন হ্যাঁ বুঝে যে না আসলে এই শাসনটা কতটুকু ইম্পর্টেন্ট এবং এটা কতটা জরুরি, ঠিক আছে? সো আলবত আমরা এটা রেসপেক্ট করবো, যাগো বা আমি তার আগেও কইলাম যে যারা বাবা হারাইছেন, আমি আমার নিজেরও বাবা নাই, তো যারা বাবা হারাইছেন আমার বাবার লগে আমি সবার বাবার লেগে দোয়া করি এবং আপনারাও দোয়া করবেন আলবত। এই জায়গায় ছিল সিফাত ভাইয়া, লিচুর বাগানে গান শেষ হওয়ার সাথে সাথে FM এর কিছু কিছু শোনা যাচ্ছে না, আমি বাটন ফোনে শুনছি আর মেসেজ আম্মুর ফোন থেকে করলাম, এক্সাম তাই অ্যান্ড্রয়েড ফোন নেওয়ার সুযোগ নাই, সো প্লিজ প্লিজ কিছু করো, আই নিড এনি সলিউশন। আচ্ছা একটু ওয়েট করেন বন্ধু, এন এটা কেমনে করবো, কারণ আমি তো এই বাকিটা তো হুনতাছে, আপনি হুনতাছেন নাকি, একটু জায়গাটা চেঞ্জ করে দেখবার পারেন, ও আবার লিখছে এখন শোনা যাচ্ছে, দেখো তাই আগে লিখবেন না, আমি তো কত কথা কয়ে নিলাম। আচ্ছা কোনো প্রবলেম হচ্ছে না, বাট মাঝে মাঝে কেন জানি হয়। যাই হোক একটা কোশ্চেন করি, তুমি FM আর্য হইলে কেমনে, মানে এই বিষয়টা তোমার মাথায় কেমনে আসলো? এই বিষয়টা আসলে আমার মাথায় আয়নি, এই বিষয়টা প্রতিষ্ঠানের মাথায় আইছিল, তারপরে থেকে আমার মনে হয়েছে যে আমি একটু ট্রাই করি, তারপরে আমগো একটা দীর্ঘ পথ চলা এবং আমার যে পুরনো বন্ধুরা আছে এরা সবতেও জানে যে একটা দীর্ঘ সময় ধরে ঢাকা FM এর একদম শুরুর দিন থেকে এই পর্যন্ত আল্লাহর অশেষ রহমত আপনাকে দোয়ায় আমি এখনো আছি, তবে আমার ইন্টারেস্ট নিয়ে আমি আসলে ঢুকি নাই, এটা আসলে আমার ইন্টারেস্ট সবসময় মিউজিকই ছিল, মিউজিকের থ্রুতে আমার কানেকশন হয়েছিল এবং ওই থ্রুতে আসলে আমার লগে এই এই কাজের সুযোগটা তৈরি হয়। এটার কি কোনো আগে থেকে প্ল্যানিং ছিল না? আমার কোনো প্ল্যানিং আমার এই ধরনের কোনো প্ল্যানিংই আছে না, ইভেন তো আপনি যে মাঝে মাঝে দেন আমার অ্যাক্টিং করতে ওই ধরনের আমার প্ল্যানিং আছে না, ওয়া যায় যখন যেটা করি ট্রাই করি ওইটা করার লেগে আর কি ভালো মতো, দ্যাটস ইট আর কিছু না। ও আজকে রংপুরে বৃষ্টি হচ্ছে, সকালে ইলিশ ভাজা আর খিচুড়ি খাইছিলাম, আচ্ছা দুপুরে কাটছি, এর কেনা রে এটা, আচ্ছা ঢাকায় থাকলে তোমার জন্য পাঠাই দিতাম, তো ঢাকায় যেহেতু না আপনারা তো এই মানে বাড়তি কথা কোনো দরকার থাকে, কি খাইছেন না খাইছেন আমরা সবাই তো কইলেই তো নাস্তা খাইছি দুপুর লাঞ্চ করছি, ও ইলিশ ভাজা কাটছি কি যে হচ্ছে আবারও শুনে যাচ্ছেন, এরমই হইব ভাইয়া কি হচ্ছে আজকে যে এরমই হইব, নিজের একা একা খাই আম করে দেয় না, আবার এরকম কেন হচ্ছে, আগের গুলি যে হুনছে রুটি কানেতে বাইক করে ফেরত দেন, 1.39 GB RAM তাও শুনি সঞ্জীব, সঞ্জীব এটা তো অনেক বড় একটা বিষয়, 1.39 GB RAM, যে বন্ধুরা আমার বাটন ফোনে দেখে চালাইতেছে এক জিগান্ত র্যাম আছে নি এটার ভিতরে, জিজ্ঞাসা ইউটিউব আইডির নাম, ইউটিউবের আমার নামে মিনহাজ সিফাত নামেই পেয়ে যাবেন আপনি। এসব কি ভাইয়া, একজন আমারে আমার আমারে ব্রাজিলের ই পরাই দিছে, জার্সি পরাই দিছে, এই বন্ধু এটা কেটায় এটা দেখে লই আমি একটু। বন্ধু বন্ধু বন্ধু মেসি নাকি, না মেসির কথা লিখছিলাম, কি মেসি লিখছে বলে অহনা অহনা লিখছে, অহনা সমস্যা নাই, আপনি আমার ড্রেস পরেছেন পরেন, ব্রাজিলের জার্সি পরেছেন পরেন, কোনো সমস্যা নেই। আপনি আপনার যদি স্পেন জার্মানি এগুলোর জার্সিও পরাইতে চান পরাইতে পারেন, আমি আসলে কোনো দলের এন্টি না, আসলে আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, আর্জেন্টিনার খেলা আমার ভালো লাগে, আর্জেন্টিনা একটা দীর্ঘ সময় পর্যন্ত তাদের ফর্ম দেখাইবার পারে নাকি, পরবর্তীতে খুব ফর্চুনেটলি এটা হয়েছে এবং 2022 ওয়ার্ল্ড কাপ এটা আসলে সবাই সবসময় মনে রাখবো, ইভেন তো ফিফা নিজেই মনে রাখবো যে এরকম একটা ওয়ার্ল্ড কাপ এটা কোনোদিনই শেষ হওয়ার মতো না। তো এইটার একটা সাক্ষী হয়ে পারছি, এটা একটা বড় ব্যাপার, আমি এখনও খেলা উপভোগ করি, যেমন ব্রাজিলের খেলার সময় আমি চাইছি ব্রাজিল জিতুক, কারণ এই দলগুলো যদি বাদ হয়ে যায় মানে সামহাউ টুর্নামেন্ট থেকে, তখন দেখবেন কি ওয়ার্ল্ড কাপের মজাটি নষ্ট হয়ে যাবে। তো ব্রাজিল থাকুক, পর্তুগালও থাকুক, আর্জেন্টিনা তো থাকতেই হইব, যদি আমি জানি না আসলে কালকের ম্যাচে কি হইব, তো দোয়া তো করমই আলবত। সুন্দর লাগতেছে কিন্তু নাকি এটা, আমার দেন আমার মতো একটা মানুষ ব্রাজিলের জার্সি পরাতে জার্সিও সুন্দর লাগতেছে, কি এক অবাক কান দেন তো। যাই হোক, আরো কথাবার্তা হইব, তবে যেহেতু ফিফা নিয়ে কথাবার্তা এত হয়ে গেল গা, তো ফিফার এই গানটা হুইনা ফেলে আমরা, ফিফা সাউন্ড সিরসি ডোরা ফাতিহি বেগা জেম এন্ড সঞ্জয় আমগো সঞ্জয় আছে এটার মধ্যে, তো শুনতে থাকেন, লগে থাকেন ঢাকা FM 90.4 এর।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: যাই হোক, এই ঘন্টারও শেষ দিকে আয় পড়ছি আমরা। ওদিকে খেলাও কিন্তু ফার্স্ট ইনিংস শেষ। আমাকে বাংলাদেশ যাক ফাইনালি 109 রান করছে, 110 হলো টার্গেট। 8টা উইকেটে গেছিল, তারপর আর উইকেট ফালাই পারেন অস্ট্রেলিয়া। ছি, ধিক জানাই আপনাকে, 2টা উইকেট ফালাইতে পারলেন না আমগো। হ্যাঁ, অল আউট করা পারলেন না, যাক এটা আমাকে একটা প্রাপ্তি। তো বোলিংটা আসলে অন্য লেভেলের ভালো করতে হইব, তাছাড়া তো এটা আসলে জেতাটা অনেকটা ইম্পসিবল, কারণ অস্ট্রেলিয়া অনেক অভিজ্ঞ টিম। 8-9 পর্যন্ত দেখা গেছে যে ব্যাটসম্যান ব্যাটার টিকা যাইবার পারে এরকম আর কি একটা টিম। তো যাই হোক, বেস্ট অফ লাক ক্রিকেট টাইগার্স। আর এদিকে যেটা লোকের কথা আমার বন্ধু বান্ধব লিখছে, হ্যাঁ কথাবার্তা পড়বো, তার আগে কইতাছি আপনি শুনতেছেন ঢাকা FM 90.4 জেনে সিফাত আপনার লগে আছি চক্কর বক্কর বাতচিত লিয়া। আমার লোক অহনা ইসলামিক, আজকেও চট্টগ্রামে সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। তো সব জায়গায় হইলে আমগাহিনে কি ঠাটা পড়ে রয়েছে আমি তো বুঝলাম না। আমগাহিনে দি হুদা কালো হয়ে খালি গাছ গুছ নাচে, বৃষ্টির তো খবর দেয় না, দেহ উপের থেকে যায় পানি ছিটা মারবো, তাহলে একটু ফিল পাওয়া যাবে আর কি। ওকে, ভারতের বৈভব 11 বলে 50 রান করে ইতিহাস বানায়, এদিকে আমাদের টাইগার ভাইয়ারা 50 বলে 11 রান করে ইতিহাস বানায়। হ্যাঁ তো ফাইন, আমরা অগ্র ইতিহাস ফলো করবার যাবো কি লিখে, আমাকে নিজস্ব ইতিহাস থাকতে হবো না কি লিখে, আমরা অগরে ফলো করতে যাবো তাই না? আমি ওই যে রিসেন্ট আমি একটা নিউজ পড়তেছিলাম একটা জায়গার মধ্যে, বাইরের দেশে যায়া এই আপনার ই করছে আর কি, ওই গ্রামের মানুষ যায়া বাইরে যায়া ব্যাগ আড়ালাইছে, ওইটার উপর বেস করা কথা কইতে কইতে গ্রামবাসীর ভিতরে মানে যে ব্যাগ হারাইছে, আমরা অনেক সময় আলাপ করি না যে কি ব্যাপারে, টং দোকানে সবচেয়ে বেশি আলাপ হয় এগুলো নিয়ে। তো এরকম করতে যায় দুই, ওই গ্রামের ভিতরে দুই দলের ভিতরে মারামারি লেগে গেছে, তিন ঘন্টা লাগে যুদ্ধ চলছে, এই রেকর্ড আছে অন্য কোনো দেশে? এটা আমগো আছে। তো আপনি কিল্লিকে অন্য লোকের আমগোরে মিলান, ওইটা ওই বাড়ি পারে বৈভব বা আরো যে যে আছে ওরা ওটা করবারই পারে, আমরা আমগোটার দিকে খেয়াল করবো। আমরা দেখেন তো 8 উইকেট গেছিল, কই হনে 110 রান করে লিখছে, এটা ওরা পারবো? পারবো না তো। তাহলে জাকারিয়া খান, ফারদিন খান, আফসানা মিমি, রিমা ইসলাম, এরা কি সিঙ্গার মানে মনে তো ছিল আর কি, মানে ও আচ্ছা ফারদিন খান দিকে, ফারদিন খান তো নায়ক, আফসানা মিমি আমি আফসানা খান মনে করছি, ওই যে ও পাতা হিজি কন সা, ওই ওই গানের সিঙ্গার রিমা ইসলাম, নায়িকা নায়িকা লাগতে ছিল একটা। যাক, সপ্তাহে স্বাগত জানাইতেছি এস কে মোহাম্মদ মুস্তাকিম। আসসালামু আলাইকুম সিওয়াদ ভাই। ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বন্ধু ভালো আছি। আমার নাম মোহাম্মদ মুস্তাকিম শেখ, আমি লৌহজং মুন্সিগঞ্জ থেকে বলছি। ওকে সিওয়াদ ভাই, আপনি আমার কমেন্ট পড়েন কেন? ও সরি বন্ধু, ভুলে পড়ে গেছি, সরি বন্ধু, আর পড়ব না, সরি। আচ্ছা উম্মে রেহান, শুনছি চুপচাপ সিওয়াদ ভাইয়া, কেলা কেলা চুপচাপ শুনতেছেন আপনি? এটা এমন কোন সোনা যে চুপচাপ শুনতে পারো? চিল্লায় শুনেন কি চুপচাপ শুনতেছেন আপনি? আচ্ছা এই জায়গার মধ্যে আমগো মুমু ভালো আছে জানাইছে। ওকে, এই জায়গার মধ্যে লিখছিল, আচ্ছা আমগো এই বন্ধু, বন্ধু নাম দেন নাই তো। আচ্ছা শিবু ভাই, আপনার কথা আমি সহমত, বাট আমি খুব কম কথা বলি। ওকে, পরিচয় মানুষের সাথে। আচ্ছা আর যে কথা বললেন অন্য কেউ বিরক্ত হচ্ছে কিনা, হ্যাঁ আমি সেটাও খেয়াল রাখি, তাই তো সব জায়গায় কথা বলি না, যারা যারার সাথে বলি তারা অনেক রেসপন্স করে, ভেরি গুড। না আমি ওই কথার থেকে আর কি মনে পড়ছিল, আমি এই জন্য দিচ্ছি, বিষয়টা এমন না যেন এটা আপনিই করেন। আচ্ছা তাই তো সব জায়গায় কথা বলি না, যারার সাথে কথা বলি অনেক রেসপন্স করে, তারাও মজা করে বলে আমিও রেডিওর মতো কথা বলি। বাহ ভেরি গুড, তখন রেডিও তো সামনে একটা আর্জে পাওয়া যেতেছে আর কি। অনেকে তো আছে আমার কথা শুনে বলে প্রেমে পড়ে যায়, এটা কোনো কথা ভাই? প্রেম কি ভাই, তবে আপনিও একদিন কথা বললে হাবুডুবু খাবেন আমার প্রেমে। আমি মুহূর্তে মুহূর্তে প্রেমে পড়ি, কিন্তু হাবুডুবু আমি খাই না, কারণ ওই হাবুডুবু খাইতে আমি সাঁতার পারি না, তো আমি লাগে হাবুডুবু খাইবার যাই না, আমি তার আগে থেকে উপরে দিয়ে আমার মনে করেন প্রেমটা আমার থাকে। আর সবচেয়ে বড় কথা হলো গিয়া যে কি কয় এটা রে, কিছু কিছু আবার কিন্তু বন্ধু থাকে এরকম, এটা আপনি নিজে দেখবেন, আমি এমনি একটু শেয়ার করতে চাই আপনার লোকে, আপনি দেখবেন ওরে খাতির কেউ কথা কোনো সময়, আচ্ছা তোমার চোখ দুটো এত টানা টানা, তুমি কথা বলার সময় তোমার নিঃশ্বাসের উহু এত সুন্দর নিঃশ্বাস কেন, এগুলো বুঝতে হবে এটার উদ্দেশ্য থাকে অন্যরকম, ঠিক আছে? তারপরে উফ এত সুন্দর করে তুমি কথা বলছো, আমি তো প্রেমে পড়ে যাচ্ছি এটার মধ্যে। অবশ্যই আপনি অনেক সুন্দর লেগে প্রেমে পড়তেছে, কিন্তু অনেকেই আর কি দেখবেন যে এরকম একটা ফাও কথার উপরে আগেই কনভিন্স করার চেষ্টা করে, যে দেখা গেছে একজন কে আপনি, ও মাই গড এত সুন্দর বয়স ওই মায়া বা ওই পোলা, এরা তো মানে গইলা মনে করেন দই যে আয় হায় আমার তো প্রেমে পড়ে গেছে, এত পছন্দ করছে, তারপরের থেকে মনে করেন যে ও আছে না আসলে আমার ছোটবেলা থেকে আমার গলা টাসম এরকমই। তো সব বিশ্বাস করতে হয় না, কিছু কিছু বিশ্বাস করবেন, কিছু বিশ্বাস করবেন না, কিছু মানুষের কথাবার্তা অ্যাক্টিভিটি দেখলে আপনি বুঝবেন যে না উনি আপনার কাজ রে বা আপনার অনেক ভালোবাসতেছে বা আপনার অনেক পছন্দ করতেছে, দ্যাটস ওয়াই অনেক ইন্টারেস্ট বোধ করতেছে। আবার কেউ কেউ লোকে হ্যাঁ নিয়ত থাকে অন্যটা কিন্তু ঢুকে কথার মাধ্যমে আর কি, ঠিক আছে, এটা লোক একটা ফ্যাক্ট, এটা লোক একটা সাইকোলজি। যাই হোক, আমার শুভকামনা লাগবো না শিব ভাই, আই আই আই কি কমে বুঝলা গেছে, বুঝলা গেলে কেমনে, বুঝলা গেলে আমাকে আটলে চলবো কেমনে, কথা মনে করতে হবে। অনেক অনেক শুক্রিয়া বন্ধু যে এত সুন্দর করে শেয়ার করানোর লেগে প্রত্যেকটা কথা। তো এই জায়গায় আরও যারা আছে একটু দেখি আমি, আমগুলো লগে এটা কোন বন্ধু, এ কি বিলাই হাই দিতেছে, আচ্ছা এমন মোমো লিখছে সিলেট থেকে, খোলা জানালা গানটা সিলেটের ওয়েদারের সাথে একদম মিলা গেছে, যাক খুবই ভালো হয়েছে। জেমি আমার হাই, হ্যালো জেমি, জেমি অনেক কিউট মাসাল্লা, অনেক সুইট জেমি, একদম হাই দিতেছে। আমি যদি আপনার দেহাই পারতাম এটা লোক হোয়াটসঅ্যাপে একদম সিরিয়াসলি পুরো মনে হতে হচ্ছে যে হ্যাঁ হাই দিতেছে, যে হাই সিফাত ভাই কি অবস্থা, সিফাত ভাই কইব না মামা কইব, যেমন আমার বোনগুলো যে বিলাই বলে পালে ওগর লোকে আমি ওগো বাসা গেলে পড়ছি এ সিফাত মামা আসছে, সিফাত মামা আসছে, আমি ও আচ্ছা ওকে। এই জায়গার মধ্যে আছে আমগো বন্ধু, আর কেটা আছে, আরো অনেক বন্ধু আছে। আরাফাত এইচ এস ভাইয়া খারাপ আছেন, এই তো ডিফারেন্ট প্রশ্ন, না না একদমই খারাপ নাই, জয়েন করে ফালাইলাম, জয়েন তো করলেন তারপর ফালাই দিলেন কি লিখে থাকেন। আচ্ছা ভাইয়া আপনি ক্রিকেটে কোন প্লেয়ার, কোন প্লেয়ার ভালো লাগে, এইটা এই প্রশ্নগুলো আমার লাগে অনেক কঠিন। আমার যেমন বর্তমানে আমার সবচেয়ে বাংলাদেশের ভিতরে সবচেয়ে ভালো লাগার একটা প্লেয়ার যেটা আরও দীর্ঘ সময় ধরেই আমার ভালো লাগে, এর লোক আমার মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান ফর্মে থাকুক কি না থাকুক কিন্তু মুস্তাফিজুর রহমানের খেলা আমার খুব ভালো লাগে। আমার কাছে মনে হয় যে উনি আসলে খেলাটার ভিতরেই বেশি মনোযোগ দেয়, এর বাইরে উনার উনার আশেপাশে ধারে কাছে হয়তো বা জোর মানে কিছু অ্যাডের মধ্যে উনি থাকে কিন্তু বোঝা যায় যে তার পুরো কনসেন্ট্রেশনটা হলো গিয়া ক্রিকেটের মধ্যে। তো উনারা আমার প্রচণ্ড ভালো লাগে, আর আর আরও যে প্লেয়াররা আছে একে তো আমার ভালো লাগেই। আর যদি আপনি আমার স্পেসিফিক করেন যে না এই আপনার স্পেসিফিক কোন প্লেয়ারের সবচেয়ে বেশি ভালো লাগে, আমার আসলে এরকম স্পেসিফিক প্লেয়ার নাই, আমার অনেকেরই ভালো লাগে। সবচেয়ে বড় বিভিন্ন দেশের যেমন সচিন তেন্ডুলকার আমার ভালো লাগে, আমগো শ্রীলঙ্কার জয়সুরিয়া ওই সময় যারা ছিল, রানাতুঙ্গা, চামিন্দাবাজ, চামিন্দাবাজ আমার মোস্ট ফেভারিট ছিল, উপল চান্দানা এগুলো আমার খুব পছন্দের ছিল, অস্ট্রেলিয়ার সাইমন, তারপরে লোকে আপনার কয়টার নাম কম আসলে যত কইতে যাবো শেষ হবো না, অনেক বড় লাইন, সাউথ আফ্রিকার জন্টি রোডস, তারপরে লোকে আপনার ক্লুজনার, ঠিক আছে। তো উনার খেলা আমার এমন মনে, সবচেয়ে ভারী ব্যাট দিয়ে খেলছিল, ওয়ার্ল্ড কাপের ইয়ারটা আমার মনে নেই বাট সবচেয়ে ভারী ব্যাট দিয়ে খেলছিল, ওনার বোলিং স্টাইল এবং ব্যাটিং যে স্টাইলটা ছিল এটা আমার খুবই পছন্দ ছিল। সন পলক, সো সবাই মোটামুটি আমার মোটামুটি ভালোই, ক্রিস গেইল, এগুলো আমার পছন্দের প্লেয়ার আর কি ভাইয়া। তারপর আরও লিখছিল লোকিয়া মাঝে, আচ্ছা কি পন বুঝি নাই, এত কঠিন করে লিখলে বুঝবো কেমনে, আমাকে তো মুশফিককে ভালো লাগে, মুশফিক আমাকে দেশের প্লেয়ার সবগুলোরই ভালো লাগে আসলে, শুধু তার জন্যই আমি ক্রিকেট খেলা দেখি। আপনি মুশফিককে নিয়ে কিছু বলেন, মুশফিকুর রহমান আসলে এইসব প্লেয়ারগুলো নিয়ে কোনো কিছু আমি বলার অপেক্ষা রাখে না আসলে, এরা এখন নিজেকে যোগ্যতা দিয়া, নিজেকে দক্ষতা দিয়া, নিজেকে একটা জায়গা করে নিচ্ছে, ঠিক আছে। যেমন ধরেন মেসি, ফুটবল যেহেতু চলতেছে মেসির কথা যদি কই, মেসি যেমন মনে করেন আপনি কন কি না করেন এটা কিচ্ছু যায় না, সে যে সেরা প্লেয়ার এটা অস্বীকার করার কোনো ওয়ে নেই, এটা অন্য দলের প্লেয়ার হইল কইতে হবে। ইভেন তো ব্রাজিলের রোনালদো পর্যন্ত কিন্তু এটা নিয়ে কইছে যে এগুলো লুকোচুরির কোনো সময় নেই, মেসি হলো সর্বকালের সর্বসেরা প্লেয়ার, এটা মাইনা নিতে হইব। তারপরও যারা এটা খুঁজতে যাইব দ্যাট মিনস তাকে আসলে অন্য নিয়ত আছে বা এটা শুধু শুধু সময় নষ্ট। ঠিক তেমনই ভাবে আমি বাংলাদেশের মুশফিকুর রহমান, তারপরে লোকে মনে করেন যে মাহমুদুল্লাহ রিয়াদ, ওনারা আসলে উনাকে খেলা দিয়া উনাকে যাচ্ছি না দিচ্ছে, ঠিক আছে। তো উনারা একটা লেভেলে উনারা পৌঁছায় গেছে যে নিঃসন্দেহে বেস্ট প্লেয়ার, দ্যাটস ওয়াই উনারা থাকা অবস্থায় কিন্তু বাংলাদেশের অনেক অনেক অর্জন আছে, ঠিক আছে। তো অনেক অনেক শুভকামনা বাংলাদেশ থেকে, আরও প্লেয়ার ইনশাল্লাহ আইব, তাসকিন আছে আমগো প্লেয়ার, আরও কত কত প্লেয়ার যেমন আছে সব প্লেয়াররাই ভালো করবো ইনশাল্লাহ যদি সবাই সুন্দরভাবে সুযোগ পায়। আচ্ছা এই জায়গার মধ্যে আছে লোক আমগো বন্ধু, আসসালামু আলাইকুম সৈয়দ ভাই, ভালো আছেন, খুব গরম পড়ছে কেরালাতে, রাকিবুল খান দুপুরে বৃষ্টি হয়েছে আজকে হালকা, রাকিবুল খান আপনি চট্টগ্রাম অথবা রংপুরের দিকে বা সিলেটের দিকে একটু আইতে পারেন, এই জায়গায় বৃষ্টি হইতে আছে হালকা, একটু গায়ে পানি লাগায় লোড দিয়ে আবার গেলেন গা, দেন তো এরকম হয়নি। ওকে সো আমরা একটু গানে যাই, মেঘ তো আইলো না কিন্তু গানে গানে একটু ভিজাই, আকাশে তো মেঘলা, রাফা ফিচারিং সারমিনের এই গানটা শুনতে থাকেন, লগে থাকেন, ফিরতে আছি পরবর্তী ঘন্টায়।

0: சக்கரவக்கர் சக்கரவக்கர் சக்கரவக்கர் பாத்சித்
1: শেষ ঘন্টায় স্বাগত জানাই যাচ্ছি আপনার বন্ধু সিফাত, আপনার লগে আছি রবিবারের বিশেষ শো চক্করবক্কর বাতচিত লিয়ে। অনেক বন্ধু জিজ্ঞাসা করেন যে এই শোটা আসলে কবে কবে হয়। এই শোটা শুধু রবিবারই আপনি পাইবেন দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত শুধুমাত্র ঢাকা এফএম 90.4 এ। এই সিফাত আপনার লগেই থাকবো। ওয়ার্ল্ড কাপ নিয়ে আজকে কথাবার্তা হইতে ছিল, লগে ক্রিকেট নিয়েও কথাবার্তা হইতে ছিল। ওয়ার্ল্ড কাপ এবার কেটা জিতবো বলে আপনার কাছে মনে হয়? অনেক বন্ধু আসলে এখন অনেক কনফিউশনের মধ্যে আছে, কারণ মাত্র তো শুরু হয়েছে, আরও বেশ কয়েকটা সময় যাওয়ার পরে বোঝা যাবে। কারণ এই পর্যন্ত যেমন আমি প্রথমেই কইছিলাম যে কানাডার খেলা আমার প্রথমে ভালো লাগেনি, কিন্তু এই কানাডায় কিন্তু সেকেন্ড ম্যাচে আবার গিয়ে 6টা গোল দিয়ে দিচ্ছে। তো এইটা আসলে প্রেডিক্ট করাটা অনেক বেশি পরিমাণ টাফ যে কে জিতবো এখন লেট। মানে ওয়ার্ল্ড কাপে যারা আসলে ছোট বড় সব দলই একদম নিজের জান প্রাণ দিয়ে খেলার চেষ্টা করে, তো এইটাই চলতেছে। এই লেগে খেলাগুলো এত বেশি পরিমাণ জমা উঠছে। তারপরে যদি কেউ মনে হয় থাকে যে এই দল জিতবো বা এই দল জিতবো, আপনারা আলবত শেয়ার করতে পারেন এই ঘন্টার ভিতরে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর জার্মানি স্পেনের কথা যদি কই, হেরা শুরু করে এরকম মনে করেন ওই যে ক্রিকেটের সাউথ আফ্রিকার মতো আর কি, শুরু করে 7-8-14 গোল দেওয়া, কিন্তু ওই পর্যন্ত যাইতে যাইতে ফাইনালে গিয়ে দেখা গেছে যে এক একজনের অবস্থা খারাপ হয়েছে। সো লেটস সি কি হয়। আর এদিকে আমি গহন ইসলাম লিখছে, মানুষ বলে পৃথিবীতে একজনের মতো 7 জন থাকে, কখনো যদি হঠাৎ আপনার সামনে আপনার মতো দেখতে কাউকে দেখেন তখন কি করবেন? কুমু আপনি কয় নাম্বারটা? মানে আমি তো আর এটা ছাড়া কি জিগামু, যে 7টার মধ্যে আপনি কত নাম্বারটা, বা আপনি কি জানেন আমি কত নাম্বার, ওইটা আগে জানালুম আর কি। উম্মের রায়হান লিখছে, গ্রামে আসছি, অনলাইনে শুনি, কিন্তু সমস্যা হচ্ছে কারেন্ট যায় আছে, তাই মাঝে মাঝে শুনতে পাই না। সিবত ভাই, উম্মের রায়হান আপনি একটা কাজ করতে পারেন, আপনি এমবি কিনা নিবার পারেন, তাহলে তো কারেন্টের লগে কোনো সম্পর্ক নাই। আচ্ছা, জাকারিয়া হোসেন লিখছে, কি অবস্থা ভাইয়া, পাবনা থেকে শুনছি। জাকারিয়া আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনার কি অবস্থা? আর এম গো সাইফুর রহমান যে আছে, বস খেয়াল করলাম বেশ কিছুদিন হলো তুমি আমাকে আগের মতো আপনি কি লিখছেন, তুমি লিখা বা ডাকছেন না, মানে কি খোঁজ নিচ্ছ না, আমার লিখছে নিচ্ছ না, মনটা একটু খারাপই হলো। বস তোমার রাগ করার মতো কিছু করে থাকলে সরি বলে নিও, আমি শুধরে দিব। আচ্ছা, আমার বকা শুনতে রাজি, তোমার বকা শুনতে রাজি আছি, কিন্তু আমার বসের নীরবতা না, বস লাভ ইউ বস দিল দে। আরে তা আপনি না এলে আমি কারে কমু কথা, আপনি নিজেই তো আয়েন না, আপনি এখন আয়া এই যে ডায়লগ দিতেছেন। এর আগে আমি দেখছি যে আমার এক পেজের মধ্যে আপনি লিখছিলেন যে আর্জেন্টিনা ব্রাজিলের লোকে কত টি খাইছে।

আমি গানটা শুরু করার সময় কিন্তু কইছি যে আমাকে সঞ্জয় আছে এই জায়গার মধ্যে। আচ্ছা আজকে এই জায়গার মধ্যে আমাকে হোয়াটসঅ্যাপে আছে যে বন্ধুরা, আচ্ছা আমাকে ইয়ে করছে যে জেমি জেমি মামাই করবো আমার, ইয়েস তাহলে কি ও তো মাই কয়, আমি ছাগলের ডাক দিয়ে লাইছি সরি বলে, ও তো ম্যামেই কয় তাই না? যাক ভালো, সাউদা অনেক কিছু লিখছে, হাই ভাই কি অবস্থা, কেমন আছো, অনেকদিন পরে জয়েন হলাম তাও খুব লেট হয়ে গেছে। আচ্ছা ভাইয়া তোমার সাথে বন্ধুরা কিভাবে শো শুনে, আমি তো সিলেটে গিয়েছিলাম অনেক ট্রাই করে ফ্রিকোয়েন্সিতে পাইনি, অ্যাপসও ক্লিয়ার শোনা যায়নি, এটা কি করলেন? আচ্ছা যে যাই বলুক, এইবার মেসির খেলা বলে দিচ্ছে যে আর্জেন্টিনা কাপ নিবে ইনশাল্লাহ। ওকে আচ্ছা সাউদার মনে হচ্ছে যে আর্জেন্টিনা কাপ নিবে, ওকে ভাইয়া আর্জেন্টিনা সাপোর্ট করতাম না বাট এইবার খেলা দেখে তো আমি পুরো ফিদা হয়ে গেছি। আপনি 2022 ওয়ার্ল্ড কাপ দেখেন নাই? 2022 ওয়ার্ল্ড কাপ দেখলে আপনি আরও আগে ফিদা হয়ে যেতেন। যাই হোক আমারও ভাই কোনো স্পেসিফিকভাবে কোনো দল সাপোর্ট করি না বাট এইবার আর্জেন্টিনা খেলা দুর্দান্ত হয়েছে, যাক দোয়া করেন যদি জিতে ফাইন, না জিতলেও অবশ্যই যাতে আমাকে এশিয়ার মধ্যে কাপটা থাকে। বা এটা কিন্তু একটা সিস্টেমও ছিল, একবার ইউরোপ একবার লাতিন এরকম করে জিতো, কিন্তু গত কয়েক বছর আগে থেকে এটা ভেঙে গেছে আর কি। এইটা দেখা যাক আপনি কি হয়, সবাই দোয়া করবেন, ব্রাজিলের সাপোর্টাররাও দোয়া করবেন, ব্রাজিলের সাপোর্টাররা দোয়া অবশ্যই করে, খালি গোলটা খাইতে দেখবেন লগে লগে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে আমরা যখন 2000 এখনো মনে আছে 2022 সালে যখন ওয়ার্ল্ড কাপ ফাইনালটা আমরা দেখি ছাদের উপরে প্রজেক্টর লাগায়, তো আমরা সবাই আছিলাম ছোট ভাই ব্রাদার সবাই আছি ওই জায়গার মধ্যে, এমন একজন অনেক ইমোশনাল গোল খাইতে একজন ঘরের ভিতরে যায় নায়িকা মতো কান্না শুরু হয়, তুই নায়িকা মতো কান্তা চুস্কি লেগে খেলা শেষ হয়ে গেছে আয় উপরে। আচ্ছা গেল, ব্রাজিলের যে ফ্যানরা ছিল বা জার্মানির যে ফ্যানরা ছিল এরা পাশে না না আমরা আসলে চাই যে মেসি অ্যাটলিস্ট একটা ওয়ার্ল্ড কাপ জিতুক, একটা তো জিতুক মানে সিরিয়াস পুরা। ওমা গোল খাওয়ানোর লগে লগে লগে এ খাইছে, আমি তুই মানে এই দুই নম্বরে কে লাগা যে কোনো একটা কো সমস্যা নাই তো, যেমন আমি কই যে না ব্রাজিল জিতুক, ব্রাজিল জিতুক মানে লোকে অ্যাটলিস্ট ফাইনাল পর্যন্ত যাক সেমিফাইনাল পর্যন্ত যাক একটা ভালো খেলা উপহার দেখ, এটা আমি সবসময় মিন করি যে না আসলেই খেলুক ঠিকঠাক মতো, কিন্তু লগে লগে পোল্টি যে ইয়ের মধ্যে এইটা টাফ, এটা আপনি ওয়ার্ল্ড কাপে একমাত্র দেখবার পারবেন গরিবগুলারে, না না কোনো দলের না মানে যে যারা এরকম চেঞ্জ করে বারবার। ওই যে আমার এক ফ্রেন্ড আমি ফেসবুকে মনে দেখতেছিলাম যে লিখতেছিল যে না ওইটা তো আসলে অবৈধ খেলা ছিল ওইটার ভিতরে এমন করে, যেহেতু অবৈধ খেলার ভিতরে ওই টুর্নামেন্টের ভিতরে তো ব্রাজিলও ছিল তাহলে হেরা যাওগা, তাহলেই তো অবৈধ জায়গার মধ্যে কে লেগে আছে। ধরেন এইটাও মনে করেন যে মেসিরে জিতানের লেগে সবাই ট্রাই করতেছে, ধরেন যে ফিফা ট্রাই করতেছে মেসি যেন জিতে, তাহলে ওই হিসাবে সব টিমের কাছে এটা লোকে বা ব্রাজিলের টিমের কাছে এটা লোকে একটা অবৈধ বা ইভাবে কি বলে ইলিগেলি আসলে জিতানো হয়ে যায়, তাহলে একটা ইলিগেল খেলার ভিতরে টুর্নামেন্ট আপনি অংশগ্রহণ করতে সব জানকে কাটতে পারছে বিচারে মানে প্যাক পুক করে, তাহলেই তো বুঝলেন জিনিসটা। সো এমন এমন লজিক দেয় যে সব লজিক গুলার আপনি খণ্ডন করতে গেলে আপনি নিজেই আস্তে আস্তে পাগল হয়ে যাবেন, আপনি এগোরে কি আসাইবেন। আচ্ছা যাই হোক, ইদানিং কাজের চাপে আমার বসের মুখে সেই প্রিয় ডাকটা শোনাই হয় না, সত্যি বলতে তোমার ওই চেলা ডাকটা মিস করছি। আমি চেলা কবে ডাকছি? আমি তো চেলা ডাকিনি, আপনি নিজে কইছেন আপনি আমার চেলা, কোনো ভুল ত্রুটি কোনো ভুল ত্রুটি হয় নাই সাইফুর, আপনি বিষয়টা যেটা হয়েছিল আপনি নিজের থেকে জানগা আবার নিজের থেকে কি জানি কল্পনা করে নিজের থেকে নিজের মতো করে ইমোশনাল ডায়লগ দেন, বিষয়টা এরকম না, আপনি সবসময় বন্ধু আছেন এখনো আছেন সামনেও থাকবেন, লগে থাকলে অনেক ভালো লাগে বেশি দিন দূরে থাকলে বুঝা যায়, এইটা লোকে একদম সহজ হিসাব আমার। আচ্ছা আশা করি দ্রুতই আগের মতো তোমার গাইডেন্স পাবো, লাভ ইউ বেস্ট, না এখন আমি গাইডেন্স অবশ্য নেওয়ার লেগে অল্প কিছু টাকা নেই আর কি, যাই দিল দিয়ে শুক্রিয়া সাইফুর আপনারে বন্ধু। আচ্ছা আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, রিমা সিলেট থেকে দীর্ঘদিন আপনাকে শুনতে পারিনি কারণ আমার আব্বু অনেক অসুস্থ ছিলেন। আচ্ছা ওনাকে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, হসপিটালে ভর্তি ছিলেন এবং অপারেশনও হয়েছে আমার আব্বুর জন্য, তো অবশ্যই অনেক অনেক দোয়া রইল এবং আজকে বাবা দিবস, বাবা দিবসের শুভেচ্ছা। এমন কি অবস্থা এটা একটু জানাবেন, আগের চিকিৎসাটা সুস্থ হইলো কিনা আঙ্কেল জানাবেন এবং ঠিক মতো কেয়ার নেবেন, আল্লাহ ভরসা সবকিছু ঠিকঠাক হয়ে যাব। আসসালামু আলাইকুম সৈয়দ ভাই, ভালো আছেন? খুব গরম পড়েছে কেরালাতে, রকিবুল খান এটা পড়ছিলাম, বৃষ্টি মনে হয় এবার লেটে ঢুকবে কেরালায়, সাউথ ইন্ডিয়ার রকিবুল খান ইয়ান না পা আপা ইয়া আরে আমি তো সরি বাংলা কথা বলেছি, সরি আমার ওই ইয়ের কথা মনে হয়েছে কি কয়টা রে দুলকার সালমানের কথা মনে পড়ে গেছে, ইয়ে এদিকে আমার ভাষা ওরকম হয়ে গেছে, আমার হিগায়ন তো সাউথের ভাষা, আমি এত মুভি দেখি সাউথের কিন্তু আমি যখনই আমার কয় কেউ যে এই ভাষা এটা কি কইছে তখন আমি সরমে চাই ব্যাপারে কি কমো, আমি আমার কাছে তো ওইটা বোঝার মতো ক্ষমতা আমার নাই বুঝছেন, এটা লোকের বিষয় হিগাইতে মন চাইলে হিগায়ন। যাই হোক এই জায়গায় আমাকে বন্ধু কি দিচ্ছে দেখি, নুসাইবা, এই তো নুসাইবা সুন্দর করে আমার একেবারে পুরো ফ্রক পরাই দিচ্ছে, আর্জেন্টিনা তো ঠিক আছে কিন্তু এটা কি জার্সির নিচে এটা কি, যদিও পুরোটা আইনেক্কা কিন্তু এইটা ড্রেস তো সুন্দর হচ্ছে মাসাল্লাহ,
কিন্তু নিচে আপনি কি আমার চেয়ার লিডার আমি কি নাচমুখ হলো।

0: পরে।
1: হ্যাঁ আচ্ছা, টাইম এত ফাস্ট যায় কেন? ওকে একটু বললেন স্লো যাইতে, আপনি গেলে গা তো বোর ফিল হবে। ভাইয়া আপনি কোন খেলায় ভালো, ক্রিকেট আর ফুটবল? আমি দুইটা খেলাই পছন্দ করি, তবে ফুটবলের চেয়ে ক্রিকেটে আমি মোটামুটি ভালো। ফুটবলের ব্যাপার যেটা, ওইটা লোক আমার লোকে যারা খেলে জেলাসির কারণে আমার পায়ে বল দেয় না, এই জন্য আমি দেখবার পারিনি। তবে আমার মনে হয় যে আমার পায়ে যদি বল হয় আমি মেসির চেয়েও ভালো খেলবো। এটা জাস্ট আমার মানে স্বপ্ন থাকতে তো দোষ নাই, ঠিক আছে? তবে ক্রিকেটে আমি মোটামুটি ভালোই খেলতাম, এখন কেমন খেলবো জানি না, কারণ এখন বহুদিন খেলা হয় না। আর আচ্ছা, আর উপর মনে হয় চাপা উপা ভিজতে গেছে, কয়ও না একটা মানুষ যে না ভাই থামেলা হয়েছে, শুনতেই থাকে আরেকজন একই ভাইয়া যায় না তো তাতে। যাই হোক, বিকেলবেলার রোদে ভাই পিঙ্কু অ্যাডি, আপনি এই গানটা শুনতে থাকেন, তারপর আমরা বাবার নিয়ে আরেকটা গান শুনবো, শুনতে থাকেন, লগে থাকেন ঢাকা FM 90.4।

পৃথিবীর সব থেকে সুন্দর বৃক্ষ, যার ছায়া এতই মোলায়েম যে সারাটা জীবন পার করে দেয়া যায় বসে। শত দুঃখ যন্ত্রণা অভাব অবহেলা সকল কিছু নিজের ভিতর জমা রেখে আমাদের হাসি মুখটাই যেন বাবাদের একমাত্র জীবন। বাবাদের মূলত ব্যক্তিগত কোনো জীবন থাকে না, তাদের জীবন মানেই আমরা। পৃথিবীর সকল বাবাদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

তাহলে আজকে এই পর্যন্তই। ও মা, মানে আমি কথা শেষ করতে অনেক হারা গেছে, এজন্য যাইতেছি না আমি, এমনি কইলাম আর কি যে আজকে এই পর্যন্ত মানে হইলো গিয়া, মানে গানটা এই পর্যন্ত গেল, তো এখন কথাবার্তা কখনো ওইটাই কইতেছি। চক্কর বক্কর বাতচিত গিয়া সিফাত আপনার লগে আছি ঢাকা এফএম 90.4 এ, প্রতি রবিবারই থাকি আমি, আর আজকেও আছি, সেরকম আড্ডা হইতেছিল। যদিও এস এম এস এর বন্ধুগো আজকে আমি পড়া পারি নাকি, সামনে থেকে অবশ্যই চেষ্টা করবো, তবে আপনাকে আমি রিকোয়েস্ট করবো যারা এস এম এস দেন, এগুলো আমি আগের প্রতি আমার অনুরোধ থাকবো যে আপনারা যত দ্রুত সম্ভব ফেসবুক হোয়াটসঅ্যাপের দিকে লোড দেন, ঠিক আছে, এই জায়গায় পড়েন, তাহলে আরও বেশি পরিমাণ সুবিধা হইব আর কি। তো খেলার কথা যদি কইতে হয়, বাংলাদেশ অস্ট্রেলিয়ার যে খেলা রয়েছে 30-20, অলরেডি কিন্তু অস্ট্রেলিয়া পুরো জেতার পথেই, অনেক কঠিন আসলে, অস্ট্রেলিয়া জিততে হলে 28 রান লাগবে, 72 বল, মাত্র 72টা বল হাতে বাকি আছে, কেমনে জিতবো অস্ট্রেলিয়া? এটা ছাড়া তো আর কিছু করার নাই। বাংলাদেশ টার্গেট দিয়েছিল 110 রান, অস্ট্রেলিয়া যেটা 8.1 ওভারের খেলা শেষে 88 রান করে লাইছে এক উইকেট হারায়া, 71 বলে 22 রান দরকার এখন। তো মোটামুটি কওয়া যেতে যাইতেছে যে অস্ট্রেলিয়ার নেক্সট হয়তো বা 2-3 ওভারের মধ্যে জিতে যাবো, বা নেক্সট ওভারও জিতে যাবো পারে। এনিভে টি টোয়েন্টি তামগো তেমন ভালো যায় নাই, আর এদিকে আমগুলোকে যে বন্ধুরা আছে আমগো ফেসবুকের থ্রুতে আছে, আমগুলোকে আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, অনেক অনেক শুক্রিয়া আমার সকল বন্ধু করে যারা এত ব্যস্ততার মধ্যে আমার লগে এই ঢাকা এফএম 90.4 আড্ডা দিতেছেন। ওদিকে মনে হয় বৃষ্টি আইতাছে, গাছগুজ যেমনি টবের থেকে উঠতে লাফায় লাফায় যাইতেছে, মনে হয় আইতাছে বৃষ্টি। যাই হোক, কথাবার্তাটি পড়ি, আমগুলো লিখছে অনা ইসলাম, ক্রিকেটে চট্টগ্রামের মাঠটা আসলে একটা কুফা, এই মাঠে বাংলাদেশ জিততেই পারে না। একটা কথা কি জানেন, আমি এটা বিশ্বাস করি, ওটা লোক যে ওটা তো আপনি কইছেন, আপনার মনের কথা আপনি কইছেন, একদিক দিয়ে কওয়াই যায়। যেমন আমগো এক ভাইয়া ছিল, হ্যাঁ জহনি আইতো তহনই মনে করেন বাংলাদেশ হারতো, তো একটা সময় উনি খেলা দেওয়া ছেড়ে দিল আর কি। তো যেটা লোকের কথা আসলে ওই যে একটা আছে না, যে নাচতে না জানলে উঠান বাঁকা, যখন আপনি খেলতে পারবেন তখন আপনি সব জায়গায় খেলবো পারবেন, মাঠ কোনো বিষয় না। এখন সারা জীবন সব খেলা তো চট্টগ্রাম বা ঢাকার মধ্যে হইব না, মিরপুর হইব না, তাই না? সব খেলার লেগে নিজের প্রিপেয়ার রাখতে হইব। বাংলাদেশ ব্রাজিল আর্জেন্টিনার ভক্তদের কথা এখন সারা বিশ্বে যেভাবে ছড়িয়ে পড়েছে, যদি শুধু ফুটবল ফ্যানদের জন্য আলাদা বিশ্বকাপ থাকতো তাহলে সেটা বোধহয় বাংলাদেশ, সেটা বোধহয় না, আমরা কনফার্ম 100% শিওর যেটা বাংলাদেশে পাইতো। অহনা একটা খুবই সুন্দর একটা কথা কইছেন, যদি এই ধরনের কোনো ওয়ার্ল্ড কাপ বা পুরস্কারের কোনো ই থাকতো, বাংলাদেশ নিঃসন্দেহে এক নম্বরে থাকতো, একেবারে নিঃসন্দেহে আর্জেন্টিনা ব্রাজিল ফ্যানগুলিকে, ঠিক আছে? তো এটা খুবই ভালো একটা ব্যাপার, এবং এর মাধ্যমে কিন্তু পুরো বিশ্ব আমাকে আলাদাভাবে জানছে যে আমরা কতটা খেলা প্রিয়, এটা একটা প্লাস পয়েন্ট। আচ্ছা, আর এদিকে যদি আমগো বাংলাদেশ ফুটবল টিম যদি ঢুকে যায় মনে করেন ওয়ার্ল্ড কাপে, ওরে যা হইব, মনে করেন ফাটাফাটি হয়ে যাবো ওই জায়গার মধ্যে। যাই হোক, এই জায়গার মধ্যে আছে যারা আপনাকে শুধু এস এম এস করতো, আজকে ওরা কিন্তু আপনার উপর খুব রাগ করবে ভাই, আমি বুঝতে পারতেছি অহনা ইসলাম, এবং আমি আমার সব বন্ধুর কাছেই ক্ষমা প্রার্থী, কিন্তু কি করবো, আসলে সময়ের লগে লগে আস্তে আস্তে করে সবই চেঞ্জ হতে থাকে, কিন্তু এটা আমি কইতেছি না যে না পড়বই না ভাই, আজকে সামহাও আপনাকে এস এম এস আমি পড়া পারলাম না, বাট চেষ্টা করবো নেক্সট টাইম থেকে। তবে আপনার কাছে অনুরোধ থাকবো যে আপনারা ফেসবুক হোয়াটসঅ্যাপের দিকে একটু রান করার চেষ্টা করেন, এমন যদি কোন যে আমার কাছে নাই, এই যে জীবনের আরেকটা ধাপে পৌঁছানোর লেগেও আপনার কষ্ট করতে হইব, তো ওইটা আপনি চেষ্টা করতে থাকেন। ঢাকা এফএম এর অ্যাপটা আসলে খুব ভালো, আমি কদিন আগে মঙ্গল গ্রহে ঘুরতে গিয়েছিলাম, তখন অ্যাপ দিয়ে শুনেছি, দেখছেন বন্ধু, দেখছেন অহনার কিন্তু আমি কোনো টাকা দেয়নি, তারপরে কিন্তু উনি কইছে। আচ্ছা, সাইফুল লিখছে জার্মানি গোল দেয় ব্রাজিলকে কিন্তু আর্জেন্টিনা 7-0 বলে কেন, ব্রাজিল গোল দেয় অন্য দলকে কিন্তু আর্জেন্টিনা ফাটে কেন? আচ্ছা ঠিক আছে, তো এইটা তো আপনি আপনার নিজের প্রোফাইলের মধ্যে না দিবেন, আপনি আরেকজনের জায়গার মধ্যে যায় আপনি এমনি করে দিবেন, আপনারাও তো মনে করেন এই যে যখন গোল দিচ্ছে বা যখন মনে করেন যে মেসি কোনো সমস্যায় পড়ছে বা আর্জেন্টিনা কোনো, তখন অন্য দলের লোকে পড়ছে, আপনাকেও কেলিকা লাগছে, চুপ থাকতে পারেন নাই, পারেন নাই তো কি লেখাবার একটা, ওইটাই আমি করলাম একটু আগে, যে জাগো নিজে অনেক অনেক অপবাদ অপমান, সে আরেকজনের কলঙ্ক নিয়ে কথা বলতে পারে না, এটা হাস্যকর। সাইফুর যেমনি আয়েন যেমনি আয়েন, আপনি যেমনি মনে করেন নদী দিয়ে আয়েন, স্থল পথে আয়েন, তারপরে আপনি মনে করেন যে আকাশ পথে আয়েন, তারপর আপনি জল পথে আয়েন, যে পথে আপনি আয়েন সব জায়গার থেকে অপবাদ অপমান সহ্য করতে হবে, কিছু করার নেই বন্ধু। সবচেয়ে বেটার আইডিয়া যেটা ওইটা লোক যে শুধুমাত্র কথার উপরে বেস না করে খেলার দিকে একটু মনোযোগ দেন, মানে আপনার যদি কোনো কানেকশন থাকে ব্রাজিলের দিকে আপনি করতে পারেন যে আমরা কিন্তু অনেক বড় ফ্যান, আমরা কিন্তু সরমের চেহারা দেওয়া ব্যাপারটাছি না, এটা করলে টিমটাও দেখা গেছে একটু ভালো পারফর্ম করবো। আর এমনি যদি ফ্যানগুলোকে মারামারি করেন সারা জীবন এমনি থাকতে হবে, হঠাৎ করে একটা ম্যাচ হইবো, 2-3 গোল দিবেন, আবার লাভ দেবেন, আবার পরের ম্যাচে গেল ঢুকতে হবে, দরকার আছে এই পরিশ্রম করণের? জার্মানির লগে ফ্রান্সের লগে এইসব যেই খেলাগুলো সেগুলো আমগো আরও ব্যাপার, আপনারা গেলে মাঝখানে কথা কইবেন, যারা অলরেডি গেছেন গা বাইরে, মানে সেই কুনামলে আপনারা পাইছিলেন, যাই হোক, তার মধ্যে আবার 2-3 বলে জুলে নেমে ট্রফি। আচ্ছা, এই জায়গার মধ্যে লোকের মানুষ বলে পৃথিবীতে একজন আছে, এটা তো আমরা পড়ছিলাম, আমরা একটু পরে যাই, ওকে
আচ্ছা একজন একটা ছবি পাঠাইছে আর কি, যাই হোক আমি ওটা লিয়ে কথা হইতেছি। আগে দেখালই আলহামদুলিল্লাহ ভাইয়া, আব্বু আগের চেয়ে অনেকটা সুস্থ আছেন জায়গা আলহামদুলিল্লাহ। পুরোপুরি সুস্থতে একটু সময় লাগবে, চিকিৎসা চলছে, আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। অনেক অনেক দোয়া রইল বন্ধু, উনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন, কারণ বাড়ির কর্তা, বাড়ির কর্তা তো বাবাই থাকে ম্যাক্সিমাম টাইম, তো সেই ক্ষেত্রে তারা যখন আসলে অসুস্থ হয়ে যায় দেন, এই যে উনি অসুস্থ হয়ে যাওয়ার পরে দেন পুরো ফ্যামিলি বা আপনারা নিজে থেকে কিন্তু ভেঙে পড়ছেন। তো সে যে আসলে সবসময় মা আমগোলগে থাকে সবসময়, এলাকে হয়তো বা আমরা একটু বেশি ফিল করতে পারি, কিন্তু এই পুরো জিনিসটার এই যে মা আমার সাথে আছে এবং আমি যা চাইতেছি ওই জিনিসটা পাইতেছি, এই পুরো জিনিসটা কন্ট্রোল করার লাগে কিন্তু বাবা বাইরে আছে। তো ওইটা ভুলা যাওয়াটা বা তার যেই তার প্রতি যে কৃতজ্ঞতাটা থাকা উচিত ওইটা ভুলা যাওয়াটা এটা একটা মানে স্বার্থপরতা, ঠিক আছে? তো অবশ্যই বাবা মা দুইজনই সমান, দুইজনেরই আমরা ভালোবাসি, সারা জীবন বেঁচে যাবো, এটা একটা নিয়ামত। ওকে আচ্ছা, এই জায়গায় লিখছে সৌদা, 22 ওয়ার্ল্ড কাপে আমরা এইভাবে দেখা হয়নি, বিদেশে ছিলাম, খুব বিজি ছিলাম তাই আর কি। ওকে, আপনি দেখতে তো অনেক ফ্যান হয়ে যেতেন বন্ধু। ভাইয়া তুমি একদম ঠিক বলছো, ব্রাজিল সাপোর্টারদের কান্নাকাটি দেখে কে, আমার বাসায় তো মা ব্রাজিল, বাবা আর্জেন্টিনা, কাজিনরা ম্যাক্সিমাম আর্জেন্টিনা, সো বাসায় ওয়ার্ল্ড কাপের সময় ঝগড়া ঝাঁটি কান্নাকাটি চিল্লা চিল্লি চলতে থাকে, কি আর বলবো। মা তো খুব রাগ, শেষ মেশ আমিও আর্জেন্টিনা সাপোর্টার হয়ে গেছি, আয় হায় রে, যদি আন্টি কোনো কারণে ই বন্ধ করে দেয়, রান্না বন্ধ করে দেয়, তাহলে তো শেষ বন্ধু, এই এই জায়গা ঠিক রাখতে হবে। কিন্তু এইবার ভাইয়া আমরা সব কলিগরা মিলে সেরকম ভাবে খেলা এনজয় করেছি সিলেটে, ভেরি গুড। অবশ্য ওয়ার্ল্ড কাপের মজাটা কিন্তু এই জায়গার মধ্যে সবাই মিলে যদি একসাথে দেখা যায় অন্যরকম একটা ফিল পাওয়া যায়। ও ভাইয়া বললাম না তো আমি কেন সিলেটে কোনো ফ্রিকোয়েন্সিতে পাই না, সিলেটের লিসেনাররা কিভাবে শোনে, ফ্রিকোয়েন্সিতেই শুনে বন্ধু। এমন হইবার পারে যে আপনার বাসাটা এমন একটা জায়গায় যে জায়গার ভিতরে হয়তো বা নেটওয়ার্কের সমস্যা থাকবার পারে, কিন্তু আপনি 90.4 টিউন করলেই তো আপনার পাওয়ার কথা, বাকি বন্ধুরা তো এমনি শুনে, এমনি শুনে অ্যাপের মাধ্যমে শুনে, আপনার তো অ্যাপ আছে নিশ্চয়ই। আচ্ছা, তোমার নাম কি, চোর খেয়েছো ভাত খাও, ইন্দা পেরে তোমার, ও ইন্দা পেরে তোমার নাম, তোমার নাম ইন্দা পেরে না, এটা প্রত্যেকটা জিনিসের একটা সুর আছে, ইন্দা পেরে, ইন্দা পেরে, ইন্দা পেরে, আচ্ছা ইয়া ওকে, মানে তোমার নাম কি, চোর খাইছো ভাত, পরে টুক বুঝি না, ইন্দা পেরে এইটুক বুঝছি আমি, ইন্দা না পেরে ইয়া ওকে, শুক্রিয়া বন্ধু, অনেক অনেক শুক্রিয়া। আচ্ছা ওকে, আরাফাত এইচএস একটা সুন্দর ছবি, আমার ছবি এডিট করে এটা কারে লাগাচ্ছে, এটা কে পাশে কে, এটা আমি আরাফাত এর তো আমি চিনলাম না, ঠিক আছে ছবির ভিতরে আমি বুঝছি এই জায়গার মধ্যে পিঙ্কিয়া ছিল, কিন্তু তারপরে আপনি কারে এটা বহাইলেন, এটা আমি তো উনারা চিনলাম না, এটা একটু জানায়েন তো আমার। যাই হোক, এই জায়গাতে সেরকম একটা আবহাওয়া, এখন অন্ধকার হয়ে গেছে, একদম বৃষ্টি আসবে, হ্যাঁ তাই মনে হইতেছে, তো বৃষ্টি আইবার পারে এখন, তো আমরা একটু গান হই নাই, তারপরে না হয় বিদায় লো, মনে একটু আমি একটু অনিয়ার থেকে একটু বৃষ্টি উপভোগ করি। অবশ্য প্লে লিস্টে আমার গান ওয়েট করতেছে, আমার শিহরণ, তো একটু বৃষ্টি দেখে দেখে শিহরিত হন, আর গানটা শুনতে থাকেন, লগে থাকেন ঢাকা FM 90.4।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: বৃষ্টি আয়া পড়ছে ঢাকায়, এখন আমি যাইতেছি বৃষ্টি আয়া পড়ছে, আর বৃষ্টিটা উপভোগ করতে হইব। আর মানে যারা যারা শুনতেছেন এই মুহূর্তে ঢাকা FM 90.4 সফটের, অনেক অনেক শুক্রিয়া যারা আমার লগে আছিলেন একেবারে পয়লাতে অথবা টিউন করছেন যে কোনো সময় আর কি এর মাঝখান থেকে। তো অনেক অনেক শুক্রিয়া আজকের এই বিশেষ দিনে আর কি, এই বাবা দিবসে সকল বাবারে আরও একবার শ্রদ্ধা সম্মান। এবং আমি সবাই অনুরোধ করবো যে যাগো বাবা বাইচা আছে তাকে প্রতি আপনারা অনেক বেশি পরিমাণ মানে এগোরে সময় দেন। আর আসলে সময় চায়, বেশি করে সময় দেন, এগো মনটারে সবসময় ভালো রাখেন, কারণ এরা আমগরে বড় করতে যে একটা দীর্ঘ যে একটা জীবন এরা আসলে পার করছে, এই জীবনটার ভিতরে যে কত স্যাক্রিফাইস কত কিছু, এগুলো যদি আমরা ওইভাবে ফিল করি তাহলে দেখবেন যে এক একজনের মন ভেঙে যাব। ঠিক আছে, তো ওই ক্ষেত্রে অত কিছু ফিল না কর মানে ফিল করার সময় আপনার না থাকলেও আপনি অ্যাটলিস্ট আপনার সময়টা দিতে পারেন, যেই সময়টা উনি এত গুরুত্বপূর্ণ সময়গুলো আমগুলোকে দিচ্ছে। হ্যাঁ, তো এইটা অবশ্যই দিবেন আজকে এই মুহূর্ত থেকেই, অবশ্যই এটা করবেন। যারা বাসায় আছেন এখনই যাওয়া দরকার হলে বন, বিকালে একখানে বই একটু চা খান, কফি খান, একখানে বই একটু আড্ডা দেন এদিকের মধ্যে। আচ্ছা, এই জায়গায় আমি সাইফুর, ওই যে সাইফুর ব্রাজিলের ফ্যান, বাকিটা আপনারা বুঝালেন আর কি। হুদাই মনে করেন পায়ে পাড়া দেয় ঝগড়া করতে, ইব্রাহিম ও বীজ বলে কি কইছে, আরও বলে কেটা কেটা কি কইছে, এগুলো হ্যাঁ দেখছে, মানে যেগুলো আর কি ইয়ার যে আর্জেন্টিনা ট্যাকেল করছিল আর কি মেসি, তো সেই ক্ষেত্রে আর কি ওইটা দেখা দেয় এটাই করতেছে। তো এটা আসলে ঠিক হয় নাই, একেবারে অনেক বড় একটা ভুল হয়েছে আমার মতে, এইটার কারণে ওয়ার্ল্ড কাপ বন্ধ করে দেওয়া উচিত। যে ওয়ার্ল্ড কাপ কিনলে ওইব মেসি যে পায়ের ভিতরে পাও লাগাইলো, এটা তো ঠিক হয় না একদম, এটা তো উচিত হয় না। ফুটবলের ভিতরে কিনলে আরেক দলের প্লেয়ারের পায়ের লগে পাও লাগবো, আমরা এটা চাই সাইফুরের লগে যে এইবারের ওয়ার্ল্ড কাপে আমরা আর কি ব্যান করে দিতে চাই। সাইফুর খুশি মানে কি পরিমাণ ফ্রি দেন আপনি, মানে একটা দলের প্লেয়ার আছে যে লাগলে হ্যাঁ ঘুরতে ঘুরতে জায়গা আর কি, ওই যে আমরা ঘুরডি উড়াইতাম মানজা দানোর সময় যেমন রিলের ভিতরে সুতা পেঁচাতে পেঁচাতে যেত এরম জায়গা, হ্যাঁ আবার আরেকজনের ট্যাকেলের কথা বলতেছে। মানে সাইফুর আপনি কি লেগে হুদো দিয়ে শো শুনেন, আপনি তো নিজে আয়নার সামনে কথা কথা কইবেন, এইসব যুক্তি দিবেন আর আসবেন। এই ইব্রাহিম বীজ গতকালকে একটা ওইটার ভিতরে পোস্ট কার্ডের মধ্যে একটা দেখলাম, ওটার ভিতরে কিছু যে মেসি হলো সর্বকালের সেরা প্লেয়ার, এইটা যারা মানবার পারবো না এবং তারপরে যখন খুদ বাই করার চেষ্টা করতেছে তখন আপনার বুঝালই তো যে হ্যাঁ আসলে কোনো কাজ নেই। তো এটা আমি সাইফুরে পাইলাম। আর যাই হোক সাইফুর, ব্রাজিলের লেগে অনেক অনেক শুভকামনা রইল, আর আমি এন্টি ব্রাজিলিয়ান না। আর সবচেয়ে বড় কথা হলো কি, মেসি যেই ট্যাকেল ইটা করছিল ওইটার ভিতরে ওইটা অনেকেই অনেক প্রশ্ন করছিল, ওইটা যদি দেওয়ার মতো হয় ফিফা আলবত দিব, এটা যে যার যেটা পানিশমেন্ট পাওয়ার সেই পানিশমেন্টটা পাবে। কিন্তু একটা ইয়ের উপর বেস করে আসলে ব্রাজিল কাপও পায় যাবো না, এটার কারণেই করে জার্মানি কাপ পায় যাবো না, ফ্রান্স কাপ পায় যাবো না, বা খেলাও ব্যান হয়ে যাবো না। ঠিক আছে, তো আপনার ওই জায়গায় কুল হইতে হবে, মানে আমি বুঝি আপনার কষ্টগুলোও বুঝি আমরা, তো এটা তো আমরা বুঝে আইতেছি আমি একা না, এটা আমাকে সব বন্ধুরা বুঝে। আপনারা যারাই যখন দেখবেন যে এরকম অসহায় কোনো বন্ধু এমনি করে নিয়ে আইব কথাবার্তা কইতে আইব, তখন আপনারা জাস্ট একটা কথাই আপনারা কইবেন মানে আপনার নিজের পক্ষ থেকে যে উই ক্যান ফিল ইউর, আই ক্যান ফিল ইউর পেইন, আমি তোমার জায়গাটা আমি বুঝি, তোমার কষ্টটা আমি বুঝি, তুমি বলো। ঠিক আছে, তো সাইফুরের ব্যাপারে আমার কথাটা অনেকটা এরকম। যাই হোক, যেটা কই তুলেছিলাম ওইটা লোকের যে পৃথিবীর সকল বাবারা ভালো থাকুক, এবং যারা পৃথিবীতে নাই উনাদেরও সৃষ্টিকর্তা ভালো রাখুক, যে হানি রাখুক। এবং আমরা যারা আছি পৃথিবীতে অবশ্যই আমগো সন্তানের দিকে, আমগো বাবা মা যারা বাইচা আছে তাদের দিকে একটু বিশেষ নজর রাখবেন, এটা হলো আমার অনুরোধ। ঠিক আছে, সময় দিবেন, বেশি করে সময় দিবেন, চা কফি খাবেন, একটু কথা কবেন, একটু মিষ্টি হাসি, একটু সুন্দর করে কথাবার্তা, যা করে কি পরিমাণ শান্তি দেয় আপনি বিশ্বাস করবেন কিনা জানি না। বাবা ছেলে বা বাবা ছেলের সম্পর্কটা এমন নয়, দুজন দুজনের অনেক ভালোবাসে কিন্তু জড়ায় ধরতে শরম পায়, কারণ দায়িত্বের জায়গাটা এমন একটা জায়গার মধ্যে থাকে সবাই কিন্তু জড়ায় ধরতে পারে না। আবার যখনই চিন্তা করে জড়ায় ধরতে যাবো তখন দেখা গেছে যে অনেক দেরি হয়ে যায়। তো সব কিছু মিলে আসলে এই নিয়ামত, এই বাবা মা,
4: সবসময় যেন ভালো থাকে, সবসময় যেন আমগো মাথার উপরে ছায়ার মতো থাকে, আল্লাহ পাক যেন রাখেন, এটাই আসলে দোয়া করি। আমরা আজকের মতো বিদায় নেব, মানে এই জায়গার মধ্যে চলতেছে, আই ক্যান ফিল ইউর পেইন সাইফুল, মানে উদাহরণ ব্রাজিলের পক্ষে যে পোস্ট কার্ড গুলো আছে ওগুলো আর কি দিতেছে বুঝছেন, আর আশেপাশে আরো কে কি কইছে, কি খেলা দিচ্ছে, মেসি যে আয়া হ্যাট্রিক করে ফেলিল, এই টাইপের কোনো কথা আপনি শুনবেন না, আপনি এর মুখে শুনবেন না বা অন্য কোনো ইয়ের মুখে শুনবেন না, আপনি যে না মেসি তো আসলেই ভালো খেলছে, এই বয়সে আয়া তিনটা গোল দিয়ে দিচ্ছে প্রথম ম্যাচে আয়া, এটা আপনি শুনবেন না, আপনি খালি শুনবেন পায়ের লগে পাও খেলে গেলাম, ঠিক আছে তো ফুটবলে পায়ের লগে পায়ের লগ বুকের লগে, এটা খেলা দূরে দূরে দাবা খেলার মতো, যাই হোক বৃষ্টিটা উপভোগ করেন, আজকের মতো বিদায় লইতেছি, আশা করি আবার আগামীবার কথা হইব, আড্ডা হইব, অনেক অনেক বাতচিত হইব আমগোর, আর আপনি কোনো জায়গায় যান না, থাকবেন আলবো ঢাকা এফএম 90.4 এর লগে, যেতে যেতে যে গানটা প্লে করে দেবো ওটা লোকে বলে গেলে না, কিন্তু আমি কিন্তু কয়ে যেতি সন্দীপনের গান, তো শুনতে থাকেন লগেই থাকেন, আজকের মতো বিদায় লোক, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন, আপনার পরিবেশটা আজকের লেগে সিফাত করতেছি, টাটা বাই বাই অ্যান্ড আলবিদা।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: তোর আরে লেট মি মো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি কই, বাস ছেড়ে দিল তো? এই চলে এসেছে রে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড, ইনস্টল এন্ড এনজয়। 1 2 3

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মান

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতি

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: ঢাকা FM 90.4,
3: সারা দেশে
4: সবার সাথে।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।
2: Nation, X Station.

0: ওয়েলকাম টু ঢাকা এফএম 90.4 এক নেশন এক স্টেশন এ কিন্তু শুরু হয়ে গেল সিটি লাইফ রিতার সাথে এবং রিতা আছি আপনার সাথে ঠিক রাত আটটা পর্যন্ত কেমন আছেন এই শহরে কখন কি হচ্ছে কই কই যাচ্ছেন টই টই করতে করতে আমাকে কিন্তু জানাতে পারেন কারণ শহরটা যেমনই হোক না কেন আপনার আমার আমাদের সকলের এবং শহরের প্রতি আমাদের প্রত্যেকের একটা মায়া কাজ করে যে মায়াটা আমরা বারবার এই শহরে ফিরে আসি বারবার এই শহরকে নিয়ে বিরক্ত হই শহরকে নিয়ে গান করি কথা বলি কবিতা লিখি বা এই শহরটাকে নিয়েই কখনো কখনো ভাবি না আর হচ্ছে না এই শহরে আর থাকছি না ওটাই বলা সার বাকি সব ইতিহাস ওকে ওয়েলকাম টু ঢাকা এফএম 90.4 সিটি লাইফ রিতা আছি আপনার সাথে টিল 8 পিএম এন্ড নাও হিট দ্য সং
1: বাচ্চা।

0: City Life.
1: ওয়েলকাম টু ঢাকা FM 90.4 এক নেশন এক স্টেশন। চলছে সিটি লাইফ এবং আজকের ওয়েদারটা কিন্তু দুর্দান্ত রকমের মেঘলা। কোন কোন এলাকায় কতটুকু বৃষ্টি হচ্ছে আমার ঠিক জানা নাই, তবে আমাদের এলাকায় কিন্তু বেশ ভালো বৃষ্টি শুরু হয়েছে। আকাশ ঘন কালো হয়ে গেছে, ওই যে নীল নব ঘনে আষাঢ় গগনে তিল ঠায় আর নাহিরে ওগো তোরা আজ যাসনে ঘরের বাহিরে, ব্যাপারটা ওই রকম একটা ওয়েদার হয়েছে। আপনি কিন্তু আমাকে জানাতে পারেন facebook.com/ilovedhakafm এই পেজে কমেন্ট করে, আর 01841904904 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে। ওকে,

0: You're listening to Taka FM 90.4.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
5: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
6: মুকুল টি স্টল,
7: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

0: City Life.
1: ওয়েলকাম ব্যাক টু ঢাকা ফ্রম 90.4। রীতা আছি আপনার সাথে। সিটি লাইফ নিয়ে, সিটিতে যারা ঢুকছেন, সিটি থেকে যারা বেরিয়েছিলেন, গেল ঈদুল আজহা উদযাপন করতে, তারা এখন সবাই সিটির ভেতরে ঢোকার চেষ্টা করছেন। কারণ হচ্ছে ছুটি তো শেষ হয়ে আসছে, অফিস আদালত খুলে যাবে, বাচ্চাদের স্কুল খুলে যাবে, কলেজ ইউনিভার্সিটি। সো হ্যাভ আ সেফ রিটার্নিং, ওকে? অ্যালং উইথ ইট আপনি আমাকে লিখতে পারেন facebook.com/ilovedhakafm, এখানে কমেন্ট করতে পারেন 01841904904, এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ওয়াল, গানে যাচ্ছি আবার।

0: Lady Life.
1: হ্যালো, ওয়েলকাম ব্যাক টু ঢাকা ফ্রম 90.4। রিতা আছি আপনার সাথে সিটি লাইফ নিয়ে। এবং আমাকে যারা লিখেছেন, শারিন লিখেছেন যে ইয়াস, আমাদের এলাকায় এক পশলা বৃষ্টি কিন্তু হয়ে গেছে, তবে তো কবিতাটার মতোই হয়েছে, আকাশ এখনো মেঘলা। তারপরে রিমি লিখেছেন, বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, আকাশ বেশ কালো হয়ে আছে। দেন শাকিল লিখেছেন, বৃষ্টি হবে হবে করছে, আকাশে মেঘ জমতে শুরু করেছে। ওয়াও, থ্যাংক ইউ ভেরি মাচ। চলেন আবারও গানে যাচ্ছি।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।
3: স্যার আসবো?
4: আসুন।
3: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
4: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
3: জি স্যার।
4: সেটা কেন হলো না?
3: না স্যার, মানে স্যার,
4: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
3: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
4: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
3: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
4: তাহলে কি এভাবেই চলবে?
5: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
6: ওয়েল, চলছে সিটি লাইফ ঢাকা FM 90.4 এর। এটা আছি আপনার সাথে। আমার কলিগরা প্রায় বলে, ওয়াই আই এম কিপ মাই সেলফ অ্যালোন, বাট আমরা কেউ অ্যালোন বা লোনলি না। লাইফ ইজ ভেরি বিউটিফুল যখন আপনি নিজেকে বুঝতে শিখবেন এবং যখন আপনার চারপাশটা আপনি বুঝতে শিখবেন। নিরবনী বৃতে সবাইকে দেখবেন, কে কি করছে, কে কি শুনছে, কে কি ভাবছে, তখন দেখবেন মনে হবে কি এত কাওয়াজের মধ্যে আপনি কখনোই একলা নন। সামটাইমস আমার কলিগদের কিছু ডিজায়ার থাকে যেটা কিনা ফুলফিল করাটা ভেরি ডিফিকাল্ট, বাট আই ট্রাই। ওকে, এরকম আপনার বন্ধুদের কিছু ডিজায়ার থাকে আপনাকে নিয়ে বা আপনাকে নিয়ে কোনো প্ল্যান থাকে তাদের, ইউ ক্যান টেল মি, উই উইল সর্ট আউট। ওকে ওকে, টিল দেন এনজয় দিস ট্র্যাক অ্যান্ড ইউ আর লিসেনিং 90.4, এক নেশন এক স্টেশন। আর ইতাচ্ছি আপনার সাথে সিটি লাইফ নিয়ে। ওয়েল, এনজয় দিস ট্র্যাক। ওকে ওকে।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাব কে কইছে রে?
2: তোর? আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো। এই চলে এসেছে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

Digi Live. চলছে ঢাকা FM 90.4 এক নেশন এক স্টেশন, রীতা আছি সিটি লাইফ নিয়ে। আজকে কিন্তু সকাল থেকে বেশ গরম ছিল, আমার কাছে মনে হয়েছে যে বাইরে বেশ উত্তাপ আছে, কিন্তু দুপুরের পর থেকে কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে শুরু করেছে। যেমন হয় অনেক সময় আপনার মন কখনো বেশ উচ্ছল উদ্দীপনায় মেতে থাকে এবং দুম করে কি যেন হয়ে যায়, এক পশলা মেঘ জম, মানে এক খণ্ড মেঘ এসে ভিড় করে আপনার মনে, তারপর এক পশলা বৃষ্টি ঝরে। ওয়েদারটারও আজকে তেমন ঘটনাই ঘটেছে। জানাবেন কিন্তু আপনার ওদিকের ওয়েদারটা কেমন facebook.com/ILoveDhakaFM।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: আছে
1: কই
0: ঢাকা এফএম টিউন করেন
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে সময় কাটুকাটা আর গান শুনে শুনে
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4
4: স্যার আসবো
5: আসুন
4: জি স্যার স্যার ডেকেছেন স্যার
5: সামাদ সাহেব গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল
4: জি স্যার
5: সেটা কেন হলো না
4: না স্যার মানে স্যার
5: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি যদি সময় মতো কিছু না হয় অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না
4: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস
5: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন
4: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস কোনো সমাধান পাইনি স্যার
5: তাহলে কি এভাবেই চলবে
6: জি না আপনি চাইলে দ্রুত গতিতে চলবে শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd আম্বারআইটি আপনার ইচ্ছাই আমাদের সেবা দ্য সার্ভিস ইউ উইশ ফর

0: প্রায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
4: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
5: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: হ্যালো ঢাকা, ঢাকা ছাড়াও অন্যান্য শহর থেকেও আমাকে অনেকেই শুনছেন, তো আমার মনে হয় ঢাকা না বলে বলতে পারি। আরে দেশবাসী কেমন আছেন সবাই? শুনছেন ঢাকা FM 90.4, চলছে সিটি লাইফ রিতার সাথে। এতক্ষণ চলছিল, আজকের মতো বিদায় নিতে হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খাবার তালিকার মধ্যে লাইট ফুড রাখার চেষ্টা করবেন, যেমন ছোট মাছ, তারপরে ধরেন এখন তো মিষ্টি আলু পাওয়া যাচ্ছে, কাঁচা আম কিছু কিছু পাওয়া যাচ্ছে, তো যে হয় না টক রান্না করা ইত্যাদি, এই ধরনের লাইট ফুডগুলো রাখার চেষ্টা করবেন। ইটস গুড ফর ইউর হেলথ অ্যাকর্ডিং টু দ্য ওয়েদার। ওকে ওকে, স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড ট্রাই টু অলওয়েজ টিউন ইন উইথ জাগা ফ্রম 90.4। বাই।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: পছন্দের সব ব্যান্ডের গান শুনুন ব্যান্ড বিটসে। প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।
4: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসগুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা।

আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: ঢাকায় সবকিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে 2 ঘন্টা, কিন্তু
2: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
3: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
4: জি হ্যাঁ, আম্বারাইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambaraiti.com.bd।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি নীলুফার জাহান। শুরুতে শিরোনাম। সরকার প্রধান হিসেবে প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী এখন মালয়েশিয়ায়। আলোচনায় প্রাধান্য পাবেন শ্রমবাজার সম্প্রসারণ। কুয়ালালামপুর থেকে তারেক রহমান যাবেন চীনে। জনগণের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে 1,00,000 নতুন স্বাস্থ্যকর্মী ও 25,000 মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার। দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে অনলাইন ভিত্তিক ওয়ান স্টপ সেবা চালু করা হচ্ছে বললেন বাণিজ্যমন্ত্রী। কাতারে সড়ক দুর্ঘটনায় 5 বাংলাদেশি নিহত। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সুইজারল্যান্ডে আলোচনা শুরু। চট্টগ্রামে শেষ টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে 7 উইকেটে হারিয়ে 3 ম্যাচ সিরিজ জয় অস্ট্রেলিয়ার। এবং ফিফা বিশ্বকাপে রাত 10:00 স্পেন সৌদি আরবের এবং রাত 1:00 বেলজিয়াম ইরানের মোকাবেলা করবে। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে কুয়ালালামপুরে পৌঁছেছেন। তার সঙ্গে রয়েছেন তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান। প্রধানমন্ত্রী তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি আজ স্থানীয় সময় রাত 8:45 কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। কুয়ালালামপুরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া দেওয়া হয় গার্ড অব অনার। সুসজ্জিত বাহিনীর দেওয়া গার্ড অব অনারের সময়ে দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান এবং তার সহধর্মিনী। গত ফেব্রুয়ারিতে সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। এর আগে গতকাল প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, এই সফরে শ্রমবাজারকে 1 নম্বর এজেন্ডায় রাখা হয়েছে। এছাড়া এই সফরকালে বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী প্রেরণ, সেমি কন্ডাক্টর শিল্প ও কৃষি, শিক্ষা ও জনযোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে অধিকতর সহযোগিতা স্থাপনের বিষয়ে আলোচনা হবে। মালয়েশিয়ার সঙ্গে সাংস্কৃতিক বিনিময় ও মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে দুটি দলিল সইয়ের সম্ভাবনা রয়েছে এই সফরে। পররাষ্ট্র সচিব বলেন, আগামীকাল পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে প্রথম একান্ত বৈঠক এবং পরে উভয় দেশের সরকার প্রধানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এ সময় বাংলাদেশের আসিয়ানের ডায়ালগ পার্টনার এবং রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ আরসেপে যোগদান করার আবেদন জোরালোভাবে তুলে ধরে মালয়েশিয়ার সমর্থন চাওয়া হবে। মালয়েশিয়ায় দুদিনের সফর শেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান তার সফরসঙ্গীদের নিয়ে চীনের দালিয়ানের উদ্দেশ্যে রওনা হবেন। প্রধানমন্ত্রী চীন সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে 13টি সমঝোতা স্মারক, এমওইউ, 2টি চুক্তি, 1টি কর্মপরিকল্পনা এবং 1টি প্রোটোকল সহ 15-17টি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। এ সময় বহু প্রতীক্ষিত তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হবে। সফরসূচি অনুযায়ী আগামী 25 জুন প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন এবং এর পরের দিন 26 জুন তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গেও সাক্ষাৎ করবেন। চীন সফরকালে তারেক রহমান লিয়াওনিং প্রদেশের দালিয়ানে 23-25 জুন অনুষ্ঠেয় নিউ চ্যাম্পিয়ন্সের 17তম বার্ষিক সম্মেলন সামার দাবোস ফোরামে অংশ নেবেন। ইনোভেটিং অ্যাট স্কেল প্রতিপাদ্যে আয়োজিত এ ফোরামে 90টিরও বেশি দেশ ও অঞ্চলের 1,700 বেশি প্রতিনিধি অংশ নেবেন। সেখানে বৈশ্বিক অর্থনৈতিক প্রবণতা, প্রযুক্তিগত অগ্রগতি এবং উদ্ভাবন নির্ভর প্রবৃদ্ধি নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী আগামী শুক্রবার রাতে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত মোট 80টি মামলা দায়ের করা হয়েছে। তিনি আজ জাতীয় সংসদে বাংলাদেশ জামাতে ইসলামীর নেত্রকোনা পাঁচ আসনের সংসদ সদস্যের এক প্রশ্নের জবাবে একথা বলেন। স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক আজ বিকেলে আবার শুরু হয়। মন্ত্রী বলেন, ইতিমধ্যে সাতটি মামলার রায় দেওয়া হয়েছে এবং বাকি তিয়াত্তরটি মামলার কার্যক্রম চলমান রয়েছে। তিনি জানান, নিষ্পত্তিকৃত মামলাগুলোতে মোট ৫৯ জন আসামিকে দণ্ড প্রদান করা হয়েছে। এদিকে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি সংসদে জানান, বর্তমান সরকার আন্তঃসীমান্ত নদীগুলো থেকে বাংলাদেশের ন্যায্য পাওনা নিশ্চিত করতে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করছে। প্রস্তুতির পর্বে অংশ নিয়ে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ জানান, মাছের উৎপাদন বৃদ্ধি ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার চলতি অর্থ বছরে বিভিন্ন পরিকল্পনার পাশাপাশি ১১টি উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে। সংসদের বৈঠক আগামীকাল বিকাল ৩টায় আবার বসবে। দেশের মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার ১,০০,০০০ নতুন স্বাস্থ্যকর্মী ও ২৫,০০০ মিড ওয়াইফ নিয়োগ দেবে। আজ প্রধানমন্ত্রী স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান। তিনি বলেন, একই সঙ্গে ইউনিয়ন ওয়ার্ড ভিত্তিক প্রাথমিক স্বাস্থ্য ইউনিট গড়ে তোলা, স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্সগুলোকে ১০০ শয্যায় উন্নীত করা এবং মা ও নবজাতকের সমন্বিত সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের কোনো কমিউনিটি ক্লিনিক বন্ধ করা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদি বলেছেন, দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার লাইসেন্সিং ও অনুমোদন প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও সমন্বিত করার লক্ষ্যে কাজ করছে। তিনি আজ বাণিজ্য মন্ত্রণালয় সম্মেলন কক্ষে জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি জেবিসিসিআই এর এক প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে একথা বলেন। জেবিসিসিআই সভাপতি তারেক রাফি ভুইয়া প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বাণিজ্যমন্ত্রী বলেন, বিনিয়োগকারীদের যাতে এক দপ্তর থেকে আরেক দপ্তরে ঘুরতে না হয় সেজন্য একটি কেন্দ্রীয় অনলাইন ভিত্তিক ওয়ান স্টপ উইন্ডো ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। বিনিয়োগ কার্যক্রম যাতে বিলম্বিত না হয় সেজন্য সরকার অস্থায়ী বা প্রভিশনাল লাইসেন্স প্রদানের ব্যবস্থা করবে বলেও জানান তিনি। খন্দকার আব্দুল মুক্তাদি বলেন, এর ফলে বিনিয়োগকারীরা দ্রুত প্রাথমিক কার্যক্রম শুরু করতে পারবেন। দেশের বেসামরিক বিমান চলাচল খাতে দীর্ঘমেয়াদী ও পরিকল্পিত উন্নয়নের লক্ষ্যে প্রথমবারের মতো সমন্বিত সিভিল এভিয়েশন মাস্টার প্ল্যান প্রণয়নের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আজ রাজধানীর একটি হোটেলে সিভিল এভিয়েশন মাস্টার প্ল্যানিং ওভারভিউ শীর্ষক কর্মশালার উদ্বোধনের মাধ্যমে এই মহাপরিকল্পনা প্রণয়নের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরুজা খানম বলেন, এ মহাপরিকল্পনা দেশে দ্রুত বিকাশমান বিমান চলাচল খাতের সমন্বিত ও ভবিষ্যৎমুখী উন্নয়ন নিশ্চিত করতে সহায়তা করবে। কর্মশালায় জানানো হয়, এই মহাপরিকল্পনা হবে দেশের বিমান চলাচল খাতের জন্য একটি দীর্ঘমেয়াদী জাতীয় রোডম্যাপ, যা আগামী ৩০ বছরের বেশি সময়ের উন্নয়ন লক্ষ্য, অগ্রাধিকার ও কৌশল নির্ধারণ করবে। দেশের সড়ক পরিবহন ব্যবস্থাকে আরও নিরাপদ ও প্রযুক্তি নির্ভর করতে বড় ধরনের পরিবর্তন আনছে সরকার। গণপরিবহনে বাধ্যতামূলক করা হচ্ছে জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম। আগামী ১ আগস্ট থেকে সব ধরনের গণপরিবহনে এ ব্যবস্থা চালু রাখতে হবে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: নিরাপদ সড়ক গড়তে এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে ডিজিটাল প্রযুক্তির দ্বারস্থ হচ্ছে সরকার। এরই অংশ হিসেবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সম্প্রতি একটি প্রজ্ঞাপন জারি করেছে। এর ফলে আগামী ১ আগস্ট থেকে প্রতিটি গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত থাকা এবং চলাচলের সময় তা সচল রাখা বাধ্যতামূলক করা হচ্ছে। জিপিএস না থাকলে মিলবে না কোনো ফিটনেস সনদ বা রেজিস্ট্রেশন। জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম প্রযুক্তি গণপরিবহনের সঙ্গে যুক্ত থাকলে দূর থেকেই এর অবস্থান, গতি এবং চলাচলের রুট সহজে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এর মাধ্যমে অতিরিক্ত গতি, দুর্ঘটনা প্রতিরোধ, যানবাহন ট্র্যাকিং এবং অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখা যাবে। সরকারের এই সিদ্ধান্তকে যুগান্তকারী বলে মনে করছেন বুয়েটের যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর হাদিউজ্জামান।
3: জিপিএস বসানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত। রাজধানী শহরের ভিতরে যানজট তৈরি হচ্ছে, যানবাহনের চাপ তৈরি হচ্ছে, জনভোগান্তি হচ্ছে। যেহেতু গণপরিবহনটা অনেকটা আমরা বিশৃঙ্খল এবং উচ্ছৃঙ্খল করে ফেলেছি, এটা ম্যানুয়ালি তদারকি করাটা অনেক জটিল। গণপরিবহন গুলো কখন কোথায় থাকছে এটা আসলে আমরা মনিটরিং সঠিকভাবে করতে পারছি না। সেক্ষেত্রে আসলে জিপিএস যদি প্রত্যেকটা গণপরিবহনে বসানো হয় তাহলে টার্মিনাল হিসেবে ফাংশন করা একটা সুযোগ পাবে। তো সেটা মনিটরিং করার জন্য জিপিএসটা সবচেয়ে আমি মনে করি কার্যকরী পদক্ষেপ হবে।
2: সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাস ও ট্রাক মালিকদের সংগঠন বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম রহমান শহীদ। তিনি বলেন, জিপিএস স্থাপন নিশ্চিত হলে অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা হ্রাস পাওয়ার পাশাপাশি জ্বালানি খরচও কমে যাবে।
4: কন্ট্রোল থাকবে, গাড়ির লোকেশন দেখা যাবে, আর স্পিড কন্ট্রোল থাকবে, গাড়ি অ্যাক্সিডেন্ট কমে যাবে, ফুয়েল কম লাগবে, জিপিএস এর ফিডব্যাক আছে।
2: আধুনিক প্রযুক্তির এই ব্যবহার দেশের সড়ক পরিবহন ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছে মোহাম্মদ আব্দুল্লাহ। আজ বিশ্ব বাবা দিবস। বাবার প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। বাবাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও দিনটি পালন করা হয়। আরো শুনুন প্রতিবেদনে।
6: বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা।
7: একজন বাবা মানেই পরিবারের ভরসার জায়গা, দায়িত্ববোধের প্রতীক এবং সন্তানের সবচেয়ে বড় অনুপ্রেরণা। নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে পরিবারের প্রয়োজন পূরণে নিরলস পরিশ্রম করে যান তিনি। অনেক সময় বাবারা নিজেদের অনুভূতি প্রকাশ করেন না, কিন্তু তাদের প্রতিটি চিন্তা ও পরিশ্রমের কেন্দ্রবিন্দুতে থাকে সন্তান ও পরিবারের কল্যাণ। বাবাকে স্মরণ করতে গিয়ে এক সন্তান বলছিলেন,
8: বাবা আছে পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ, যার বাবা আছে পৃথিবীতে তার সমস্ত বিপদ আবার তার কাছে কিছুই না। এবং আমার ক্ষেত্রে যেমন আমার বাবা আমার জন্য যতটুকু করেছেন, ঠিক আমরা চেষ্টা করব আমার ছেলে মেয়েদের জন্য ওই রকমই অ্যাপ্লাই করে।
7: বাবা দিবস কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং একজন বাবার প্রতি কৃতজ্ঞতা ও সম্মান প্রকাশের একটি বিশেষ উপলক্ষ। বিশ্বের বিভিন্ন দেশে এই দিনে সন্তানরা বাবার সঙ্গে সময় কাটান, শুভেচ্ছা জানান এবং তাদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
6: বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা।
7: একজন দায়িত্বশীল বাবা শুধু একটি পরিবার নয়, একটি সুন্দর সমাজ গড়ার ক্ষেত্রেও তিনি বড় অবদান রাখেন।
9: বাবাকে সবসময়ের জন্য স্মরণ করি যে বাবা আমাদেরকে একটি সুন্দর পরিচয় দিয়ে গেছে।
10: বাবার স্মৃতির মাঝে নিজেকে সবসময় খুঁজে বেড়াই, বাবাকে সবসময় মিস করি, সবকিছুর মধ্যে বাবার একটা ছায়া কি খুঁজে বেড়াই।
7: বর্তমান সময়ে কর্মব্যস্ততা ও প্রযুক্তি নির্ভর জীবনের কারণে অনেক পরিবারে পারস্পরিক দূরত্ব তৈরি হচ্ছে। তাই বাবা দিবস আমাদের মনে করিয়ে দেয় প্রিয় মানুষগুলোর জন্য সময় বের করা এবং তাদের মূল্যায়ন করা কতটা জরুরি। বাবারা সবসময় সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকেন, তারা সবসময় সন্তানদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার চিন্তায় ব্যস্ত থাকেন। আজকের এই দিনে অনেকেই স্মরণ করছেন সেই সব বাবাদের যারা আর আমাদের মাঝে নেই, তবে তাদের শিক্ষা, আদর্শ ও ভালোবাসা আজও পথ দেখিয়ে চলেছে সন্তানদের।
6: বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা।
0: কণিকা ভৌমিক, বাংলাদেশ বেতার।
5: কাতারে এক সড়ক দুর্ঘটনায় পাঁচজন বাংলাদেশী নাগরিক নিহত হয়েছেন। স্থানীয় সময় আজ সকালে দেশটির শাহানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, নিহতরা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাঁজবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মোস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহী দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। টানা বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, নদী দুটির কয়েকটি পয়েন্টে পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে গেছে। কেন্দ্রটি জানায়, আগামী তিন থেকে চার দিন নদ-নদীর পানি বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকতে পারে, ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে পানি প্রবেশের আশঙ্কা রয়েছে। এদিকে টানা বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বিরূপ আবহাওয়ার কারণে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
11: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
0: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
11: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি। এবারে আন্তর্জাতিক সংবাদ। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা শুরুর ঘোষণা দিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। স্পিকার মোহাম্মদ বাগের গালিবফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে ইরানি প্রতিনিধিদল জানায়, যুদ্ধ অবসানে সব পক্ষ যাতে অন্তর্বর্তী চুক্তিটি পুরোপুরি বাস্তবায়ন করে তা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সুইজারল্যান্ডে নতুন পর্বের আলোচনায় যুক্তরাষ্ট্র প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। যুক্তরাষ্ট্র এবং ইরানের কর্মকর্তারাও যোগ দেবেন। লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলার জেরে হরমুজ প্রণালী পুনরায় বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরান। তবে মার্কিন সামরিক বাহিনী জানায়, নৌপথটি সব ধরনের জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত 4 জন নিহত ও 28 জন আহত হয়েছেন। আজ রাশিয়ার নিযুক্ত কর্তৃপক্ষ জানায়, হামলায় রুশ বাহিনীকে রসদ সরবরাহের জন্য ব্যবহৃত একটি তেল ডিপো ও জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের স্থানীয় কর্তৃপক্ষ জানায়, তেল স্থাপনায় ইউক্রেনের ড্রোন হামলায় তেল টার্মিনালে আগুন ধরে যায় এবং যাত্রীবাহী ফেরির এক ব্যক্তি নিহত হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত রাতে ইউক্রেনের 239টি ড্রোন ভূপাতিত করা হয়। খেলার খবর। ক্রিকেট। চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আজ তৃতীয় ও শেষ টি-20 ম্যাচে বাংলাদেশকে 7 উইকেটে পরাজিত করে হোয়াইট ওয়াশের মাধ্যমে সিরিজ জিতে নিয়েছে সফররত অস্ট্রেলিয়া। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 109 রান করে। দলের পক্ষে তৌহিদ হৃদয় অপরাজিত 61 রান করেন। 110 রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে অস্ট্রেলিয়া 11 ওভারে 3 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। এখন শুনুন ফিফা বিশ্বকাপ 2026-এর খবর। 21 জুন 4টি ম্যাচের মধ্যে এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে 3টি। দিনের শেষ ম্যাচে বাংলাদেশ সময় রাত 10টায় আটলান্টায় স্পেনের মুখোমুখি হবে সৌদি আরব। রাত 1টায় বেলজিয়াম ইরানের, আগামীকাল ভোর 4টায় উরুগুয়ে কেপ ভার্দের, সকাল 7টায় নিউজিল্যান্ড মিশরের এবং রাত 11টায় আর্জেন্টিনা অস্ট্রেলিয়ার মুখোমুখি মাঠে নামবে। আরও শুনুন প্রতিবেদনে।
12: ফিফা বিশ্বকাপ 2026 শুরুর পর থেকেই প্রতিদিনই লেখা হচ্ছে নতুন নতুন ইতিহাস। 21 জুন 4টি ম্যাচের মধ্যে এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে 3টি ম্যাচ। বাংলাদেশ সময় রাত 2টায় জার্মানি বনাম আইভরি কোস্টের ম্যাচটিতে আইভরি কোস্ট প্রথমার্ধে দারুণ প্রতিরোধ গড়ে তোলে। 29 মিনিটে ফ্রাঙ্ক কেসির গোলে আইভরি কোস্ট 1-0 ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে। বিরতির পর জার্মানির কোচ হুলিয়ান নাগেলসম্যান আক্রমণ ভাগে পরিবর্তন আনেন এবং সাবস্টিটিউট হিসেবে মাঠে নামেন ডেজিন উন্দ। 76তম মিনিটে উন্দাভ গোল করে জার্মানিকে সমতায় ফেরান। ম্যাচের শেষ মুহূর্তে নাটকীয়তার জন্ম দিয়ে ইঞ্জুরি টাইমের 4র্থ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে জার্মানিকে 2-1 ব্যবধানে এক রোমাঞ্চকর জয় এনে দেন উন্দাভ। এই জয়ের মাধ্যমে জার্মানি টুর্নামেন্টের নক আউট পর্ব নিশ্চিত করে। দিনের দ্বিতীয় ম্যাচে সকাল 6টায় ইকুয়েডর বনাম কোরাসাওর মধ্যকার ম্যাচে ইকুয়েডরের একচ্ছত্র আধিপত্য থাকলেও কোরাসাওয়ের গোলরক্ষক অ্যালোই রুমের অতি মানবীয় পারফরমেন্সের কারণে ম্যাচটি গোলশূন্য ড্রতে শেষ হয়। এই ড্রয়ের মাধ্যমে কোরাসাও বিশ্বকাপে তাদের ফুটবল ইতিহাসে প্রথম পয়েন্ট ও প্রথম ক্লিন শিট অর্জন করার এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে। সকাল 10টায় শুরু হওয়া তিউনিসিয়া বনাম জাপান ম্যাচের শুরু থেকেই তাদের চিরচেনা গতিময় ফুটবল খেলে তিউনিসিয়াকে কোনো সুযোগই দেয়নি। মাত্র 3 মিনিটের মাথায় দাইচি কাদামার গোলে লিড নেয় সামুরাই ব্লোরা। এরপর 30তম মিনিটে আয়াসে উদিয়া গোল করে ব্যবধান 2-0 করেন। দ্বিতীয়ার্ধেও জাপানের আক্রমণ ভাগ সমান বিধ্বংসী ছিল। 68তম মিনিটে জুনিয়া ইতো দলের তৃতীয় গোলটি করেন। এরপর 82তম মিনিটে গুয়েদা নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি সম্পন্ন করলে 4-0 ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে জাপান। দিনের শেষ ম্যাচে বাংলাদেশ সময় রাত 10টায় স্পেনের মুখোমুখি হবে সৌদি আরবিয়া। এদিকে 22 জুন বাংলাদেশ সময় রাত 1টায় বেলজিয়াম ইরানের, ভোর 4টায় উরুগুয়ে কেপ ভার্দের, সকাল 7টায় নিউজিল্যান্ড ইজিপ্টের এবং রাত 11টায় আর্জেন্টিনা অস্ট্রেলিয়ার মুখোমুখি মাঠে নামবে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
11: ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আজ সকাল 9টা থেকে পরবর্তী 48 ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
5: এদিকে আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, পাবনা, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। সরকার প্রধান হিসেবে প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী এখন মালয়েশিয়ায়। আলোচনায় প্রাধান্য পাবে শ্রমবাজার সম্প্রসারণ। কুয়ালালামপুর থেকে তারেক রহমান যাবেন চীনে। জনগণের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে 1,00,000 নতুন স্বাস্থ্যকর্মী ও 25,000 মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার। কাতারের সড়ক দুর্ঘটনায় 5 বাংলাদেশি নিহত। এবং ফিফা বিশ্বকাপে রাত 10:00 স্পেন সৌদি আরবের এবং রাত 1:00 বেলজিয়াম ইরানের মোকাবেলা করবে। খবর শেষ হলো।
13: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: English and Career Adda with ATM sir.
1: আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঢাকা FM 90.4 এ। এবং শুরু হয়ে গেল আজকে যে বিশেষ আয়োজনটি, যে আয়োজনটির জন্য আমাদের সকল বন্ধুরা আমাদেরকে অনেক অনেক প্রশ্ন পাঠান এবং সেই উত্তরগুলো জানার চেষ্টা করেন আমাদের কাছ থেকে, আমাদের ইংলিশ ক্যারিয়ার আড্ডা। আমাদের, আমি যদি বিস্তারিত বলি, বাংলাদেশের ইংরেজি শেখানোর বস নামে খ্যাত, লক্ষ মানুষের স্বপ্ন পূরণের কারিগর ও সততার চাদরে মোড়ানোর প্রতিষ্ঠান ATM এর প্রতিষ্ঠাতা ATM মাহমুদ স্যার, যাকে আমরা ATM স্যার নামে চিনি। স্যার কিন্তু আমাদের সঙ্গে আছেন এবং এই ঘন্টায় অবশ্যই আপনার যে ইংলিশ ও ক্যারিয়ার নিয়ে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আপনি আমাদেরকে করতে পারেন এবং স্যারের কাছ থেকে সেই উত্তরগুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো। আপনি শুনছেন ঢাকা FM 90.4 এবং সিফাত আপনার সঙ্গে আছে এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের স্যার আমাদের সঙ্গে আছেন। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন?
2: ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি। প্রথমেই আসলে বলতে হয় যে প্রতিদিন যখন যে কোনো একটা লাইভ প্রোগ্রামে আসি, যে কোনো একটা প্রোগ্রামে আসি, তখন মনে হয় যে গুড নিউজগুলো জানানো দরকার। আজকে অন্যান্য দিনের মতো কিছু কথা থাকলেও আজকে এমন কিছু সুখবর আছে যা আসলে জানানো দরকার প্রত্যেকটা মানুষকে। মানে আমার এই কথা পৌঁছানো দরকার এভরি কর্নার অব দ্য কান্ট্রি, এমনকি গ্রামের প্রত্যন্ত এলাকা পর্যন্ত, যাদের সাধ্য খুব কম। আপনি জানেন দীর্ঘ প্রায় 23 বছর মানুষের স্বপ্ন পূরণ, মানুষ গড়ার কাজ করছি, ইংরেজি শেখানো, IELTS করানো, জিরো থেকে শুরু করে মানুষকে গড়ে তোলা, এর সঙ্গে সঙ্গে বিদেশে বৈধভাবে সততার সাথে অল্প খরচে, যতটুকু না হলেই না, এটা করে যে মানুষের স্বপ্ন পূরণ করা, যার যার সামর্থ্য আছে দেশে ইংলিশের পাশাপাশি ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, এবং সেই সঙ্গে সঙ্গে একটা মানুষ যেন ঘরে বসে ইনকাম করতে পারে হালাল ভাবে, আর একটা অংশ হলো দেশের প্রত্যেকটা পরিবার থেকে একটা পরিবারের একজন সদস্য, সেজন্য উন্নত দেশে, একটু সেটা হলো স্টুডেন্ট ভিসায় হোক অথবা ওয়ার্ক পারমিট ভিসায় হোক, সেজন্য যেতে পারে এবং প্রত্যেকটা মানুষের মুখে যেন হাসি ফোটে এই কাজ করছি। আশা করি আজকেও অনেকগুলো মানুষের স্বপ্ন পূরণ হবে, কারণ আজকে আমার কাছে এমন কিছু নিয়ে আসছি যে এখানে অলরেডি সরাসরি কিছু কিছু মানুষ আমাকে বলে, স্যার মধ্যবিত্তের স্বপ্ন কখনো পূরণ হবে, নিম্ন মধ্যবিত্ত মানুষের স্বপ্ন পূরণ হবে? আমি দেখাতে পারছি কিছু, এখানে কিছু স্বপ্ন পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। এটা ওয়ার্ক পারমিট ভিসা এবং এর সঙ্গে আজকে বলবো বিভিন্ন দেশের স্টুডেন্ট ভিসা। একটা গুরুত্বপূর্ণ তথ্য আসলে একটু দিয়েই দিই প্রথম ইন্টারভিউতে, সেটা হচ্ছে আপনি জানেন মনে হয় পৃথিবীর যত উন্নত দেশ আছে যেখানে স্টুডেন্ট ভিসা যেতে গেলেই IELTS দরকার হয়, আজকে আমি বলবো IELTS ছাড়া তো যাওয়া, IELTS সহ তো যাওয়াই যাচ্ছে আমেরিকা, কানাডা, ইউরোপের বিভিন্ন দেশে, একটা পরিবারের পুরো পরিবার নিয়েও যাওয়া যাচ্ছে, কিন্তু IELTS ছাড়া যে যাওয়া যায় এটাও আজকে সেটা বলবো ইনশাল্লাহ। অর্থাৎ যার সফলতার সুযোগ আছে, অর্থাৎ যার যোগ্যতা আছে একাডেমিক যোগ্যতা, সেও সফল হবে ইনশাল্লাহ। যার যোগ্যতা নাই সেও সফল হবে ইনশাল্লাহ। যার টাকা আছে সেও সফল হবে ইনশাল্লাহ, যার টাকা নাই সেও সফল হবে ইনশাল্লাহ। এই জন্য বলবো যে আজকের প্রোগ্রামটা কেউ যেন মিস না করে, এটা একটা অনেকের জন্য আশীর্বাদ হবে ইনশাআল্লাহ।
1: ইনশাল্লাহ, অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদেরকে। আমি আমাদের প্রশ্নে চলে যাই, অনেকে অনেক প্রশ্ন করেছেন, সেই প্রশ্নগুলো আপনার সামনে তুলে ধরছি একে একে। ওয়াহিদ খান তিনি আছেন আমাদের সঙ্গে এবং তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, আমি এইবার HSC পরীক্ষা দিচ্ছি এবং আমি নিয়মিত ইংলিশ চর্চা করি, আমি অনেকদিন থেকে ভিডিওগুলো দেখছি, আমি কি HSC এর পরে IELTS এ ঢুকবো? IELTS ঢুকার আগে কি গ্রামার আমাকে আরো বেশি চর্চা করতে হবে? আমি গ্রামার মোটামুটি পারি, ঢাকা ছাড়া চট্টগ্রামে কি আপনাদের কোনো শাখা নেই? দয়া করে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে অনুগ্রহ করবেন স্যার।
2: আসলে প্রশ্নকর্তার জন্য প্রথমে শুভকামনা। এই যে একটা কথা বললো যে আমি এখনই শুরু করব নাকি পরে শুরু করব, HSC পরে শুরু করব কিনা, ঢাকা ছাড়া আপনাদের আর কোনো শাখা আছে কিনা, এই সব কথাগুলো আসলে কিন্তু বিভিন্ন অজুহাতের অংশ। কেন বললাম, মানুষ কিন্তু এখন এমন একটা যুগে আমরা বাস করছি যখন একটা ঘরের মধ্যে একটা জায়গা, আমি যেখানে বসে আছি এটা কিন্তু আসলে আমি ঢাকা FM, আপনারা অনেকে মনে করছেন যে আমি ঠিক সিফাতের সাথে ঢাকা FM স্টুডিওতে আছি, আমি কিন্তু নাই, আমি আছি কিন্তু অনেক দূরে, এবং আমি আছি ATMs-এ এবং ATMs এর হেড অফিস ঢাকার মালিবাগ মৌচাকে আছি, এবং আমাদের সিফাত সাহেব আছেন একদম ঠিক ঢাকা FM
1: গুলশানে,
2: এবং আপনি বুঝতেই পারছেন যে আমরা কিন্তু বেশ দূরে আছি, এবং আরো দূরে থাকলেও একই অবস্থা হতো, যদি আমি 1000 মাইল দূরে থাকতাম তাও প্রায় একই রকম অবস্থা হতো, ওখানেও ইন্টারনেট থাকলে আমার এখানে ইন্টারনেট থাকলে একই হতো। এই যুগে যখন আমার কথাই শুনছেন আপনারা অনলাইনে, যখন আমাকে শুনছেন এবং দুজনকে একসাথে পাশাপাশি দেখা যাচ্ছে কিন্তু আমরা দূরে আছি, অনেক দূরে, যখন এই অবস্থা তখন আপনি কেমন করে মনে করেন যে থাকতেই হবে পাশাপাশি, সেই সেই এখন আর সেই লোকাল ডিস্টেন্সে থাকতে হবে, এটা একেবারে বাতুলতা মাত্র। অর্থাৎ সফলতার জন্য এখন দূর কোনো ব্যাপার না, যে কোনো জায়গার থেকে, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া হোক আর পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হোক, সেখান থেকে ইংরেজি শেখা যাবে। এবং ইংরেজি শেখার জন্য কখনো মনে করতে হবে না যে আমি এই আমি একবার এসএসসি পরীক্ষা দিয়ে পড়বো অথবা ইন্টারমিডিয়েট পাশ করে করবো, অনার্স পাশ করে করবো, এটা না। এটা শিক্ষা, এটা একটা ভাষা, এটা যত তাড়াতাড়ি শিখতে পারবো তত তাড়াতাড়ি সে উপরে উঠতে পারবে। কেন? এটা একটা আন্তর্জাতিক ভাষা। পৃথিবীতে এখন, পুরো পৃথিবীতে এখন আমরা বলি যে একটা গ্রাম, গ্লোবাল ভিলেজ। আমি আজকে বলছি আপনাদেরকে, একটা অফারও দিয়ে দিচ্ছি এই সঙ্গে সঙ্গে, তুমি যে প্রশ্নটা করেছো তাকে বলবো তুমি এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে কেন করবে, এখন করো, ইংলিশে ভালো হয়ে না, তুখর হও, তোমার বেকারত্বকে আমি জাদুঘরে রাখবো ইনশাল্লাহ, শুধু ইংলিশ দিয়ে। অর্থাৎ যদি কেউ ইংলিশের লেভেল 1 করে এটিএম থেকে, এটা সততার সাথে পরিচালিত, সততার চাদর বোনানো, এটিএম থেকে যদি কেউ একবার করে মনে মনের মতো করে না হয়, মনে করলাম তার কিছু, আমি আজকে বলছি আপনাদেরকে একটা অফারও দিয়ে দিচ্ছি এই সঙ্গে সঙ্গে, তুমি যে প্রশ্নটা করেছো তাকে বলবো তুমি এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে কেন করবে, এখন করো, ইংলিশে ভালো হয়ে না, তুখর হও, তোমার বেকারত্বকে আমি জাদুঘরে রাখবো ইনশাল্লাহ, শুধু ইংলিশ দিয়ে। অর্থাৎ যদি কেউ ইংলিশের লেভেল 1 করে এটিএম থেকে, এটা সততার সাথে পরিচালিত, সততার চাদর বোনানো, এটিএম থেকে যদি কেউ একবার করে মনে মনের মতো করে না হয়, মনে করলাম তার কিছু ঘাটতি আছে, সে ওই কোর্সটা, স্পোকেনটা বা লেভেল 1টা আবার করবে।

0: আছে দুইবার, কিন্তু তারপরে মনে হচ্ছে যে আমি বাংলায় যেমন করে ইংলিশ বলতে পারি ঠিক সেভাবে ইংলিশ বলতে পারছি না মনের মতো করে। তাহলে তিনবার আবার সে করবে একই কোর্স, এটা হবে। সে আইএলটিএস করেছে এটিএম থেকে, কিন্তু সে আসানোর রেজাল্ট পায়নি, মনে করে সে পেয়েছে 5.5 বা 6.5, 6 পেয়েছে, তার দরকার ছিল 7 বা 7.5। যেন আমাদের গত পরশু দিন এই দুই তিন দিন আগে দেখালাম 7.5 পেল একটা ছেলে, এখন সে পায়নি 7.5 বা 8 পায়নি। আমাদের এখান থেকে এটিএম থেকে তো 9.9 পেয়েছে, পৃথিবীতে খুব কম প্রতিষ্ঠান আছে যেখান থেকে 9 পেয়েছে, এটিএম থেকে সেখানে পেয়েছে আলহামদুলিল্লাহ। তো সেখানে সে বলছে যে আমি একটু ভালো স্কোর করবো, তার জন্য আরো দুইবার করা লাগবে। এইভাবে 10 বার কোর্স করা যাবে, একই কোর্স একই খরচে, সেটা অনলাইনে হোক অফলাইনে হোক। অর্থাৎ যত তাড়াতাড়ি শুরু করবে সে তত তাড়াতাড়ি লাভবান হবে। আরেকটু বলে রাখি, আজকে যে অফারটা বলতে যাচ্ছিলাম, যেটা আগে বলেছিলাম একদিন, এটিএম থেকে যারা আইএলটিএস করবে এবং এটিএম থেকে করে যারা 7 পাবে, যতজন আইএলটিএস 9 এর মধ্যে 7 পাবে এটিএম থেকে করে, ততজনকে এটিএম এর মাধ্যমে একটা চাকরির ব্যবস্থা করা হচ্ছে। এটিএম এর সাথে একটা প্রতিষ্ঠানের চুক্তি হয়েছে, যারা প্রায় 200টা লোক নিবে একটা কল সেন্টার পর্যায়ক্রমে। প্রথম পর্যায়ে তারা 100 লোক নিতে যাচ্ছে, দ্বিতীয় পর্যায়ে 100। তা আমি এত পাবো কোথায়? 100 জন 7 পাওয়া যারা পাচ্ছে চলে যাচ্ছে বেশিরভাগ বিদেশে, থাকছে কয়জন? এই জন্য তুমি এখন শুরু করো, তোমার বেকারত্ব বললাম যে আমি জাদুঘর রাখবো ইনশাল্লাহ। আর যদি তুমি তার থেকে বেশি ভালো করো 7.5 পাবে, তো আমি নিজেই রেখে দিচ্ছি, আমি দিচ্ছি না। আরেকটা কথা বলে রাখি, যদি কেউ ইনশাল লেভেল 1-2 করে, আইএলটিএস করে, ফ্রিল্যান্সিং এন্ড ডিজিটাল মার্কেটিং করে, খুব বেশি খরচ হয় না, একটা গরুর টাকাও না, কয়েকটা ছাগল, দুইটা ছাগলের টাকা, তো ছোট ছোট দুইটা, খুব বেশি বড় না, এই ছাগলের টাকা দিয়ে অথবা একটা গরুর, ছোট গরুর টাকা দিয়ে এই সবকিছু করা যায়। অথবা 2% জমির টাকা, গ্রামের মাঠের ময়দানের জমি 2% জমি, কোনো কোনো জমি দেখলাম 1 কাঠা জমি, যতটুকু, এতটুকু যথেষ্ট। এইটা দিয়ে সারা জীবনে সে বেকার থাকবে না ইনশাল্লাহ, এতটুকু খরচ করে। এই জন্য মানে যার যা কিছু নাই সেও যেন একটু একটু চেষ্টা করে, অর্থাৎ এটুকু যদি করে এখন থেকে শুরু করে, প্রত্যেকটা সন্তানকে আপনি গড়ে তোলেন, আপনার সন্তান বেকার থাকবে না ইনশাল্লাহ। যারা মেয়েরা আছে, নারীরা আছে, প্রত্যেককে এটা শেখান। যারা অনেক পরিবার আমি জানি, অনেক নারী বিধবা, অনেক নারী ডিভোর্সি, অনেকে স্বামীর পরিবারে নাই, বাপ্পার পরিবারে আছে, ভাইয়ের পরিবারে আছে বা অন্য কারোর সাথে আছে, খুব কষ্টের দিন যাপন করছে, তাদেরকে বলবো যে এটুকু শিখতে অনলাইনে ঘরে বসে, তারা কখনো বেকার থাকবে না ইনশাল্লাহ। আমি একটা কাজ করছি সবকিছুর জন্য, অনেকে বলে স্যার আপনার ব্যক্তিগত নাম্বার দেওয়া যাবে কিনা, আমি আগে ব্যক্তিগত নাম্বার শেষে দিতাম, আমি এখন দিচ্ছি। এই জন্য যে অনেকেই বলে স্যার আপনার সাথে কথা বলতে চাই, এত বেশি ফেক ভিডিও আছে, কোনটা যে অরিজিনাল কোনটা যে আসলে, এটা অনেকে বলতে বলে স্যার আপনার নাম্বার হলে খুশি হতাম, সরাসরি আপনার সাথে কথা বলতাম। এই জন্য আমি একটা কানেক্টিভিটি দিব, আমার ব্যক্তিগত নাম্বার যেটা আমার সাথে আছে প্রায় 21 বছর, দীর্ঘ 21 বছর আমার সাথে আছে, এই নাম্বারটা আপনাকে দিচ্ছি, ব্যক্তিগত নাম্বার। এখন আপনারা কথা বলবেন, যেহেতু কথা বলছি এই জন্য হয়তো আমি না ধরতে পারলে তখন আমার কলিগ আমাকে এটা হেল্প করবে, আপনার কল ধরা হবে ইনশাল্লাহ। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার ইচ্ছা মতো চাইলে মেসেজ করতে পারেন, 01712 80 81 93 বলছি আমার ব্যক্তিগত নাম্বার, আপনারা এটিএম স্যার অথবা মানুষ গড়ার কারিগর এই হিসাবে সেভ করে রাখুন, 01712 80 81 93। এবং আপনার বন্ধুর মতো মনে করেন, এই এই নাম্বারটা সারা জীবন সাথে রাখুন, আপনার জন্য বা আপনার পরিবারের কারোর জন্য, কারণ এমন একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছে নাম্বারকে কেন্দ্র করে, যার নাম এটিএম, ট্যাগলাইনটা সততার চাদর ওড়ানো। আর একটা কথা বলে, এখানে হোয়াটসঅ্যাপ বললাম কেন, এখানে অনেকেই বলে যে স্যার আমি মনের কথাগুলো কিছু বলতে চাই, লিখতে চাই, সেজন্য হোয়াটসঅ্যাপে ইচ্ছা মতো আপনি মেসেজ লিখতে পারেন, সেগুলো আমি আমার অবসর সময় আমি অ্যান্সার করি, আর যেগুলো আমি অ্যান্সার করতে পারি সেগুলো আমার কলিগদের দিয়ে আমি সেগুলো উত্তর দেওয়াই, আশা করে বুঝতে পেরেছেন। তবে তার আগে একটু গুরুত্বপূর্ণ দিচ্ছি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে যা জীবন বদলাবে ইনশাল্লাহ। ইউটিউব চ্যানেলটার নামও ঠিক আমার নামের সাথে মিল করে, এটিএম, তারপর লিখুন স্যার, SIR, এটিএম লিখে স্যার লিখুন, এবং সাবস্ক্রাইব করে ভিজা মানে আমাদের পুরো ভিডিওগুলো দেখুন, যতজন পুরোটা দেখবে ততজনের জীবন ইনশাল্লাহ বদলাবে।
1: অনেক ধন্যবাদ স্যার। আমাদের সঙ্গে আরো আছেন ফাহিম ইসলাম, তিনি লিখেছেন, স্যার আমি মাদ্রাসা থেকে দাওরা শেষ করেছি, পাশাপাশি অনার্স ভর্তি হয়ে কোন কোর্স করলে ভালো হবে?
0: আচ্ছা দেখো, মাদ্রাসা থেকে তুমি দাওরা পাশ করেছো, এখন দাওরা হচ্ছে আমাদের বাংলাদেশে

0: আগে এটাকে অবশ্য সরকারিভাবে মৌখিকভাবে হলেও এটা কিন্তু ইকুইভ্যালেন্ট মাস্টার্স বলা হয়েছে। পরীক্ষাটার নাম হায়াতুল উলিয়া। তো বাংলাদেশে এটা কিন্তু মোটামুটি স্বীকৃত, কিন্তু বিদেশে এই লেখাপড়া বা এই একাডেমিক যোগ্যতাটা আসলে ওইভাবে গ্রহণযোগ্য নয়। সেজন্য কি করতে হবে, আমি তাদেরকে বলবো, জাস্ট এখন কিন্তু ওয়ার্ক পারমিটে বিদেশে যাওয়ার সুযোগ আছে, ইউরোপে যাওয়ার সুযোগ আছে, এশিয়াতে যাওয়ার সুযোগ আছে। আমি যেমন দেখাচ্ছি এখন, যেমন এটিএমস এর মাধ্যমেই চলে আসছো, এগুলো কিন্তু ওয়ার্ক পারমিট। হ্যাঁ, বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট হচ্ছে, এটা তো ওয়ার্ক পারমিট বৈধ ভিসা। ওকে, তো এশিয়াতে হচ্ছে, ইউরোপে হচ্ছে, বিভিন্ন দেশে হচ্ছে। তো যাদের একাডেমিক যোগ্যতা আমাদের দেশের ইন্টারমিডিয়েট বা যারা আলিম পরীক্ষা দিয়েছে, দাখিল আলিম, তাদেরটাও গ্রহণযোগ্য। বাট যারা আলিয়াতে পড়াশোনা করে নাই, কমই মাদ্রাসায় পড়াশোনা করেছে, তারাও কিন্তু এখন ইউরোপে যেতে পারবে ইনশাল্লাহ। কারণ শিক্ষাগত যোগ্যতা থাকলেও যাওয়া যাচ্ছে, না থাকলেও যাওয়া যাচ্ছে। এশিয়াতেও কিছু ওয়ার্ক পারমিট হচ্ছে, ইউরোপের বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট হচ্ছে এবং বৈধ হবে। কেউ কখনো আর ওই যে লিবিয়া থেকে, লিবিয়া যায় অনেকে, ওখান থেকে সাঁতার কেটে বা বোটে করে, নৌকায় করে, ট্রলারে করে, তারা অনেকে দেখবেন যে জীবনের ঝুঁকি নিয়ে, অনেকে মারা যায়, তারা ইউরোপের পাড়ি দেওয়ার চেষ্টা করে। এটা অত্যন্ত দুঃখজনক, অনেকেই মারা গেছে। আমার সাথে কথা বলার কথা ছিল একটা ছেলে, সে ফরিদপুর থেকে আসার কথা। তার মামা একদিন বলল, স্যার আমি অনেকভাবে আমার ভাগিনাকে বোঝানোর চেষ্টা করছি, সে কোনোভাবেই সে আইএলটিএস করতে রাজি না, সে আইএলটিএস করে ইউরোপে যাবে সেটা সে করতে চাচ্ছে না, সে চাচ্ছে যে কোনোভাবে ওয়ার্ক পারমিটে তাকে পাঠানো হোক। তখন অনেকগুলো বৈধভাবে এইভাবে ছিল না, তো আমি তখন বললাম যে আমার কাছে তো ওইভাবে নাই, তো স্টুডেন্ট ভিসা যেটা আছে সেটাই করতে পারবো, ইউরোপে যাওয়ার তো সুযোগ আছে, আইএলটিএস একটা পয়েন্ট হলেই হচ্ছে। আপনি জানেন এখন 5.5 হলে, 5 হলে ইউরোপে যাওয়া যাচ্ছে আইএলটিএস, যারা ইন্টারমিডিয়েট পাস বা আলিম পাস। এখন সেই ছেলেটা করবে না আইএলটিএস, সে অনলাইনেও করবে না, অফলাইনেও করবে না। তার মামা বলল, স্যার আমি অনেক চেষ্টা করেছি, এটিএম যা সততার চাদর পড়ানো, কিন্তু সে আসবে না। কিছুদিন পরে আমাকে সংবাদ দিল আমার এক সহকর্মীর মাধ্যমে যে স্যার 13 দিন পরে জানা গেল সে মারা গেছে এবং তার গায়েবানা জানাজা পড়া হয়েছে। অর্থাৎ একটা আইএলটিএস করল না, এটিএম সে আসলো না, এবং তার পরিণতি কিন্তু ভালো কিছু হলো না, তাকে কিন্তু মৃত্যুবরণ করতে হলো। আমি বলবো ওই পথে কেউ যাবেন না, কেউ আপনারা কোন দালাল চক্রের হাতে পড়বেন না। এখন বৈধভাবেই ওয়ার্ক পারমিট হচ্ছে, বৈধভাবেই ইউরোপে যাওয়া যাচ্ছে, আপনার লেখাপড়ার যোগ্যতা না থাকলেও যাওয়া যাচ্ছে, থাকলেও যাওয়া যাচ্ছে, থাকলে তো স্টুডেন্ট ভিসাই যাওয়া যাচ্ছে এবং পুরো পরিবার নিয়ে যাওয়া যাচ্ছে, যাদের যোগ্যতা আছে, ইন্টার পাস বা অনার্স পাস, যে কোনো একটা পাস হলেই হবে, বা আলিম পাস বা ডিপ্লোমা পাস, যে কোনো একটা পাস হলে হচ্ছে। এর সাথে আইএলটিএস আমরা করাচ্ছি, একবার না পড়লে দুইবার, দুইবার না পড়লে তিনবার, তিনবার না 4 বার, না হলে 1 কোর্স 10 বার করানোর সুযোগ দিচ্ছি। তারপরে আমরা ভিসা প্রসেস করছি, এখান থেকে একই জায়গা থেকে প্রসেস করছি, ভিসা না হলে কিছুই না হচ্ছে না, আমরা তো 1 টাকাও নিই না ভিসা না হলে, তাহলে সমস্যা কোথায়? এবং আরেকটা কথা বলি, যেহেতু আগে এই এই ওয়ার্ক পারমিট গুলো হতো না, এখন হতো না, এখন তো হচ্ছে, এই সুযোগগুলো আছে, ওই কান্ট্রিগুলো দিচ্ছে কিছু, সেই সুযোগগুলো কাজে লাগানোর তো সুযোগ আমরা পাচ্ছি। আচ্ছা, হতে পারে যে একজনের জন্য এটা অ্যাফোর্ড করা সম্ভব হচ্ছে না, সে তার সামর্থ্য নাই, কিছু বিক্রি করেন, হয়তো আপনার 5 কাঠা জমি আছে বা আপনার 100% জমি আছে বাড়ি ভিটা ছাড়া, সেই জমিটা আপনি কিছুই কাজ করছেন না বা খুব একটা ইনকাম আসে না। ছোট্ট একটা এক্সাম্পল বলি, আমার বাড়ি কুষ্টিয়াতে, তো আমার বাড়ি যেখানে তার কাছেই ঠিক আরেকজনের বাড়ি, তো সেখানে দেখলাম যে একজনের, আমি জিজ্ঞেস করলাম তার আছে কি, তার আছে হলো ওখানে ভুল না করে থাকলে মোটামুটি লেস দেন 10 ডেসিমাল হবে, অর্থাৎ 10% কম হবে। তা জিজ্ঞেস করলাম যতটুকু, তাতে মনে হলো যে ওই এলাকার দাম অনুসারে তার ওই সামর্থ্যটুকু আছে রবি পাঠানোর মতো, ওইটুকু দিয়েই ভিটা বাড়ি ছাড়া তার এইটুকু আছে। আমি তাকে জিজ্ঞেস করেছি এই জমিটাতে কতটুকু ইনকাম আসে বছরে, বলছে আমরা কিছুই করতে পারি না, ওটা আসলে ভিটার জায়গা, ওই জায়গাতে তারা যতটুকু করে কিছু শাকসবজি সেগুলো হয়, কিছু পরিবারের প্রয়োজন মেটে, কিন্তু এমন কোনো আহ্বান ইনকাম আসে না। অথচ আপনি অবাক হয়ে যাবেন, ওই জায়গাটা বিক্রি করে যদি কেউ সে ইউরোপে পাঠায়, ওয়ার্ক পারমিটেই পাঠায়, তার প্রতি মাসে শুধুমাত্র বেসিক স্যালারি হবে 1 লাখের উপরে, এবং অন্যান্য ওভার টাইম সবকিছু দিয়ে দেখা যায় 2-3 লাখ টাকা তার ইনকাম আছে, এবং আস্তে আস্তে সে ওখানে সেটেল হওয়ার একটা সুযোগ আছে। এবং সে যদি একবার সেটেল হতে পারে ইউরোপে, তাহলে সে আরো পাঁচ সাত জনকে নিতেও পারবে ইনশাআল্লাহ ভবিষ্যতে। যেন অনেকে আনম্যারিড, সে ওখানে যে বিবাহ করবে, বিবাহ সূত্র তো তার ওয়াইফকে নিতেই পারছে, ওয়াইফ যেতে পারলে তখন তার ওয়াইফের পরিবার যেতে পারছে, তার পরিবার যেতে পারছে, তার ওয়াইফের পরিবার যেতে পারছে ইনভিটেশনে, বৈধ কাগজ থাকলে। তা আমি তো বৈধভাবে পাঠাচ্ছি, সুযোগটা আছে তো। সুতরাং এই সুযোগটা যেহেতু আছে, স্টুডেন্ট ভিসায় যাওয়া যাচ্ছে, এবং আপনি আরো অবাক হবেন, স্টুডেন্ট ভিসায় যেতে জাস্ট ইন্টারমিডিয়েট পাস লাগে, অথবা আলিম পাস লাগে, অথবা ডিপ্লোমা পাস লাগে, অথবা অনার্স পাস লাগে, যে কোনো একটা পাস হলে হবে। তার কিছুই পাস নাই তখন তাকে আমরা ওয়ার্ক পারমিট দিচ্ছি, বাট কিছু পাস আছে তখন তো এটা হচ্ছে। আপনি অবাক হয়ে যাবেন, একজন হাজবেন্ড ওয়াইফ, শুধু একজন, যেটা আমি দেখাই আপনাকে তাহলে বুঝতে পারবেন। হাজবেন্ড ওয়াইফ, এটা হচ্ছে ভদ্র মহিলা, আড়াই মাস আগের গল্প একটা। উনি একদিন আসলেন, বললেন যে স্যার আমার তো অনার্স পাস, আমি একা যাবো না, ইউরোপে যেতে চাই, কিন্তু আমি যেতে চাই সবাইকে নিয়ে। আমি বললাম ঠিক আছে, আপনি তাহলে আইলস করুন। তো এটিএমস থেকে আইলস করলো, মোটামুটি কিছু সময় নিয়ে আইলস 6.5 পেলো, এবং দেখেন এটা তার ডেনমার্কের ভিসা, এটিএমস থেকেই হয়েছে, এটিএমস থেকে আইলস করেছে, এখান থেকে ডেনমার্কের ভিসা হয়েছে আলহামদুলিল্লাহ। মেয়েরা অনেকে বাসায় ঘরে বসে করতে পারে, আসতে পারে না, তাদের জন্য আমরা অনলাইনে করি। আর এখানে যারা আছে ছেলেদের জন্য আমরা হোস্টেলের ব্যবস্থা রেখেছি, থেকে করা যায়, তিন মাসেই হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এখন দেখেন এটা তার ডেনমার্কের ভিসা, তার নিজের, তার নিজের যোগ্যতাই। আচ্ছা, এটা তার ছোট মেয়ে, ওর তো কোনো যোগ্যতা, এটাও ডেনমার্কের ভিসা একসাথে। এটা দেখেন তার বড় মেয়ে, এটা ডেনমার্কের ভিসা, এটা তার হাজব্যান্ড। দেখেন এই চারটা ভিসা দেখালাম, যোগ্যতা কিন্তু একজনের, তার একসাথে ফ্লাই পড়েছে, একসাথে ওখানে থাকবে ইনশাল্লাহ, একসাথে ওদের ইনশাল সেটেল হবে, একসাথেই তাদের পিয়ার প্রসেস বা অন্যান্য সবকিছু করতে পাবে ইনশাল্লাহ। আজকে তারা মধ্যবিত্ত বলে ভুল হবে, জমি জমা বিক্রি করে তারা চলে গেছে, তারা অনেক জমি ইনশাল্লাহ করবে। আমি বলেছিলাম আজকে জমি হয়তো সে 20% বিক্রি করেছে, কিন্তু ইনশাল্লাহ প্রতি বছর সে 20% না, প্রতি বছর কয়েক বিঘা জমি রাখবে ইনশাল্লাহ, গ্রামের জমি কয়েক বিঘা জমি রাখবে ইনশাল্লাহ। এই জন্য একটু একটু যাস এই তথ্যগুলো জানা দরকার। আর যাদের এই যোগ্যতাটাও নাই, তাদের হাজবেন্ড জাস্ট হাজবেন্ড, উনি আগে ওয়ার্ক পারমিটে যাক, যার যোগ্যতা নাই, যেতে হবে, সফল হতে হবে, উনি যাক। উনি হওয়ার পরে উনি যখন সেটেল হবে, উনি যখন পিআর পেয়ে যাবে, উনি যখন সিটিজেনশিপ পাবে, তখন তো সবাই পুরো পরিবার যাবে ইনশাআল্লাহ। এই জন্য কষ্ট করে একজনকে পাঠান, কত কাল কষ্ট করবেন, কত কাল। আপনি যেখানে যান, আমি খুব কষ্ট পাই যখন এই কথাগুলো শুনি, একটা লোকের তার 10-12 বার সে মেডিকেল করেছে, বাড়ি হলো নারায়ণগঞ্জের ওই সম্ভবত নদীর ওই পারে। আমাকে এসে বললো, স্যার আমি এটিএমস এর তথ্য জানতাম না, এটিএম যা সততা চাদর মোড়ানো জানতাম না। তো প্রথমে সে কি করেছে, তার বাড়ির পাশের এক প্রতিবেশী, সে বলল তোমাকে আমি দুবাই পাঠিয়ে দিব। এই দিয়ে সে টাকা পয়সা নিল, টাকা পয়সা নিয়ে সে মানে মেডিকেল করাইছে। মেডিকেল করানোর পরে বলছে ভালো মন্দ খাও, কারণ কয়েকদিন পরে তোমাকে ফ্লাই করতে হবে। সে ভালো মন্দ খেয়েছে, জামা কাপড় যা কিছু কেনার কিনেছে, পোশাক আরো কিনছে, সবার কাছে বিদায় নিয়েছে। বিদায় নেওয়ার পরে কিছুদিন পরে জানলো যে না, ভিসাটা হয়নি। তারপরে বললো যে ঠিক আছে, এখানে টাকা পয়সা খরচ হয়ে গেছে, কিছু টাকা ফেরত দিয়েছে। ঠিক আবার কিছুদিন পরে তার আপন দুরাভাই তার বললো যে আমার একদম কাছের মানুষ, সম্ভবত তার আত্মীয়, দুলাভাইয়ের আত্মীয়, আপন দুলাভাইয়ের আত্মীয়, মানে তার বোনের হাজবেন্ডের আত্মীয়, তার মাধ্যমে সে করলো হচ্ছে তুরস্কের ভিসা। এখানে বললো যে ঠিক আছে টাকা পয়সা দাও, আবার সে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে, মেডিকেল দিয়েছে, সবকিছু দিয়েছে, ভিসা হয়নি। বললো যে এবার হয়নি, ঠিক আছে কিছু টাকা তোমাকে ফেরত দিচ্ছি, অর্ধেক টাকা খরচ হয়ে গেছে, অর্ধেক টাকা দিলাম। এইভাবে করতে করতে তার, এবং প্রত্যেকবারই তার খুব কাছের লোক, এই কাজগুলো কিন্তু প্রত্যেকবারই কাছের লোক, এইভাবে তার 10-12 বার মেডিকেল দিয়েছে, 10-12 বার মেডিকেল দিয়েছে সে ইন্টারমিডিয়েট পাশ একটা ছেলে। সে আমার কাছে এসে বলল, স্যার এতকাল পরে, এতবার ই করার পরে, তখন আমার হঠাৎ করে একদিন স্ক্রল করছিলাম, স্ক্রল করতে করতে ফেসবুকে এটিএম স্যার নামে একটা পেজ আসলো, সে তখন বিশ্বাস করেনি, বাট কোন একটা কথা শুনে তার মধ্যে মনে হলো যে আমি তো এই প্রোগ্রামটা কেন আগে শুনলাম না। এই যে 10-12 বার সে মেডিকেল দিল, এতবার সে এত প্রত্যেকবারই প্রতারিত হয়েছে, কাকে বিশ্বাস করবেন? মানে যাকে দিয়ে করছে সেই দেখেন যেটা। ছোট একটা মানে ঈশ্বর গল্প মনে পড়ে গেল, ছোটবেলায় তখন রাজশাহী ইউনিভার্সিটির একটা ছোট্ট গল্প, সেটা হলো সে কি করেছে দেখেন, মানে বিশ্বাস করবে কেমন করে, সে একটা রাতের বেলা বেরিয়েছে, রাতের বেলা বেরোনোর পরে ওই কোন এক বন্ধুর কাছে নোট শেয়ার করে, পরের দিন তার একদিন পরে মনে হয় তার পরীক্ষা বা তার পরের দিন পরীক্ষা, তো নোটগুলো তার ছিল না, সে ছিল গ্রামে, ছিল হলে আসছে, তো হলের ওইখানে এক ফ্রেন্ড, সে থাকে একটু দূরে শহরে থাকে, তো শহরে সেই ফ্রেন্ডের ওখানে যেতে যাচ্ছে, যেতে গেল একটা রিক্সা দেখছে, একটা রিক্সায় ছিল, সে রিক্সায় উঠছে, উঠার পরে রিক্সাতে নামছে, খুব তাড়াতাড়ি নামলো, বন্ধুর বাড়ির ওখানে নামছে, নামার পরে যখন টাকা দিচ্ছে রিক্সাওয়ালাকে, তখন হাতের দিকে তাকিয়ে দেখে যে হাতটা হলো বেশ ডোরা কাটা, বলছে মানুষের হাতের মতো না, টাকা তখন দিয়ে তাড়াতাড়ি সে বন্ধুর বাড়িতে গেছে, বন্ধুর বাড়িতে যে কথাবার্তা বলে বলছে নোটটা দে, নোটটা দেওয়ার পরে নোটটা যখন নিতে গেছে তখন দেখেছে বন্ধুর হাতটাও ডোরা কাটা, তখন সে আবার সে ভয় পেয়েছে, সে তখন চিৎকার করে সে বাড়ি থেকে বেরিয়ে গেছে, বেরিয়ে যে তখন সে আর একটা রিক্সাওয়ালাকে দেখছে, তখন সেই রিক্সাওয়ালাকে বলেছে ভাই আমাকে নিয়ে যান তাড়াতাড়ি, আমার হোস্টেলে যেতে হবে, সে বলছে ঠিক আছে, তো বল কত টাকা, তো যা ইচ্ছা তাই দিও, তো সে গেছে, যে আবার টাকা দেওয়ার সময় দেখে যে আবার হাতটা জোড়া কাটা, তখন সে আবার সে মানে তখন তাকে বিশ্বাস, কাউকে বিশ্বাস করতে পারছে না, তখন সে তাড়াতাড়ি সে দৌড়িয়ে চিৎকার করতে করতে যখন সে হলের কাছাকাছি, তার ঠিক হলের কাছাকাছি গেছে, তখন দেখে তার এক ফ্রেন্ড ওখানে একটু বাইরে দাঁড়িয়ে আছে, হ্যাঁ ওখানে হাওয়া খাচ্ছে বা কোনো কিছু কাজ করছে ওখানে, তখন বলল দেখ আমি অমুক জায়গায় গেলাম, এতে দেখি তার হাত কাটা, হাতে ডোরা কাটা, তারপরে একজন গেলাম সেখানে, যার কাছে নোট নিলাম সেও দেখে ওটা, কাকে বিশ্বাস করবো, যার কাছে যাই সেই দেখি যে এটা, এই দুইটা রিক্সাওয়ালা পরপর তার দুইজনের হাতেই হাতে ডোরা কাটা, বল আমি আজকে এই বিপদের মধ্যে পড়েছি, তখন সেই ফ্রেন্ড বলল এইরকম হাত দেখে, তার হাতটা ওইরকম, তো ঘটনাটা কেন বললাম, ও তখন সে সেন্সলেস হয়ে গেছে, তখন সে অজ্ঞান হয়ে পড়েছিল, ওইভাবেই ছিল ওইখানে, কেন বলুন তো, এই যে যত জায়গায় সে গেল সব একই রকম দেখলো, মানে বিশ্বাস করার কোনো জায়গা নাই, যেখানে যাকে সেটাই, এটা যে বন্ধুর কাছে নালিশ করছে সেও ওরকম, এরকম আমাকে বলে অনেকে স্যার, যেখানে আমি ভিসার জন্য গেছি, এজেন্সিতে গেছি, সেখানে টাকা নিয়ে নিছে, টাকা নিয়ে বলছে ভিসা হবে, ভিসা হবে, ভিসা হবে, সব থেকে একই অবস্থা, এত কিছুর পরে অনেকের শেষ পর্যন্ত এটিএম সে আসে অনেক দূরে, বলে স্যার আমি বাড়ির পাশে পাইনি, বাড়ি তো সিলেটে, বাড়ি তো চট্টগ্রাম, বাড়ি তো, আরে জীবন এটা, ঢাকার মালিবাগ কত দূরে, একদিন কষ্ট করে চলে আসো, কি আছে, আপনারা চলে আসুন, আপনার সন্তানকে নিয়ে আসুন, না থাকলে ধার করে আসুন, আপনি ঢাকায় আসার টাকা নাই, ধার করে আসুন, না হলে দুটা মুরগি বিক্রি করুন, কবুতর বিক্রি করুন, ধার করে আসুন, কিছু বিক্রি করুন, প্রিয় জিনিসটা বিক্রি করুন, তারপরেও আসুন আমার কাছে, আমাকে কেন বলতাম যে আমার কাছে আসতে বলছি, জেনে যান, বুঝে যান, এখান থেকে আমি কখনো কাউকে মিথ্যা স্বপ্ন দেখাই না, আপনার সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব তাই করি, কিছু না থাকলে দেশে কিছু করবেন ইনশাল্লাহ, আপনার বেকারত্ব ইনশাল্লাহ থাকবে না, আপনার জন্য বা আপনার পরিবারের কারোর জন্য, একটু কষ্ট করে আসতে হবে, শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক আসতেই হবে, স্বপ্ন পূরণ করতে হবে, সারা জীবন কষ্ট করা যাবে না, গরিব হয়ে জন্মগ্রহণ করেছে এটা কোনো অপরাধ না, বাট গরিব হয়ে মৃত্যুবরণ করা যাবে না, ইফ ইউ আর বর্ন পুওর দ্যাটস নট এ ক্রাইম, দ্যাটস নট এ প্রবলেম, That's not at all issue. That's not a land issue. But don't die poor. Gorib hoye janmogrohon kora kono oporadh na. Kintu gorib hoye mrityuboron koro na. Allah taala amaderke diyechen ekta jibon ke kaaje lagate hobe. Inshallah halal bhabe boro hote hobe. Hazrat Ali radhiyallahu anhu bolchen jodi daridrotar kono akar thakto ami take hotta kortam. Karon daridrota goribi hal manushke shirkar kufurer dike niye jay. She duniyateo dekha jay gorib thake. অনেক মানুষকে দেখবেন দুনিয়াতেও গরিব আখিরাতেও গরিব, কারণ দারিদ্রতার কারণে সে আসলে মানে হালালভাবে ইনকাম করতে পারেনি, ইবাদতও করতে পারেনি। আশা করি আজকের পরে কেউ যেন আর একটা দিন নষ্ট করবেন না। আমার ব্যক্তিগত নাম্বার দিচ্ছি, অনেকে বলে স্যার আপনার সাথে কথা বলতে চাই, মনের মতো কথা বলতে চাই, লিখতে চাই কিছু, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে চাই, সেজন্য আমার ব্যক্তিগত নাম্বার দিচ্ছি, এটিএম স্যার বা মানুষ গড়ার কারিগর বলে আপনারা সেভ করে রাখুন, 01712 80 81 93, এটা আমার পারমানেন্ট নাম্বার ইনশাল্লাহ, 01712 80 81 93, আর এটা আমার ইউটিউব চ্যানেল আছে এটিএম স্যার নামে, এটিএম লিখুন, তারপরে স্যার লিখুন SIR, ATM স্যার লিখে সাবস্ক্রাইব করে ভালো লাগুক আর খারাপ লাগুক ভিডিও গুলো দেখুন, ইনশাল্লাহ জীবন বদলাবে।
1: ধন্যবাদ স্যার। আমাদের সঙ্গে দ্য প্রিন্স আছেন, তিনি লিখেছেন, স্যার আমার সামনে এক্সাম, আমি ইংরেজি ভালো পারি বাট অলসতার জন্য বেশি দক্ষ হতে পারি নাই, পরামর্শ দেন আমি কি করতে পারি।
0: আচ্ছা, যে বলছে প্রিন্স যে আমি ইংরেজি ভালো পারি কিন্তু অলসতার জন্য কিছু করতে পারি, তুমি যে ভালো পারো তোমার কাছে মনে হচ্ছে, তুমি কতটুকু ভালো পারো তাকে তুমি জানো, তোমাকে কেউ বলেছে যে তুমি এতটুকু ভালো জানো? মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা অনেকেই দাবি করি যে আমি ভালো জানি, আমি অমুক ভালো জানো, তমুক ভালো জানি। আমার কাছে কিছুদিন আগে এক গার্ডিয়ান এসে তার নিজের ছেলেকে, হি ওয়াজ ব্র্যাগিং অ্যাবাউট সান, এবং বলেছিল যে খুব ভালো আছে। তো বললাম যে কতটুকু ভালো? হ্যাঁ, তখন সে বলল স্যার হি ক্যান স্পিক ফ্লুয়েন্টলি। মানে শুধুমাত্র স্পিকিং ফ্লুয়েন্টলি এটা কিন্তু কোনো একটা বড় দক্ষতা না, সে একটা কথা বলছে এটা একটু তাড়াতাড়ি ভালো করে বলছে, কিন্তু যে কথাটা বলছে তা তাকে সঠিক আছে। দেখা গেল যে আমি তাকে বললাম ঠিক আছে এই এটা ফিল আপ করতে একটা ইয়ে নিয়ে, বাক্য নিয়ে, সেটা সে লিখেছে বাট সেই বাক্যটা লিখেছে ভুলে ভরা। আমরা যে লিখতেই ভুল করছে সে বলতেও ভুল করবে, তবে সে বলাটা সে হয়তো তাড়াতাড়ি বলছে, একটু ফ্লুয়েন্টলি বলছে, কিন্তু এটা তো ফ্লুয়েন্সি না। ফ্লুয়েন্সি ডাজন্ট মেক সেন্স দ্যাট ইউ আর গোয়িং রং ইফ ইউ হ্যাভ টু গো রং সামওয়্যার গ্রামাটিক্যালি, তাহলে কখনোই সেকে ফ্লুয়েন্সি বলা যায় না। বরং আমি যখন বাংলায় কথা বলছি আমাকে খুব তাড়াতাড়ি কথা বলছি না, এই যে সাবলীলতা এটা রেখেই ইংলিশে কথা বলবে, এটাকেই বলা হয় ফ্লুয়েন্সি। তো বললাম যে এটা তো হয় না। তো এই জন্য অনেকেই যখন মানে নিজেকে যেটা করে সে মনে করে সে খুব ভালো, আসলে সে ততটা ভালো না। দেখেছি গ্রামাটিক্যালি সে অনেক ফল্টি গ্রামার দিয়ে কথা বলছে, যে কথা বলছে তা ঠিক হচ্ছে না। হ্যাঁ, আমাকে একজন বলছে স্যার আই এম টোটালি অ্যাগ্রি উইথ ইউ। আমার হচ্ছে তো হয় তো না, সেন্টেন্সটাই তো হয়নি, আই এম অ্যাগ্রি তো হয় না, আই এম টোটালি অ্যাগ্রি তো হয় না, আই অ্যাগ্রি উইথ ইউ। হ্যাঁ, তখন তুমি বলতে পারো আই টোটালি অ্যাগ্রি উইথ ইউ। তিনি এটিএম স্যারের প্রোগ্রামটা দেখো, হয় কথাটা?
1: জি না,
0: হয়তো না। তার মানে কথাটা কিন্তু সে সুন্দর করে বলেছে, হ্যাঁ হয়তো ফ্লুয়েন্টলি বলেছে, স্বাভাবিকভাবে বলেছে, কিন্তু ভুল হয়েছে। একজন বলল সে গতকাল কুষ্টিয়ায় যাবে, দেখেন কথাটা কিন্তু সে বলেছে, কিন্তু হয় না কিছু, কিচ্ছু হয়নি,
1: জি
0: টেনশন হয় নাই, কোনো কিছু হয়নি। সুতরাং এই জন্য বলবো যে এমন কোন ইংলিশ বলা যাবে না যেটা ভুলে ভরা, কোনো ল্যাঙ্গুয়েজই না। এই জন্য আমি বলবো যে শুদ্ধভাবে শেখার জন্য ইংলিশের লেভেল 1 এবং লেভেল 2 করেন, তারপর আইএলটিএস করেন, ইনশাল্লাহ এটা মনের মতো করলে সে বেকার থাকবে না, শুধু এইটুকু করলেই সে বেকার থাকবে না ইনশাল্লাহ, সে যে বয়সেই হোক না কেন। যারা রিটায়ারমেন্টে যাবেন তাদেরকে বলবো আপনারা এইটুকু শিখে নেন, তারপরে আপনি রিটায়ারমেন্টে যান, কখনো কারো অনুগ্রহ নেবেন না, নেভার গেট ইট হায়ার্ড ইন ইয়ার লাইফ আই এম সেইং। আপনার হয়তো বয়স হয়ে গেছে বাট নেভার গেট ইট হায়ার্ড অ্যান্ড নেভার এক্সপেক্ট সামথিং ফ্রম ইয়ার সন্স, ফ্রম ইয়ার ডটার্স or from anyone after retirement. After retirement er pore apnar retirement er pore kokhono apnar sontan apnar chele me ba onno karo kache expect korben na, protasha expectation is always hard. If you expect too much from someone, from some people, you'll really get hurt. Mone rakhben manusher jibon ta emon je ekta shomoy mone hobe je apni apnar jonnoi, কেউ কারো না। সিফাত, আপনাকে একটা প্রশ্ন করি, বলুন তো পৃথিবীতে সবচেয়ে বেশি আপন কে? বাবাকে অনেকে মনে করে বাবা সবচেয়ে আপন, কেউ বলে মা সবচেয়ে আপন, আপনার কাছে কি মনে হয়?
1: আমার কাছে তো স্যার এরকমই মনে হয় আর কি, বাবা মা। এবং
0: আমাদের জীবনে আপন শুধুমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের কোনো আপন
1: না। ডেফিনেটলি আল্লাহ তো অবশ্যই, মানে আমি আসলে পৃথিবীর মানে আমাদের পরিবারের কথা চিন্তা করে আসলে বললাম, আর অবশ্যই নিঃসন্দেহে সেটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আসলে
0: আসলে আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি কোন একটা মাধ্যমে, বাবা মার মাধ্যমে,
1: জি,
0: কিন্তু যিনি আমাদেরকে পাঠালেন তিনি আল্লাহ,
1: দা
0: অমনিসিয়েন্ট,
1: যিনি সৃষ্টি করেছেন আমাদের।
0: হ্যাঁ, যিনি আমাদের সৃষ্টি করেছেন, দ্য মোস্ট বেনিফিসিয়েন্ট। হ্যাঁ, এবং এবং এই যে দ্য গ্রেট, মানে আমরা যে মহান আল্লাহ বলি, দ্য গ্রেটেস্ট, এবং তিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদেরকে পাঠিয়েছেন, এক একজনকে এক এক ঘরে পাঠিয়েছেন, এক এক বাবার কাছে, এক এক মায়ের কাছে পাঠিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে আবার বলছেন সুম্মা ইলাইনা তুরজাউন, আবার তার কাছে ফিরে যেতে হবে, আবার তার কাছে, তার মানে বুঝতে পারছেন, মানে তার কাছ থেকে এসেছি আবার তার কাছে ফিরে দেবো। মাঝখানে আমরা যত কিছু আছি এগুলো কিন্তু আমরা বিভিন্ন পরিচয় বলছি, বিভিন্ন আসলে প্রত্যেকটা একটা নাটক, প্রত্যেকটা একটা আমরা নাটক
1: সবই ক্ষণস্থায়ী আর কি,
0: ক্ষণস্থায়ী। তো আমরা এই জন্য বলে অভিনয় করে যাচ্ছি, কেউ বাবার অভিনয় করছি, কেউ ছেলের অভিনয় করছি, কেউ সন্তান অভিনয় করছি, ভাই বোন অভিনয় করছি, করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি, অভিনয় বলবো না কাজই করে যাচ্ছি। কিন্তু কথা হলো যে এক সময় আমাদেরকে চলে যেতে হবে, সময় লাইনা তুর যাওয়ান। তো এই জন্য বলবো একমাত্র আল্লাহ, তাকে আপনার কাছে নিরাশ করবেন না। আমাদেরকে এতটুকু সময় হয় না, অলসতা হোক আর যাই হোক, পাঁচ শক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদের বিধান দিয়েছেন, এটাকে পড়তে পারি না, এর জন্য কিন্তু আলাদা টাকা লাগে, পয়সা লাগে, এর জন্য আলাদা আলাদা আলাদা বাসস্থান লাগে, আলাদা অ্যাকোমোডেশন লাগে, আলাদা যোগ্যতা লাগে, কিছুই লাগে না। দেখেন এইটুকু আমাদের করতে হবে। আমরা অনেক সময় বলি যে এই যে আমাদের রিজিকের জন্য আল্লাহ তাআলা কি বলছেন, নামাজের পরে বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তুমি তোমার রিজিকের অন্বেষণ করো, আল্লাহ তাআলা বলছেন। এবং তারপর আল্লাহ তাআলা এমন করে বলছেন যে পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যার খাওয়ানোর দায়িত্ব আমি নিই, আল্লাহ নিয়েছেন। সুতরাং আমাকে এখন অন্বেষণ করতে হবে। আল্লাহ বলছেন কি, তুমি তোমার চেষ্টা করো, আমি তোমাকে দেব। আচ্ছা, সূরা নাজমের মধ্যে 39 নম্বর আয়াত বলি, আল্লাহ তাআলা বলছেন এমন কেউ নাই, অর্থাৎ যদি কেউ চেষ্টা করে, অর্থাৎ যদি কেউ, যা মানুষ যা চাইবে তাই পাবে। অর্থাৎ যদি আমি ছোট করে বলি, আল্লাহ তাআলা বলছেন কি, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে, চেষ্টাই করলাম না তো পাবো কি কোন করে। ঠিক একই রিলেশন দেখেন কোথায় দিচ্ছেন, আবার সূরা রাদের মধ্যে আল্লাহ তাআলা 11 নম্বর আয়াতে বলছেন যে যে জাতি নিজের ভাগ্য উন্নয়নের চেষ্টা করে না, আমি তার ই করি না, আমি তার উন্নয়ন করি না, তা নিজেরা নিজের চেষ্টা করছে না, সচেষ্ট হচ্ছে না, আমি তাকে কেন করবো। অর্থাৎ তুমি চেষ্টাই করছো না, তুমি বসে আছো, তুমি বলছো যে আমি হবে না, হবে না। এই জন্য প্রত্যেকে বলবো যে আজ থেকে জেগে ওঠো, যদি মুসলিম পরিবারে হও, তোমার এখন থেকে সকাল একদম ভোরবেলা দিন শুরু করো, ফজর নামাজ পড়ে দিন শুরু করো, পাঁচ ওয়াক্ত নামাজ, চার না হয় চার করা যাবে না। অন্য ধর্ম যদি হয় দিন তোমার আগে উঠতে না পারে, তুমি সফলতে যাচ্ছ ইনশাল্লাহ। কয়েকটা আমলের কথা বলবো, প্রত্যেক মুসলিম যেন রাতে ঘুমানোর আগে সূরা মুলক পাঠ করে ঘুমান, আজকে থেকে এটা করবেন। রাতে ঘুমানোর আগে সূরা বাকারা শেষের দুই আয়াত পড়বেন, সকালেও এটা করবেন, সূরা বাকারা শেষের দুই আয়াতটা, রাতে সূরা মুলক পড়বেন অবশ্যই, প্রত্যেক ফরজ নামাজের পরে আপনার আয়াতুল কুরসি পড়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে জান্নাতে যাবেই, কেন যায়নি, সে মারা যায়নি, তাই এদের এই আমলটা কখনো আমরা ছাড়বো না, এক একটা নামাজও কাজ করবো না ইনশাল্লাহ, কোন কাজের কারণে আমরা নামাজ ছাড়বো না ইনশাল্লাহ। আরেকটা কথা বলে রাখি, আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই সূরা নূহের মধ্যে আল্লাহ বলছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফার, হ্যাঁ ইউসুফ সামা বিদ্রোহ, হ্যাঁ আলাইকুম মাদ্রোহ। এখানে আল্লাহর কাছে যারা তওবাকারী হয়, যারা ইস্তেগফার করে, যারা ক্ষমা চায়, আল্লাহ তাদেরকে রিজিক বাড়িয়ে দেন, সন্তান সন্ততি দেন, তারকে আল্লাহ যা ইচ্ছা, মানে আল্লাহর কাছে যা চাই তাই আল্লাহ দেন। সেই জন্য ইচ্ছা মতো প্রতিদিন অনেকবার তবা করুন, অনেকবার ইস্তেগফারুল্লাহ ইস্তেগফারুল্লাহ পড়তে থাকুন, অনেকবার লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ুন, অনেকবার দুরূদ ইব্রাহিম পড়ুন, দেখেন আপনার দুঃখ কষ্ট আল্লাহ নিয়ে নেবেন। আর আমি যা বলছি কিছুদিন আমার কথাগুলো মেনে চলুন, সেটা কি পাঁচ অক্ট নামাজ পড়বেনই, পাশাপাশি ইংলিশে তুখর হন, এবং যাদের যোগ্যতা আছে তার সাথে একটু ডিজিটাল মার্কেটিং আর ফ্রিল্যান্সিং করুন। কিচ্ছু না পারলে, কিছুই যদি না পারেন, শুধু ইংলিশটা শিখুন মনের মতো করে, আপনার যোগ্য। আমি বললাম তো আপনার কিছুই নাই, আইএলটিএস 7 পেয়েছেন, আমি চাকরি দেবো ইনশাল্লাহ, যদি 7.5 পাই তাহলে আমি এটিএমস এর মধ্যে রেখে দেবো ইনশাল্লাহ, এরপরে আর কি চাই। আমি আবারও আবার ব্যক্তিগত নাম্বারটা দিচ্ছি, তবে তার আগে আবার একজন কলিগের নাম্বার দিচ্ছি, যার কাছে কথা বলে ফোন করে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট নিন, কালকে চলে আসুন। কালকে জায়গা পরশু করবেন না কেন, পরশু কাল পরশু তারপরের দিন তারপরের দিন তারপরের সপ্তাহ করতে করতে তারা হয় না, এখন নিয়ত করেন আসবেন, যেভাবেই হোক, সে শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক আসতে হবে ইনশাল্লাহ, কালকের জন্য অপেক্ষা করা যাবে না। যারা কালকে আসবেন এই নাম্বারে কথা বলে আসুন, 01318-222-647, আবার বলছি 01318-222-647, বলবেন যে মানুষ গড়ার কারিগর এটিএম স্যারের সাথে সরাসরি দেখা করতে চাই, একটা অ্যাপয়েন্টমেন্ট দিন, বিদেশ যাওয়ার জন্য, ইংলিশ শেখার জন্য, স্টুডেন্ট ভিসার জন্য, অথবা আইএলটিএস ছাড়া বিদেশ যাওয়ার জন্য, অথবা আইএলটিএস সহ বিদেশ যাওয়ার জন্য, অথবা কোনো যোগ্যতা নাই কিন্তু ইউরোপে যেতে চাই ওয়ার্ক পারমিটে, যে কোনো একটা ভাবে ইনশাআল্লাহ।
1: ধন্যবাদ স্যার। আমাদের সঙ্গে আরো আছেন সাহিম রহমান, তিনি লিখেছেন আমি ইংলিশে খুবই দুর্বল, এবার ইন্টার এক্সাম দিব, আমি কি ইউরোপ যেতে পারবো, আইটিএস করে স্যার প্লিজ আনসারটা দিবেন আশা করি।
0: কথা হলো তুমি ইংলিশে খুবই দুর্বল, তুমি কি দেখে দেখে লিখতে আর পড়তে পারো? তুমি কি অক্ষর চিনো? যদি তুমি অক্ষর চিনো আমাকে মেনে চলো, তোমার দায়িত্ব আমি নিব ইনশাল্লাহ। দায়িত্ব নিয়ে বলছি এখানে একটা কোর্স 10 বার করা যায়। আমি তো কমার্শিয়াল ভাবে চিন্তা করি না, অন্য প্রতিষ্ঠান দিতে পারছে না, আমি তাদেরকে কখনোই তাদেরকে তার সমালোচনা করব না, ভালো বলবো। প্রত্যেকটা প্রতিষ্ঠান চেষ্টা করে যাচ্ছে, তার সাধ্যমতো চেষ্টা করছে, তারা হয়তো পারছে না বলে 10 বার দিচ্ছে না, বাট আমি তো করে দিচ্ছি। এই দেশে তো আমি একটা উদাহরণ সৃষ্টি করলাম যে একটা কোর্স একবার পারছে না, 2 বার 3 বার 4 বার 5 বার 10 বার একই খরচে করতে পারবে, এই সুযোগ তো আমি দিচ্ছি। তো সুযোগ তুমি নিতে যেতে টায়ার্ড হবে, ইফ আর টু টায়ার্ড অফ টেকিং দ্য অপরচুনিটি দ্যাট আই এম গিভিং ইউ, হাউ ক্যান আই মিন প্রসিড, হাউ ক্যান ইউ বি ডেভেলপ, তো করতে পারবে না। সো অপরচুনিটি ইজ নট, বাট ইউ হ্যাভ টু গেট আপ অ্যান্ড অ্যানসার দ্য ডোর। তোমার সুযোগ আসছে, তুমি সুযোগ নিচ্ছ না, বসে আছো, আর কতকাল তোমার জন্য এটা করবে? দেখো তোমার বয়স হয়ে গেছে, তোমার বাপ্পা সবকিছু তোমাকে বলবে না, আজকে আমি যেটা বলছি এটা দেখো তোমাকে আর কে বলবে না, তোমার প্রতিবেশী আর বলবে না, বলার দিন শেষ। মাথায় রেখো তোমাকে কিন্তু একসময় মনে হবে যে আমাকে কিন্তু শাসন করার কোনো লোক নাই, নো ওয়ান উইল বি লেফট আউট। হ্যাঁ, কেউ তোমাকে শাসন করার মতো কড়া কথা বলার থাকবে না, একটা বয়সের মধ্যে কেউ থাকে না। আমাকে আমার একজন আপন আত্মীয় বলছিলেন, তার মা মারা যাওয়ার পরে বলছেন, আমাকে আর রাগ করার কেউ থাকলো না, আমাকে আর বকার কেউ থাকলো না। তো এই কথাটা আমার মানে খুব আমি নিজেই বুঝতে পারলাম, উপলব্ধি করলাম, তাই তো মানুষ একসময় চায় যে তাকেও যেন কেউ শাসন করে, এরকম একটা লোক থাক। আপনি দেখেন যে মানুষটা বকা শুনতে চায় না, ওই বকা বা ওই রাগ করার লোকটা যখন থাকে না, তখন সে এত কান্না করে, এত কষ্ট পায় যে কল্পনা করা যায় না। আজকে আজকে থেকে তোমাকে এই বলার লোকটা কেউ থাকলো না। তো আমার তখন মনে হলো যদি আমিও না বলি, আমি এটিএম মাহমুদ, আজকে মানুষ আমাকে এটিএম স্যার বলে, মানুষ গড়ার কাজ করছি, আমি যদি এই যুবককে আমি শাসন না করি, ওকে যদি আমি নামাজ পড়াতে না পারি, ওকে যদি আমি এই কাজটা করাতে না পারি, ওকে যদি আমি শেখাতে না পারি, ওকে যদি আমি ডিজিটাল মার্কেটিং করাতে না পারি, ওকে যদি আমি হালাল একটা ইনকামের ব্যবস্থা আমি না করতে পারি, ওকে আর কে করবে? আপনি অবাক হয়ে যাবেন। কয়েকদিন আগের কথা বলি, একটা ছেলে, তার বয়স যুবক, তার বয়স 31 বছর, দেখতে খুব সুদর্শন। তার আমি তাকে বললাম, তার সে ম্যারিড লিখছে কিন্তু তার সন্তান আছে কিনা সে লেখেনি। আমি বললাম তোমাকে বাচ্চা কাছে আছে? বলে স্যার আছে না থাকার মতো। আমার আছে আবার না থাকার মতো কেমন কথা বলো, এরকম তো অ্যান্সার হয় না, আছে না নাই। বলছে যে আছে কিন্তু আমি লিখিনি, কারণ সে আমার সাথে নাই। এই কথা বলে লোকটা অঝরে কান্দ। আমি পুরুষেরা তো কান্না খুব কম দেখেছি, মানে সে অঝরে, অনেকে ছিল সামনে। বলে স্যার আমাকে এইভাবে কেউ বলেনি আর, হ্যাঁ আমাকে কেউ বলে না। আমিও তখন ওভারলুক করে যাই। আমি তখন বললাম সন্তান তো তোমার, রাগারাগি হয়েছে তোমার সন্তান, তোমার হাজবেন্ড ওয়াইফের মধ্যে, কিন্তু সন্তান তো তোমার, তোমার রক্তের, ওর তো তোমাকে বাবা ডাকার অধিকার আছে, তো তুমি তো তুমি নিজেকেও কষ্ট দিচ্ছ, ওকেও কষ্ট দিচ্ছ, দুজনকে কষ্ট পাচ্ছ। বলে স্যার আমার তো সেই ইয়ে নাই, শুধুমাত্র টাকার জন্য, সে ভালো ইনকাম করে না এই জন্য তার ওয়াইফ চলে গেছে, তার একটা বাচ্চা হওয়ার পরে সে তাকে অ্যাফোর্ড করতে পারে নাই, ভালো কিছু দিতে পারে নাই, খাবার দাবার সবকিছুতেই কষ্ট ছিল। আমি কষ্ট করে দুজন কামরায় থাকো, একে অপরে থাকো, অল্প খাও তারপর সুখে থাকো, শান্তিতে থাকো, একসাথে থাকো, কিন্তু অধিকার থেকে কাউকে বঞ্চিত করো না। সবসময় দুজন না হলে তো হয় না, কোনো কিছু হতে গেলে দুটো লাগে, এটার মানে এই না সংসার ত্যাগ করতে হবে। ও স্যার আমি কি করবো, আমার তো আর মাত্র অল্প টাকা ইনকাম করি, এই সামান্য টাকা দিয়ে কেমন করে করতে পারি? সে জানতোই না যে ইংলিশের সাথে যে ডিজিটাল মার্কেটিং করে, সবকিছু বলে তার এক মাসের বেতন দিলেই তো বাকি জীবনটা সে কোনোদিন মানে মানে তার অভাব আসতো না। সে জানতো না যে আপনি এখন দেখেন ইউরোপের সাইপ্রাসে মাত্র 5 পেলে, আইএলটিএস 5 পেলে যাওয়া হচ্ছে, সে 5 পেতে মাত্র 1 মাস লাগে, এক মাসে আইএলটিএস 5 পাওয়া যায়, এতে 100% ভিসা হচ্ছে। সে জানতোই না যে একজন 1 মাসে ওয়ার্ক পারমিট হচ্ছে, একটা মাস ও ইনকাম করছে মাত্র 17-18 হাজার টাকা, আর যেখানে বেতন সুবিধা দিয়ে প্রায় 1 লাখের উপরে, 1 মাসে ওয়ার্ক পারমিট হচ্ছে। সৌদি আরব যেতে দুবাই যেতে বা আবুধাবি যেতে বা বাহরাইন যেতে, মধ্যপ্রাচ্যে যেতে, মালয়েশিয়া যেতে যেসব খরচ হয় ওয়ার্ক পারমিটে, তার থেকে কম টাকায় উন্নত জায়গায় যাওয়া যাচ্ছে এবং আপনি দেখেন 1 লাখের উপরে তার বেতন টেতন সবকিছু দিয়ে এক মাস খরচ হচ্ছে, এক মাসের মধ্যে হচ্ছে, 15 দিন 20 দিন কখনো এক মাস লাগে। এই চলে আসছে, আমার সাথে দুইটা আছে ইতিমধ্যে দেখাচ্ছে, আজকে এটা আসলো, যাবে ইনশাল্লাহ, অর্থাৎ তারা চলে যাবে ইনশাল্লাহ। অথচ আমরা কান্নাকাটি করছি, করছি না, সুযোগ বলছেন আমি আপনাকে চিনতাম না। আজকে আমি এই জন্য বলবো, আপনারা দেখেন অনেক নাটক, সিনেমা, ডান্স, গান, অনেক কিছু আপনারা ছড়িয়ে দিচ্ছেন, অনেক কিছু আপনারা শেয়ার করছেন, যেগুলো জীবন বদলায়। ঢাকা এফএমকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। এই প্রোগ্রামটা আপনি ছড়াই দেন, এটা মানুষের জীবন ইনশাল্লাহ বদলাবে, তাকে হালাল রিজিক দেবে ইনশাল্লাহ, তার পরিবার গঠন করবে ইনশাল্লাহ, এবং তার বাকি জীবনে তার এবং তার পরবর্তী প্রজন্মের একটা সুন্দর একটা ভবিষ্যৎ ইনশাল্লাহ করে দিবে হালাল ভাবে। আমি কখনো হারাম পরামর্শ দিই না এবং আমি কখনো কাউকে মানে মিথ্যা স্বপ্ন দেখাই না। সুযোগ আছে, আপনারা আরো অবাক হবেন, একটা নারী কষ্ট করছে, উনি তার বয়স হয়ে গেছে, যে ভাই বোনদের মানুষ করলেন উনি বিয়ে না করে ভাই বোনদের মানুষ করেছেন, আজকে তার বয়স হচ্ছে 40 পার হয়ে গেছে, বোনের বিয়ে হয়নি, এই জন্য বোনের কাছে ওই ভাইদের বিয়ে হয়েছে, তাদের সন্তানকে তার কোলে দেয় না।
1: আচ্ছা,
0: এটা বিশ্বাস করা যায়? তার কোলে দেয় না, এই জন্য ভদ্র মহিলা আমার কাছে এসে কান্নাকাটি করছে, তাদেরকে মানুষ করলাম, মানে উনি সবার বড়, তো সম্ভবত 6 ভাই বোন বা 7 ভাই বোন, উনি সবার বড়, তো অন্য সবাইকে উনি মানুষ করার জন্য, বাবা মারা গেছে আগেই, উনি ওই বয়স থেকে কাজ করা শুরু করে, হ্যাঁ ছোটখাটো কাজ করে, এটা দিয়ে উনি সংসার চালায়, এমন করতে করতে সবগুলোকে মানুষ করেছে, পড়াশোনা করিয়েছে, তাদেরকে অনার্স পাস করেছে, কাউকে মাস্টার্স পাস করেছে, কেউ সরকারি চাকরি করছে, কেউ বেসরকারি চাকরি করে, সবাই ভালো হয়েছে। ওনার একটা মেয়ে নারী, তার তো বয়স হয়ে গেছে, যে বয়সে যখন তার সবাই উঠে পড়লো, সবাই যখন মোটামুটি একটা জায়গায় পৌঁছলো, পরিবার ব্যবস্থা হলো, তখন ওনার আর বিয়ে হয় না। সেই ভাইয়ের বাচ্চা হয়েছে, সেই ভাইয়ের ওয়াইফের ওয়াইফ বলছে না না, যে নারীর কোনো ই হয়নি, বাচ্চা কাচ্চা নাই, তার কাছে বাচ্চা দেওয়া যাবে না, অমঙ্গল হবে। আমি বললাম যে এ বলে যে আমি কোথায় যাব, কাদের জন্য করলাম? তো এটা হলো বাস্তবতা। ওই তারই আর ভাই বলছে যে সে নাকি এ পরিবারের জন্য সবচেয়ে কম অবদান রেখেছে। তো আমার কাছে এসে বলল, স্যার আমি আজকে 40 বয়স, আজকে আনম্যারিড, আমি চাই না আর ভাইদের সাথে থাকতে, আমি তাদের অনুগ্রহ নিয়ে থাকবো না, আমি নিজের মতো থাকবো, আমাদের যে বাড়ি আছে, যে বাড়ির অংশ আছে, সেখানে ঘর আছে, সেই ঘরে আছি, থাকার জায়গা আছে, কিন্তু আমার কোনো ইনকাম নাই, ভাইদের কাছে খাইতে হয়, হাত পাততে হয়, আমি হাত পাততে চাই না, যদি থাকি তাদেরকে টাকা দিয়ে থাকবো। তো উনি আমার কাছে আসলেন, যখন আপনি অবাক হবেন, সে কিন্তু শিক্ষিত মহিলা, তো উনি করেননি, ওনাকে বললাম আপনি এখন লেভেল 1 করেন, লেভেল 2 করেন, আইএলস করেন, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং করেন, কিচ্ছু না আপনার লেভেল 1 2 করেন, এটুকু দিয়ে আপনি ইনশাল্লাহ বাচ্চাদের পড়াবেন, এটুকু দিয়ে ক্লাস 9 10 11 পর্যন্ত আপনি পড়াতে পারবেন, আপনি বাসায় আপনি আপনার মানে একটা কোচিং এর মতো করে নেন, বাসায় একটা প্রতিষ্ঠানের মতো করে নেন। বলে স্যার এভাবে আমি, হ্যাঁ বলছে, এটা যদি করতাম তাহলে তো এতদিন আমি এই কথা শুনতে হতো না, কটু কথা শুনতে হতো না। মানুষ অনেক কিছু সহ্য করতে পারে কিন্তু কটু কথা সহ্য করতে পারে না। এটা কিন্তু সহ্য করা যায় না, তির্যক কথা সহ্য করা যায় না, এর কঠিন, খুব কঠিন। এটা কিন্তু মানে আপনি যা মানে একজনকে যদি আঘাত করা যায় কোনো এমন সোর দিয়ে, হ্যাঁ কোনো ধনুক দিয়ে, তীর দিয়ে, সে যত কষ্ট পায় কথার তীর তার থেকে বেশি আঘাত দেয়। তাই বললাম যে এইটার শোনার আগে আপনি শুরু করেন, আপনার যতটুকু সামর্থ্য আছে তাই দিয়ে শুনুন, স্যার আমি তো এতদূর আসতে পারবো না, আপনি অনলাইনে করেন। এই জন্য বললাম এই কোর্সগুলো আসলে শুধু কোর্স না, ইংলিশ শুধু কোর্স না, এটা ফুড, খাবার, মানুষের বেঁচে থাকার অবলম্বন। এই যে দেখেন এখান থেকে, প্রথমে জানতেন না যে ওনার বয়সেও বিদেশে যাওয়া যায়, উনি জানতেন না যে ওনার বয়সেও ওয়ার্ক পারমিট হয়, ওনার বয়সেও স্টুডেন্ট ভিসায় যাওয়া যায়, অনেকেরই জানা নাই। এবং কিছু কিছু দেশ অনেক, যেমন একটু বলে রাখি, ইউরোপের বেশ কিছু দেশে একসাথে যাওয়া যাচ্ছে, তার মধ্যে নেদারল্যান্ডসে, জাস্ট একজনের যোগ্যতা হলে সবাই যেতে পারে পরিবারের। আপনি দেখেন ডেনমার্কে যাওয়া যাচ্ছে, সুইডেনে যাওয়া যাচ্ছে, নেদারল্যান্ডসে ব্লক মানি ছাড়াই যাওয়া যাচ্ছে, আপনি আরো অবাক হবেন অল্প খরচে যাওয়া যাচ্ছে ওয়ার্ক পারমিটে, মানে ওয়ার্ক পারমিটে যত খরচ হয় তার তুলনামূলক অনেক কম খরচে ইউরোপের সাইপ্রাসে যাওয়া যাচ্ছে, গ্রিক সাইপ্রাসে, হ্যাঁ, যাদের সুযোগ আছে, পর্তুগালের সুযোগ আছে। এবং আরো একটা আপনি অবাক হবেন, বাংলাদেশের অনেকেই জানে না সাউথ কোরিয়া, দক্ষিণ কোরিয়াতে আইএলটিএস ছাড়া ভিসা সম্ভাবনা প্রায় শতভাগ, আইএলটিএস ছাড়া, যা স্টুডেন্ট ভিসা। এবং এখানে ইউরোপের চাইতে অনেক বেশি ইনকাম করার সুযোগ, অনেকগুলো ইউরোপীয় কান্ট্রির চাইতে বেশি ইনকামের সুযোগ হচ্ছে দক্ষিণ কোরিয়াতে, যেখানে আইএলটিএস ছাড়া যাওয়া হচ্ছে। তোমাকে বলে স্যার আইএলটিএস আমি ছাড়া যেতে পারবো? অবশ্যই যাওয়া যাচ্ছে, ইন্টারমিডিয়েট পরে, আলিমের পরে, ডিপ্লোমার পরে আইএলটিএস ছাড়া ভিসা হচ্ছে, এমনকি অনার্সের পরে হচ্ছে, এবং অল্প খরচে। ইউরোপে যেতে যে খরচ হয় তার তিন ভাগের এক ভাগ খরচ দিয়ে, প্রায় তিন ভাগের এক ভাগ, অর্ধেকেরও কম, সেই খরচে যাওয়া যাচ্ছে দক্ষিণ কোরিয়াতে এবং হালাল ইনকাম করা যাচ্ছে। ওখানে বসে স্টুডেন্ট ভিসায় যেয়ে আইএলটিএস ছাড়া যেয়ে তার ইনকাম করছে, বাড়িতে পাঠাচ্ছে, নিজেরা তো চলছেই, বাড়িতে পাঠাচ্ছে। এইটা যদি কারো কিচ্ছু না থাকে, সে যোগ্যতা থাকে, তারপর বাকিটা ধার করে যেতে। কারণ ইউরোপে যা যেতে খরচ যা হয় তাতে বেশ খারাপ খরচ হয়, তার তিন ভাগের এক ভাগ, কখনো কখনো অর্ধেকের কম, এই খরচে যাওয়া যাচ্ছে দক্ষিণ কোরিয়াতে। আমি আমার ব্যক্তিগত নাম্বার দিচ্ছি, আপনারা নাম্বারটা হারাবেন না, এটিএম স্যার বা মানুষ গড়া কারিগর। আমি আমার জীবনে গত 23 বছর মানুষের স্বপ্ন পূরণে কাজ করেছি, মানুষ গড়ার কাজ করছি, ইংলিশ শেখা, বিদেশ পাঠানো, আইএলটিএস, ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, হালালভাবে ইনকামের দেশে বা বিদেশের ব্যবস্থা, এটা নিয়ে কাজ করি দীর্ঘদিন, একটা প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করছি, এটিএম যা সততার চাদর বানো। আমার জীবনে কখনো কাউকে মিথ্যা স্বপ্ন দেখায়নি, আমাকে কেউ কখনো গত 23 বছরে কোটি টাকা, শত কোটি টাকা, হাজার কোটি টাকার অফার দিয়েও আমাকে কেনা যায়নি। আমি বিক্রি হয়নি, বাকি জীবনও থাকবো ইনশাল্লাহ আপনাদের সাথে, সততা নিয়েই থাকবো ইনশাল্লাহ। মুসলিম একবার মারা যায়, কিন্তু সেই মৃত্যুটা যেন ইমানের সাথে হয়। আমি অতটা স্টুপিড না যে হারাম খেয়ে যাব, আমার সন্তানের জন্য সম্পদের পাহাড় রেখে যাব, যে সন্তান আমার জন্য দোয়া করতে পারবে না, দোয়া করবে না, সেই সম্পদের মতো আমি লালাইত না। আমি মানুষকেও পথ দেখাই সেটা যেটা হালাল ভাবে হয়, যতদূর পর্যন্ত হালাল ভাবে হয় ততদূর পর্যন্ত, যতটুক সম্ভব না তত করি না। যেমন স্টুডেন্ট ভিসা বলেন আর ওয়ার্ক পারমিট বলেন, যেটা বৈধভাবে সম্ভব শুধু সেটাই করছি, বৈধভাবে সম্ভব না, অসম্ভব, এটা আমাকে দিয়ে সম্ভব না। অর্থাৎ এই জন্যই জীবনে আমি বলবো যে একবার হলো এটিএম স্যার আসা উচিত। আর একটা কথা, অনেকে মনে করো এটিএম স্যারকে মনে হয় গিফট দিতে হবে, উপহার দিতে হবে, স্যার সাথে কথা বলবো, কিচ্ছু দেওয়া লাগবে না, আমি কিছুই দিই না, আমি কোনো উপহার নিই না, কোনো টাকাও নিই না। প্রতিদিন 75 জন লোককে আমি দেখা করার সুযোগ দিতে পারি সর্বোচ্চ, এই 75 জনের কাছে যদি আমি 100 করে নিতাম, 1000 করে নিলে তো 75,000 হতো, 500 করে নিলে তো মানে তার অর্ধেক হতো, তাও একটা ভালো অ্যামাউন্ট হতো, প্রায় 40,000 কাছাকাছি আসতো। 100 করে নিলেও 7,500 টাকা মাসে প্রতিদিন আসতো, প্রতিদিন, এভরিডে। আমি তো 1 টাকা করে নিলেও তো প্রতিদিন 75 টাকা হতো, আমি তো নিই না, গত 23 বছর নিই নাই, বাকি জীবনে নিতে চাই না ইনশাল্লাহ। আমি আজকের এই প্রোগ্রামটা আয়োজন করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি ঢাকা FM 90.4 কে, আপনাদের মাধ্যমে এই কথাগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছে, আমার কথাগুলো যাচ্ছে, অনেক মানুষের ভাগ্য পরিবর্তন হচ্ছে, রিজিকের পরিবর্তন হচ্ছে আলহামদুলিল্লাহ। অনেক মানুষ যারা নামাজ পড়তো না, নামাজ পড়ছে, অনেক অন্য ধর্মে যারা, তারা আসলে এলোমেলোভাবে দিন শুরু করতো, তারা দিনটা অনেক পরে শুরু করতো, তারা এখন সুন্দর করে তাদের জীবনটা করতে পারছে। প্রত্যেক ধর্মের মানুষই তাদের সুন্দর করে তাদের জীবনটা ক্যারিয়ার করতে পারছে, পুরো পরিবারের মুখে হাসি ফোটানোর সুযোগ হচ্ছে। এই জন্য আমি আপনাদের প্রতি সত্যি সত্যিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি এটিএমস এর যত কলাকৌশলী আছে, শিক্ষক থেকে শুরু করে যত কর্মকর্তা কর্মচারী আছে, সবার তরফ থেকে ঢাকা FM কে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা পারেন আজকের এই প্রোগ্রামটা শেয়ার করলে, হ্যাঁ দেখেন সবসময় তো সবকিছু হয় না, আপনার নাটক সিনেমা অনেক শেয়ার করেন, ওগুলো জীবন বদলায় না, বাট এই প্রোগ্রামটা জীবন বদলাবে ইনশাল্লাহ, আপনার প্রোগ্রামটা শেয়ার করুন ইনশাল্লাহ। আর আমি কি আর সময় পাবো নাকি
1: স্যার? আমরা একেবারেই শেষে, তো আমাদের বিদায় নিতে হবে আর কি, খুব বেশি সময় আমাদের কাছে নেই এখন এই মুহূর্তে, আপনি বিদায় নিতে পারেন আর কি।
0: আমি বিদায় নেওয়ার আগে তাহলে একটা কাজ করছি, আমি বুঝতে পারছি সবার দিকে তাকালাম যখন মন হলো যার সময় নাকি, কিন্তু কিছু কথা বলতেই হয়। আমার সবসময় মনে হয় প্রতিটা দিন এক একটা দিন এক একটা অপরচুনিটি, প্রতিটা দিন আমাদের জন্য এক একটা সুযোগ। আজকে মনে রাখবেন যে আসলে আজকের দিনটা একটু কষ্টকর মনে হচ্ছে, কালকের দিনটা আরো কষ্ট হবে, পরশু দিন কিন্তু আরো কষ্ট হবে, কিন্তু মনে রাখবেন তার পরের দিন যেটা আসবে সেটা হবে সুখকর ইনশাল্লাহ। অর্থাৎ টুডে ইজ হার্ড, টুমারো উইল বি হার্ডার, ডে আফটার টুমারো উইল বি মাচ হার্ডার, বাট দ্য নেক্সট ডে উইল বি ইনশাআল্লাহ বিউটিফুল, সুন্দর হবে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ইন্নাল্লাহ মাআস সাবিরিন, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন যারা ধৈর্যশীল। কখনোই আপনারা ধৈর্য হারা হবেন না, বাট একটা মাথায় রাখবেন, জীবনে কখনো সময় অপচয় করবেন না। সময়ের চেয়ে দামি জিনিস কখনো নাই। আজকে আমার কথা শুনলেন, যার যতটুকু আছে তাই দিয়ে আজকের থেকে ইংলিশ শেখা শুরু করেন। লেভেল যে কিচ্ছু পারেন না জিরো করেন, কোনোদিন পারেন না শুধু শুক্রবারে করেন। এবং আমি আর একটা কথা বলে রাখি, যদি কেউ সুযোগটা নিতে চায় সে যেই অবস্থায় থাকুক না কেন, লেখাপড়া করুক আর না করুক, তাকে ওই পর্যন্ত পৌঁছানো পর্যন্ত আমি তাকে সুযোগ দেবো ইনশাআল্লাহ, সে যতবার লাগুক এক খরচে। এবং আর একটা কথা বলে রাখছি, যেহেতু এখন আইএলটিএস ছাড়া বিদেশ যাওয়া যাচ্ছে, হ্যাঁ শ্রোণী ভিসাতে আইএলটিএস সহ যাওয়া যাচ্ছে, শিক্ষাগত যোগ্যতা থাকলে যাওয়া যাচ্ছে, না থাকলেও যাওয়া যাচ্ছে, স্টুডেন্ট ভিসায় যাওয়া যাচ্ছে, ওয়ার্ক পারমিট শুধু ওয়ার্ক পারমিটে যাওয়া যাচ্ছে, অল্প খরচেও যাওয়া যাচ্ছে, আবার মোটামুটি খরচেও যাওয়া যাচ্ছে, ইউরোপের অর্ধেক খরচের কমেও যাওয়া যাচ্ছে আইএলটিএস ছাড়া, এই সুযোগ তো আছে। তো সবকিছু মিলে বললাম যে আজকেও তো এখানে ওয়ার্ক পারমিট আছে, এই সবকিছু যেহেতু বৈধভাবে হচ্ছে সততা চাদর মানব প্রতিষ্ঠান এটিএমসে, আমি বলবো যে কালকে চলে আসুন। আমার ব্যক্তিগত নাম্বার আবার দিয়ে শেষ করছি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে আর একটা ফেসবুক পেজও আছে। আগের পেজে যারা পাচ্ছেন না, আমার এই নতুন পেজে কানেক্টেড হয়ে যান, এটিএম স্যার লিখুন পেজে, এটিএম স্যার পাশে আইএলটিএস অ্যান্ড ভিসা, অথবা শুধু এটিএমস, এটিএম এর সাথে একটা অ্যাপোস্ট্রফ পেজ যেটা দেখতে পাচ্ছেন আমার সেখানে দেখতে পাচ্ছেন মনে হয়, এই বানানটা দেখবেন তাহলে দেখতে পারেন এটিএম একটা অ্যাপোস্ট্রফ পেজ এটিএমস যা সততা চাদর মানব। আর ব্যক্তিগত নাম্বার আবার দিয়ে শেষ করছি, আমার ব্যক্তিগত নাম্বার যা আমার সাথে আছে 21 বছর, দীর্ঘ 21 বছর, একেবারে ব্যক্তিগত নাম্বার। আগামী এক ঘন্টা ইচ্ছা মতো কথা বলুন ইচ্ছা মতো, আর যারা বেশি বড় করে লিখতে চাচ্ছেন তারা হোয়াটসঅ্যাপে এই নাম্বারে মেসেজ করুন, ব্যক্তিগত নাম্বারে কথা বলুন আগামী এক ঘন্টা, সরাসরি কল অপারেটর থেকে 01712 80 81 93 বলছে ব্যক্তিগত নাম্বার এটিএম স্যার বা মানুষ গড়ের কারিগর অথবা এটিএম যার সততার চাদর বানানো 01712 80 81 93। যেখানে থাকুন যেখানে থাকুন, ফজর নামাজ পড়ে দিন শুরু করুন, পাঁচ ওয়াক্ত নামাজ যেন চার না হয়, প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ুন, আপনার জীবনটা সুন্দর হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ জানছি আবারও জাযাকাল্লাহ খায়ের, ঢাকা এফএম, থ্যাংক ইউ সো ভেরি মাচ।
1: অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আবার যে যে দর্শক এবং লিসেনাররা শুনছিলেন, চলছিল ইংলিশ ও ক্যারিয়ার আড্ডা উইথ এটিএম স্যার। এটিএম স্যার আমাদের সঙ্গে ছিলেন এবং অনেকগুলো প্রশ্নের উত্তর দিলেন, যদিও আরো অনেকগুলো উত্তর রয়ে গেছে, সেগুলো আমরা হয়তো বা সামনে ইনশাল্লাহ নতুন আরো কোন এপিসোডের ভিতরে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তবে আমি অনুরোধ করব যে আমাদের যে বন্ধুরা আছেন ঢাকা এফএম 90.4 এর আমাদের পেজে কিন্তু স্যারের প্রিভিয়াস যে আমাদের আলাপচারিতাগুলো আছে, স্যারের যে আনসার গুলো আছে, সেগুলো কিন্তু দেখে নিতে পারেন, শেয়ার করতে পারেন, সকলে কিন্তু উপকৃত হবেন। তো আজ আর বেশি কথা বলছি না, সিফাতকে বিদায় নিতে হচ্ছে আজকের এই আয়োজন থেকে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে। আজকের জন্য বলছি বিদায়।
2: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666। ঢাকা এফএম 90.4।
3: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: হ্যালো,
5: হ্যাঁ বলো।
4: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
5: আচ্ছা নেটে কল দাও তো।
4: আহা, এখানে কি হলো?
5: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
4: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প, মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে, আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
6: জানো আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
7: আচ্ছা,
6: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
7: এই কথা তো চলো এখনই।
6: কিভাবে?
7: টিউন ঢাকা FM 90.4, আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
8: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন। 90.4।
9: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
10: এই লন।
9: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
10: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড।
1: Activate refreshing mode and enjoy the moment. Listen, Dhaka Metro 9040. Let's talk more music.
2: Tuesday to Wednesday from 5 p.m.

0: বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
4: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না।
5: মুকুল টি স্টল,
6: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আছে।
1: কই?
0: ঢাকা এফএম টিউন করেন,
1: তারপর
0: পাবেন
1: কি?
0: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সমুদ্র তাটকাটা আর গান সুরে সুরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন, ঢাকা এফএম 90.4।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারআইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: 94.4.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
5: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে

0: অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: এক নেশন এক স্টেশন।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে?
2: তোর আরে লেট মিমো আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
4: এই চলে এসেছে।
3: লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: ঝালমুড়ি দেন তো 10 টাকার।
2: এই লন।
1: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
2: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো, চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

destination, Ag Station.

0: Kaka FM 90.4.
1: সারা দেশে
0: সবার সাথে
2: কি লিখি তোমায় প্রিয়তম।
3: টাইম চেক, এখন সময় ভোর 4:00। 90.4.

ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।

0: আর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। 9.4 FM.

0: আছে।
1: কই?
0: ঢাকা এফএম টিউন করেন,
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটো কাটো আর গান শুনে শুনে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4।
4: You're listening to Taka FM 90.4.

কোথায় আছো জানি না, যেখানেই থাকো ভালো আছো তো? মনে পড়ে কি সেই রাতের কথা?